রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে শুনলাম গানটি, এরপর শ্রেয়া গুহঠাকুরতা।

0: শেষ হলো আনন্দধ্বনি।
1: বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

সুপ্রভাত। ঘড়ির কাঁটা বলছে সকাল না, ভোর 6:11 হয়ে 55 সেকেন্ড। এখন থেকে 7টা পর্যন্ত আপনার সঙ্গে আছি প্রভাত বিনার সুর নিয়ে। বৃষ্টি ভেজা এই ভোরে যখন সবে আর মোড়া ভাঙতে ভাঙতে ঘুম থেকে আমরা উঠে পড়ছি, অথবা কাজে বেরিয়ে পড়েছি বা কাজে বেরোবার আয়োজন করছি, সমস্ত সময়টুকুই আমার, আমাদের সকলের। এই সময়টুকুতে আমরা ভালো থাকি, সারা দিন আমাদের ভালো কাটুক, এই প্রার্থনায় শুরু হোক আজকের দিন। গোপা আছি আজ আপনার সঙ্গে প্রভাত বিনায়। কথা হবে, গান শোনা হবে, আর গান যখন শোনা হবেই তখন গান শুনতে শুনতেই এগোতে থাকি আমরা।

স্বপন বসুর সঙ্গে সঙ্গে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরাও আমাদের প্রভাত বিনার পথ চলা শুরু করে দিয়েছি গান শুনতে শুনতে। প্রত্যেক দিন ভোরবেলা আমরা জেগে উঠি এবং জেগে উঠে আমাদের যাত্রা শুরু হয়। এই যাত্রা শুরু হয় কিসের? প্রত্যেকের যাত্রার আলাদা আলাদা দিক রয়েছে, আলাদা আলাদা চাহিদা রয়েছে, কিন্তু প্রত্যেকের যাত্রার মধ্যে একটা খোঁজ থাকে। কেউ খুঁজি আমরা একটা কাজ, কেউ খুঁজি হারিয়ে যাওয়া কোনো কিছু, কেউ খুঁজে বেড়াই স্মৃতিকে, কেউ আবার প্রকৃতির মধ্যে ছোট্ট কিছু আনন্দ খুঁজে পেলেই আমরা সুখী। প্রত্যেকেরই আমাদের দিন শুরু হয় কাজের মধ্যে দিয়ে, আর প্রত্যেকের কাজের ধরন যেমন আলাদা, ঠিক তেমন সেই কাজের মধ্যে দিয়ে তার খোঁজটাও কিন্তু আলাদা। একটু ভেবে দেখুন, আমরা কিন্তু প্রত্যেকে কেবলমাত্র কাজ করি না, কোনো কিছু আমরা খুঁজতে থাকি। আমরা খুঁজতে থাকি একটু বেশি টাকা, মনে হয় আমাদের টাকা পেলেই সুখ আসবে। কেউ আমরা খুঁজতে থাকি কোনো একটা বড় পদ, যেটা পেলে মনে হয় আমাদের জীবনটা বদলে যাবে। আমরা সারা জীবন ধরে খুঁজতে থাকি একটা ভালো মানের চাকরি, যা পেলে জীবনে অনেক কিছু করে ফেলা যেত। কেউ আবার আমরা খুঁজতে থাকি অমুকের মতন আমিটাকে, কেউ আবার খুঁজতে থাকি আমার ভেতর আমিটাকে, কেউ খুঁজতে থাকি খুব প্রিয় জিনিস যা হারিয়ে গেছে তাকে। আসলে আমাদের প্রত্যেকেরই প্রত্যেক দিন যে দিন শুরু হয়, সেটা শুরু হয় কাজের মধ্যে দিয়ে, এবং সেই কাজের মধ্যে দিয়েই কোনো না কিছুর কোনো না কোনো কিছুর খোঁজ আমাদের মধ্যে থাকে। আসলে আমরা সবাই খুঁজে ফিরি সেই পরশপাথর, যে পরশপাথর আমাদের জীবনকে একেবারে আমূল বদলে দিতে পারে ছোট্ট একটু আদরের ছোঁয়াতে। খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর, মাথায় বৃহৎ জটা, ধুলায় কাদায় কটা, মলিন ছায়ার মতন ক্ষীণ কলেবর। খ্যাপা খুঁজে খুঁজে ফেরে

পরশ পাথর। সেই পরশ পাথর পাওয়া সে কি কম কথা? আজকে এই এখন থেকে সেই সাতটা পর্যন্ত আমরা খুঁজতে চেষ্টা করব পরশ পাথর। দেখা যাক, যদি পরশ পাথরের একটু ছোঁয়া যা একটা লোহাকে সোনা বানিয়ে দিতে পারে, বা যা একটা প্রায় মৃত প্রায় কিছুকে প্রাণের সঞ্চার করতে পারে, সেরকম পরশ পাথর কোথায় খুঁজে পাওয়া যায় একটুখানি সেটা আমরা খুঁজবো আজকে। কিন্তু খুঁজতে খুঁজতে গানকে তো ভুলে গেলে চলবে না, কারণ গান আমাদের সঙ্গে থাকে, কারণ গান আমাদের প্রত্যেকের জীবনে এমন এক পরশ পাথর যা সুর দিয়ে তাল দিয়ে ছন্দ দিয়ে আমাদের মনকে সোনায় মুড়িয়ে দেয়।

কৌশলীর গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে আবারও আমরা ফিরে যাই আমাদের সেই পরশ পাথরের খোঁজে, যে পরশ পাথরের খোঁজে যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমরা ছুটে চলেছি, আমাদের চারপাশের অনেকেই ছুটে চলেছে।

0: সেই পরশ পাথরের খোঁজ আমাদের প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে। ঘুম থেকে জেগে ওঠার পর থেকে শুরু হয় সেই পরশ পাথর খোঁজার জায়গা, এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সেই পরশ পাথর খুঁজে পেলে। সত্যি সত্যি কি এমন পরশ পাথর আছে যে পরশ পাথরের ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায়, বা যে পরশ পাথরের ছোঁয়ায় আমাদের জীবনটাই বদলে যেতে পারে? এমন পরশ পাথর কেবলমাত্র যে পাথরের মধ্যেই থাকতে হবে তেমনটা কি একেবারে 100% সত্যি? অন্য কিছুর মধ্যে সেই পরশ পাথরের খোঁজ কি আমরা পেতে পারি না? এরকম নানান প্রশ্ন পরশ পাথরের খোঁজের সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে চলতে থাকে। সেই যে একজন জেলে মাঝি, সে খবর পেয়েছিল সেই নদীতে পরশ পাথর পাওয়া যায়, এবং সেই পরশ পাথরের খোঁজে সে প্রায় নদী ছেঁচে ফেলেছিল, একেবারে পাথরে পাথরে পাথরে পাথরে নদীর পার ভরে গেছিল। সেখান থেকে সে একটাও পাথর খুঁজে পেল না যা পরশ পাথর, একটাই পাথর অবশেষে পড়ে রইল পারে। তখন তার মনে হলো, এত পাথর খুঁজে পেলাম, সে পরশ পাথর পাওয়া গেল না, আর এটা দিয়ে আর কী হবে বলে পারে ফেলে রেখেই সে চলে গেল। পরবর্তী সময় অন্য কেউ সেই পরশ পাথর খুঁজে পায় এবং তার জীবনটাই হয়তো বদলে যায়। সত্যিই কি সেই পরশ পাথর অন্য কেউ খুঁজে পেয়েছিল? পরশ পাথরকে খুঁজে পাওয়া, পরশ পাথরকে নিজের কাছে রাখা, সে কি কম কথা? পরশ পাথরের একটুখানি স্পর্শ, সেটা চিনে নেওয়া, সেটা বুঝে নেওয়া আমাদের সারা জীবন ধরে চলতে থাকে। আমরা শান্তির আশায়, আমরা সুখের আশায়, আমরা সুযোগের আশায়, আমরা একটু অন্যরকমভাবে থাকার আশায় খুঁজে ফিরি পরশ পাথর। অথচ পরশ পাথর কেবলমাত্র পাথরের মতন না হয়েও অন্য কিছুর মধ্যেও তো হতে পারে। সে খোঁজ আমাদের থাকে কি? যদি থাকে, তাহলে এমন অনেক পরশ পাথর আমাদের জীবনে হয়তো এসছে যা আমরা তেমনভাবে ছুঁয়ে দেখিনি বা তেমনভাবে ছোঁয়া নিয়ে দেখিনি, কিন্তু আজকের পর যদি একটু নিই তাহলে কেমন হবে? নিশ্চয়ই সে কথা হবে, কিন্তু আপাতত একটু নদীর কাছে যাই। নদীর কাছে গিয়ে নদীর গান শুনে ফিরে আসছি এক্ষুনি। শুনছেন 100.1 FM গোল্ড, প্রভাত বিনায়, আজ আপনার সঙ্গে আছি গোপা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ড।

অনুরূপের গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে আবার ফিরে যাই পরশ পাথরের খোঁজে। পরশ পাথর সে কি কেবল পাথর? আমাদের চারপাশের যে প্রকৃতি এবং প্রকৃতির যে ছোঁয়া, তার মতন পরশ পাথর খুঁজে পাওয়া সেটা তো একটা সাংঘাতিক ব্যাপার। প্রকৃতির যে আকাশ, বাতাস, ফুল, প্রকৃতির যে অক্সিজেন, এর মতন দামি পরশ পাথর কোথায় পাওয়া যাবে? প্রকৃতির যে স্পর্শ আমাদের ওপর থাকে, প্রকৃতির যে আশীর্বাদ আমাদের ওপর থাকে, সেই পরশ পাথর কোথায় খুঁজে পাওয়া যাবে? আমরা প্রকৃতির কাছ থেকে ক্রমশ সরতে সরতে সরতে সরতে আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, চারপাশের দেওয়াল দেওয়া, চারপাশের যন্ত্রের মধ্যে দিয়ে বেরোনো ঠান্ডা বাতাসে আমরা বেশি অভ্যস্ত হয়েছি, এবং যখন আমাদের শরীর খারাপ করছে তখন আমরা সেই পরশ পাথরের খোঁজ করছি, যে পরশ পাথর আমাদের সবসময় আমাদের শরীরকে, আমাদের মনকে ঠিকঠাক রাখতে পারে। আসলে প্রকৃতির মধ্যে থেকে যে পরশ পাথরের ছোঁয়া আমরা পাই, আমরা যেহেতু প্রকৃতির সন্তান তাই প্রকৃতি মা আমাদের যতখানি ভালো বোঝে ততখানি কৃত্রিম এত কিছু আমাদের বোঝে কি না, না আমি বলছি না এগুলো খারাপ বা সেই প্রসঙ্গেই আমি কোনো কথা বলছি না, কিন্তু ওই যে খ্যাপা খুঁজে খুঁজে ফিরছি আমরা পরশ পাথর, তো সেই প্রকৃতির যে পরশ পাথরের ছোঁয়া আমরা কজন নিই। কিন্তু যখন আমরা প্রকৃতির পরশ পাথরের ছোঁয়া পাই তখন কিন্তু আমাদের মনটা একেবারে সোনার মতন উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। দেখুন, অনেক দিন পর যখন বৃষ্টি আসে আমাদের ছোঁয়ে, যখন রোদ্দুর এসে আমাদের কপালে হাত বুলিয়ে যায়, যখন সন্ধেবেলা একটা মিঠে বাতাস দেয়, যখন একটা প্রজাপতি এ ফুলে ও ফুলে নেচে বেড়ায়, যখন একটা পাখি ভোরবেলায় আপনার জানলায়, আপনার কার্নিশে, আপনার ছাদে গান শোনাচ্ছে, আপনার ভালো লাগছে না? সত্যি পরশ পাথরের খোঁজ কেবলমাত্র পাথরে না করে যদি আমরা এরকমভাবে আমাদের চারপাশে খুঁজি হয়তো পেয়ে যাব। কত পরশ পাথর আমাদের যুগে যুগে

সময়ে সময়ে আমাদের কাছে এসেছেন মহামানব হয়ে। হয়তো আমি একেবারে সময় ধরে সেইভাবে বলতে পারবো না, কিন্তু খুব খুব প্রত্যেক দিনের আমরা যাদের নিয়ে চলি সেরকম কিছু মানুষের নাম তো এই মুহূর্তেই মনে পড়ছে। গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, মাদার টেরিজা, ভগিনী নিবেদিতা, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর। তো অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রতি মুহূর্তে মুহূর্তে সেই পরশপাথরের ছোঁয়া আমাদের দিয়ে যায় যা আমাদের প্রাণকে বাঁচিয়ে তোলে। এবং এরকম কত মানুষ যারা প্রতি পদে পদে আমাদের কিন্তু সেই পরশপাথরের ছোঁয়া দিয়েছে, যে ছোঁয়ায় আমরা সোনা হতে পারি। প্রভু যীশু যখন ক্রুশবিদ্ধ হচ্ছেন, মৃত্যুর মুখে যেতে যেতে যে মানুষটি বলছেন, যিনি বলছেন যে ওদের ক্ষমা করো প্রভু, ওরা জানে না ওরা কি করছে, তার মতন পরশপাথর আমরা কোথায় খুঁজে পাব? তার তোর স্পর্শও লাগে না। এই রকম কিছু মহামানব যাদের ছায়াতেই পরশপাথরের ছোঁয়া থাকে, আমরা যদি তাদের সেই ছায়াটুকু নিতে পারি তাহলেই আমাদের জীবন সোনা হয়ে যেতে পারে। কিন্তু আমরা, বা আমি, আমার মতন কিছু মানুষ, আমরা খুঁজে ফিরি সোনা দানা মণি মুক্ত, বড় ফ্ল্যাট, বড় চাকরি, বড় অনেক কিছু, যেগুলো সব কিছু আমাদের জীবনে প্রয়োজন, সব কিছু আমাদের জীবনে লাগবে নিশ্চয়ই, কিন্তু কতটুকু লাগবে এবং কতটুকু হলে আমি ভালো থাকব, এই সীমাটা নির্ধারণ করতে হবে আমাদেরই। কারণ প্রয়োজনের তো কোনো শেষ নেই, আর অনেক অনেক অনেক কিছুরও কিন্তু কোনো শেষ নেই। তাই কোথাও একটা দাঁড়িয়ে আমাদের টানতে হবে, না হলে ছুটে ছুটে ফিরতে হবে সারা জীবন, এবং মনে মনে আওড়াতে হবে খেপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর।

কালাচাঁদ দরবেশের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। শুনছেন 100.1 FM গোল্ড, গোপা আছি আজ আপনার সঙ্গে প্রভাত বিনায়। খেপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর, পরশ পাথরকে খুঁজতে চেষ্টা করছি আজকের এই সময়টুকুতে। একটা গ্রামে দুজন বন্ধু থাকত। তো একজন বন্ধু, সে খালি বলে আমার ভাগ্যটাই খারাপ, কিছুই হয় না। আর একজন বন্ধু, সে বলে যে আমার ভাগ্য তো ঠিকই আছে, আমার কাছে যেটুকু যা আছে সেটা দিয়েই আমি ভালো কিছু করবার চেষ্টা করব। এরকমভাবে বছরের পর বছর কাটছে। প্রথম বন্ধু বসে আছে, তার ভাগ্যটা খারাপ, ভাগ্য একদিন প্রসন্ন হবে এবং তার কাছে কিছু টাকা পয়সা আসবে, সে তখন ভালো কিছু কাজ করবে। আর দ্বিতীয় বন্ধু, তার কাছে যেটুকুনি যা কিছু ছিল তাই দিয়ে সে পরিশ্রম করে একটা ছোট্ট ব্যবসা দাঁড় করালো, সে মানুষকে সাহায্য করলো, তারপর কিছু শত্রু তৈরি হলো বটে কিন্তু অনেক মানুষের ভালোবাসাও পেল। একদিন প্রথম বন্ধু জিজ্ঞেস করলো, তোর ভাগ্যটা এত ভালো কী করে হলো বল দেখিনি। তখন দ্বিতীয় বন্ধু হেসে বলল, আমি তো ভাগ্যের জন্য বসে থাকিনি, আমি কাজ করেছিলাম। কাজটা শুরু করতে হবে, কাজ করতে থাকলে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে একটা একটা সময় তুমি তার ফল দেখতে পাবে। এটাই হলো জীবনের সত্যি। আমাদের প্রত্যেকেরই এটা আশা থাকে, আমাদের প্রত্যেকের এই ভাবনাটা থাকে, একদিন না একদিন অলৌকিক কিছু একটা আমার সঙ্গে ঘটবে এবং জীবনের একটা সবচেয়ে বড় পরিবর্তন, সবচেয়ে ভালো পরিবর্তন আমাদের আসবে। আসলে আমাদের প্রত্যেক দিনের জীবনচর্চায়, প্রত্যেক দিনের ছোট্ট ছোট্ট অভ্যেসের মধ্যে দিয়ে একদিন আমাদের জীবনে বড় পরিবর্তন আসে। প্রত্যেক দিন ভোরবেলা জেগে ওঠা এবং প্রতিদিন নতুন কিছু শেখা, প্রতিদিন ভালো কিছু করা এবং যা কিছু আমার খারাপ লাগছে সেটাকে একটু চেষ্টা করা যে যাতে করে সেটা আমার ভালো লাগে। যদি দেখা যায় যে না, কোনোভাবেই আমি পরিস্থিতি বদলাতে পারছি না, অথচ যে পরিস্থিতিটা আমার শান্তি বা আমার প্রত্যেক দিনের একটা ভালো চলাকে নষ্ট করছে, তাহলে সেটাকে কিন্তু সেখানেই থামিয়ে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং নিজের মন দিয়ে নিজের কাজটুকু করে যাওয়া, সেটাও একটা বড় পরশ পাথর খুঁজে পাওয়া। কারণ আজকে আমি কাজ করতে থাকলে সেই কাজ কোন দিন পরশ পাথর হয়ে আমার কাছে একটা বড় সাফল্য নিয়ে আসবে সেটা কিন্তু আমরা জানি না। আর এই পথ চলাটার মধ্যেই পরশ পাথর খুঁজে ফেরার সেই সময়। ছোট ছোট কাজ, নিজের মধ্যে যে শক্তি, সেই শক্তিকে খুঁজে ফেরা, বোধহয় এগুলোই আসল পরশ পাথর।

না হলে পরশ পাথর বলে এমন যদি কিছু থাকতো আজকালকার দিনে এই সময়ে দাঁড়িয়ে, যেখানে পৃথিবীতে কোনো কিছু পাওয়াটাই খুব একটা কঠিন কিছু নয়, তাহলে প্রত্যেক মানুষের হাতে হাতে একটা করে পরশ পাথর থাকতো না কি, যেটা ছুঁয়ে দিলেই লোহা সোনা হয়ে যেত। আসলে পরশ পাথর আমার ভেতরে রয়েছে, পরশ পাথর তাদের ভেতরে রয়েছে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত মহান মানুষেরা আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছেন তোমার ভালো হোক। আবার সেই মানুষ, যে মানুষ সোনার মানুষ, তিনি কলসির কানার আঘাত সহ্য করেও তিনি কিন্তু অসুরদের সুরে নিয়ে এসেছিলেন, অমানুষদের মানুষ করেছিলেন। কোন স্পর্শে, কোন ছোঁয়ায়? তিনি নিজে যদি পরশ পাথর না হতেন, তাহলে এমন সোনা তিনি চারপাশে কি ফলাতে পারতেন? সোনার মানুষ, সোনার কথা, সোনার গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলি। আর সঙ্গে থাকুন আপনি, অমর পাল আমাদের শোনাবেন এই গান।

অমর পালের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে আবার আমরা ফিরি সেই পরশ পাথরের খোঁজে, যে পরশ পাথর নাকি আমাদের জীবনকে সোনা করে দেবে। এই মুহূর্তে যদি কয়েকটা প্রশ্ন নিজেকে করি, আমি কি নিজের ওপর বিশ্বাস করি, নিজের ভিতরের শক্তিতে বিশ্বাস করি? যদি হ্যাঁ হয় উত্তর, তাহলে আমার কাছে পরশ পাথর আছে। আমি কি প্রতিদিন একটু একটু করে ভালো হওয়ার চেষ্টা করি? তাহলে আমার কাছে পরশ পাথর আছে। আমি কি আমার চারপাশের খুব ছোট্ট ছোট্ট কিছু কিছু ভালো করবার চেষ্টা করি? তাহলে আমার কাছে পরশ পাথর আছে। আমি কি অন্যের সুখ দেখে কষ্ট পাই, নাকি অনুপ্রাণিত হই সেই রকম সুখী হওয়ার

যা দিয়ে তিনি সুখী হতে পেরেছেন অবশ্যই সৎভাবে ভালোভাবে। যদি আমি অন্যের সুখ দেখে কষ্ট না পাই তাহলে অবশ্যই আমার কাছে পরশ পাথর আছে। যদি অন্যের কষ্টে আমার মন কাঁদে তাহলে অবশ্যই আমার কাছে পরশ পাথর আছে। খ্যাপা, পরশ পাথর আছে তোরই হাতে, তোরই মনের মধ্যে, তোরই চেতনায়, তোরই লালনে পালনে। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি, আমরা অনেকেই আছেন যারা চারপাশের একটু ভালো করবার চেষ্টা করেন, যারা প্রকৃতির ভালো করার চেষ্টা করেন, যারা মানুষের ভালো করবার চেষ্টা করেন, যারা পশু প্রাণীর ভালো করবার চেষ্টা করেন, যারা প্রকৃতির নানান দিক, যে দিকগুলো সম্পর্কে হয়তো আমি আমার মতন খুব সাধারণ মানুষ জানিই না, সেই সমস্ত জায়গাগুলোকে তারা ভালো করবার চেষ্টা করছেন যাতে আগামী প্রজন্ম, আগামী দিন ভালো থাকে। তখন অনেক লোকজন বলে, দূর, এগুলো কেন করছিস পাগলের মতন? আসলে পাগল না হলে সে পরশ পাথর খুঁজবে কেমন করে? খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। কখনো কোনো সুস্থ মানুষকে পরশ পাথর খুঁজতে দেখেছ কি, বা পরশ পাথর তাকে সেরকমভাবে আগলে রাখতে দেখা গেছে কি? তাই কেউ যদি কোনো ভালো কাজ আমরা করি তাহলে অন্য কারোর কথাতে সেই ভালো কাজ করা আমরা কখনোই থামাবো না। এবং ভালো কাজ, যে কাজ সকলের ভালো করে, সেরকম কাজের একটা গুরুত্ব কিন্তু রয়েছে, একটা না একটা সময়, একটা না একটা দিনে তার ফল নিশ্চয়ই পাওয়া যাবে। তাই কাজটা আমাদের করতে হবে এবং ভালো কাজ করাটা কখনোই থামানো যাবে না। ভালো কাজের মধ্যেই লুকিয়ে থাকে পরশ পাথর। তবে হ্যাঁ, মানুষের জন্য যখন আমরা কিছু করতে যাই তখন আমাদের আঘাত পেতেই হবে। অন্যান্য জায়গায়, অন্যান্য পশু, অন্যান্য প্রাণী, গাছগাছালি, প্রকৃতির অন্যান্য কিছু থেকে আমরা যখন তাদের ভালো করতে যাই বা তাদের জন্য কিছু করতে চাই, একেবারে সেটা তাদের কাছেও নিঃস্বার্থ হয়, আমাদের কাছেও নিঃস্বার্থ হয়। কিন্তু মানুষের সঙ্গে যখন আমরা কাজ করি বা মানুষের যখন কোনো ভালো করতে যাই তখন কিন্তু আমাদের আঘাতটা পেতেই হবে। এটা জেনে নিয়েই ভালো আমাদের করতে হবে, কারণ আমাদের কাছে পরশ পাথর আছে।

সুতপা চক্রবর্তীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরা চলে এসেছি একেবারে আমাদের প্রভাত বিনার শেষ দিকে। শেষ দিকে এসে অবশ্যই একটা গান শুনতে শুনতে আমরা চলে যাব অন্য অনুষ্ঠানের দিকে। আর যেতে যেতে যে কথা, পরশপাথর হলো একটি ভালো অভ্যেস, পরশপাথর সৎ সিদ্ধান্ত, পরশপাথর হাসিমুখ, পরশপাথর ক্ষমা, পরশপাথর নতুন

কিছুর সূচনা। পরশপাথর সকলের ভালো হোক এটুকুই চাওয়া। পরশপাথর আমার মনের মধ্যে আছে, পরশপাথর আমার চেতনায় রয়েছে, সেই পরশপাথর যে পরশপাথর আমাদের মানুষ হিসেবে আরও বড় করুক, আরও ভালো করুক, এই প্রার্থনাটুকু থাক আজকের এই ভোরে। গোপা ছিলাম আপনার সঙ্গে প্রভাত বিনায়, ফিরে আসছি আবার 8:30 মিনিটে মনের মেলাটি নিয়ে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান আমাদের সকলের জন্য রইল।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: PM जय अब गरीबों की जय बन गई है।
4: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
5: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
6: सुबह की शुरुआत आपके साथ, सुन रहे हैं सुहानी सुबह, सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম
2: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি।

শুনছেন 100.1 FM গোল্ড। এখন আমরা শুনবো মনের মেলোডি, দশটা পর্যন্ত আছি আপনার সঙ্গে। আর ঘড়ির কাঁটা যদি এই মুহূর্তে মেলাতে চান, অবশ্যই মিলিয়ে নিতে পারেন সকাল 8:31 হয়ে, না সকাল 8:32। আর সঙ্গে থাকুন, শুনতে থাকুন মনের মেলোডি, যেখানে সুর তাল গান লয় ছন্দ ছড়িয়ে পড়ে মন থেকে মনে। গান শোনা হবে নানান শিল্পীর কণ্ঠে, আর সঙ্গে থাকবে অবশ্যই আমাদের গপ্প গাথা। কিন্তু গান শুনতে শুনতে তারপরে বাকি কথা হবে। আপাতত গান শুনতে শুনতে শুরু হোক আজকের মনের মেলোডি। গোপা আছি আজ আপনার সঙ্গে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

শুনছিলাম গান আশা ভোসলার কিশোর কুমারের কণ্ঠে, আর গান শুনতে শুনতে যে কথা আপনাকে বলার। আমরা প্রত্যেক দিনই এই মনের মেলোডিতে সুন্দর সুন্দর গান শুনি নানান শিল্পীর কণ্ঠে, আর তার সঙ্গে থাকে আপনার সঙ্গে আমার কিছু গপ্প। আপনারা আপনাদের মনের কথা আমাকে জানান, কিন্তু কোথায় জানান? হোয়াটসঅ্যাপে জানান, 9903050992 এই নাম্বারে। সেখানে আজকে কথা হতে পারে কী বিষয় নিয়ে? আমাদের প্রত্যেকের জীবনে নানান রকম নানান কিছু থেকেই থাকে, তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শখ। আমাদের নানান রকমের শখ, এবং সেই নানান রকমের শখ, নানান রকমের শখ পূরণ, সেই শখ পূরণ করতে গিয়ে কত রকমের যে তিরস্কার, কত রকমের কথাবার্তা শোনা, তবুও সেই শখ থেকে কিন্তু আমরা বিরত থাকতে পারি না। শখ কখনোই আমাদের শখ দিতে পারে না, কিন্তু শখ যেটা করতে পারে আমাদের মনের খিদেটাকে মেটাতে পারে। শখ মানুষকে বাঁচিয়ে রাখে, শখের জন্যই কিন্তু মানুষের বেঁচে থাকা, এবং শৌখিন মানুষেরা শখ ছাড়া বাঁচবে কেমন করে? শখ এবং শৌখিন যে বিষয় আসয় সেগুলো সবই কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবনধারার সঙ্গে যুক্ত, এবং আপনারও নিশ্চয়ই কিছু না কিছু শখ আছে। কিন্তু খুব সাধারণ যে শখগুলো আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখি বা শুনি, তেমন শখ নয়। শখেরও তো আবার বিভাগ থাকতে পারে। তো সেই বিভাগের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনার শখটা অদ্ভুত, সেই অদ্ভুত শখের কথা নিশ্চয়ই আজকে আপনি এখানে জানাতে পারেন। কারণ আপনার সেই অদ্ভুত শখ নিয়ে আপনার আশপাশের লোকজন অত বিরক্ত, কিংবা সেই শখটাকে খুব একটা কেউ পাত্তা দিতে চায় না বা মানতে চায় না, কিন্তু আপনার শখ সে তো আপনার কাছে কোটি কোটি কোটি টাকার চেয়েও সাংঘাতিক মূল্যবান। সেজন্য আজ আপনি নিজেই আপনার অদ্ভুত শখের কথা আমাদের জানাতে পারেন 9903050992 এই নাম্বারে। তাহলে গান শুনতে থাকবো, আর অপেক্ষায় থাকছি আপনার অদ্ভুত শখের কথা শুনবার। শখ নিয়ে নানান রকম কথাবার্তা নিশ্চয়ই আমিও বলবো, তাহলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। আর শুরুতেই তো বলেছি, গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে 100.1 FM গোল্ডে।

সবিতা চৌধুরীর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে আবার ফিরে যাই আমরা একটু আমাদের শখে। শখের কোনো বয়স হয় না, যে কোনো বয়সে যে কোনো সময় থেকেই শখ আসতে পারে, শখ পরিবর্তন হতে পারে এবং শখের রকম ফের হতে পারে আমাদের মধ্যে। যে শখ আমাদের মধ্যে ছিল সেই শখ চলে যেতে পারে, আবারও সেই শখ ফিরে আসতে পারে। কিন্তু শখের ক্ষেত্রে 10 বছরও একরকম শখ থাকতে পারে, 60 বছরও একরকম শখ থাকতে পারে, কিন্তু শখের কোনো আলাদা করে বয়স হয় না। শখ আর নেশা তার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। শখ হচ্ছে মানুষকে সমৃদ্ধ করে, না সবসময় যে সমৃদ্ধ করে তা নয়, শখের জন্য অনেক মানুষ অনেক সময় কিন্তু কপটদক্ষিণ হয়েছে, কিন্তু নেশা মানুষকে সবসময় গ্রাস করে। কিছু কিছু নেশা তো খুবই ভালো, যেমন গাছের নেশা সেটাও ভালো, প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা প্রকৃতির জন্য কিছু করবার যে নেশা সেটা ভালো। তো নেশা এবং শখ দুটোর মধ্যে যেমন একটা মানে সংজ্ঞা করে আলাদা করে দেওয়া যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা গতানুগতিক, যেমন শখ যেটা বললাম যে মানুষকে সবসময় যে সমৃদ্ধ করবে এমনটা নয়, আবার নেশাও যে সবসময় মানুষকে গ্রাস করে নেবে তেমনটাও নয়, দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য, আবার কোথাও সূক্ষ্ম একটা মিল রয়েছে যেটা বেশ মানে অন্যরকম একটা আমেজ দেয় আমাদের। শখের কোনো কিন্তু আবার দামও হয় না, শখের দাম হয় না এই কারণে, কারণ শৌখিন মানুষেরা যেভাবেই হোক সেভাবে তার শখের যে জিনিস সে বহুমূল্যবান হলেও যে কোনোভাবেই হোক সেটাকে জোগাড় করবেই করবে। এটাই হচ্ছে শখের একটা ব্যাপার। শখের মধ্যে একটা নেশা থাকে, নেশার মধ্যে একটা শখ থাকে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কেমন যেন একটা হয়ে যাচ্ছে। কিন্তু হয়ে গেলেও আজকে আমাদের কথা হচ্ছে আপনার অদ্ভুত শখ নিয়ে। যদি আপনার মনে হয় আপনার শখটা অদ্ভুত, গতানুগতিক যে শখগুলো আমরা দেখি সেই শখের দিকে যদি নাও যাই, একটু অদ্ভুত শখের দিকে যদি আমরা যাই আজকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই আমাদের মেসেজ করতে পারেন। আমাদের নাম্বার 9903055992। আর পরের গানে আমরা শুনি, পরের গানটা শুনে তারপরে আবার ফিরছি আপনার শখের কথায়।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে অনেকগুলো শখের মেসেজ এসে পৌঁছেছে আমার কাছে, যেগুলো বলাটা আমার প্রয়োজন। কারণ অদ্ভুত শখের কথা বলছেন, খাতা জমানো এবং ছবি জমানো, কারণ এগুলো দেখলে আমি ফাঁকা সময় নস্টালজিক হয়ে যাই। সৌভিক সরকার, কসবা, হালতু। এরপর হচ্ছে রজত, তিনি পাঠিয়েছেন, অদ্ভুত শখ হলো ট্রেনের টিকিটগুলো যদি বাড়িতে দেখি ব্যবহার হয়ে গেছে, সেগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখি। রজত বিশ্বাস, মনপুর, নদিয়া। এরপর কিশোর বলছেন বালি হাওড়া থেকে, পাখি পোষা আমার খুব শখ, অনেকের ভালো লাগে না, কেন খাঁচায় বন্দি করেছি। পাখি ব্যাপারটা খাঁচায় বন্দি করা আমারও খুব একটা ভালো লাগে না, মানে পাখি বেশ আকাশে উঠতে দেখলে আমার ভালো লাগে বেশি। কিন্তু যাদের অভ্যেস বা যাদের শখ পাখি পোষা, অবশ্যই তারা তো পাখি পুষবেনই। আবার পায়রার দিকেও কিন্তু অনেকে যান, পায়রা পোষাটাও অনেকের একটা শখ এবং বেশ বাবুয়ানি শখ পায়রা পোষা। এবং আমার এক বন্ধুর বাড়িতেই আছে, তাদের ছাদটা না তারা জামাকাপড় মেলতে পারে, না ছাদে একটু গাছগাছালি লাগাতে পারে, কারণ গোটা ছাদ ভর্তি শুধু পায়রার ঘর। আর সেখানে লক্ষ লক্ষ লক্ষ লক্ষ নানান ধরনের এবং নানান সাইজের পায়রা। ওই ছাদে উঠলে আমার মনটাও না কেমন বক বক বক বক বকম বকম বকম বকম করতে থাকে। কিন্তু মানে যাদের বাড়িতে কাকিমা এবং কাকু, তাদের একেবারে নাবিশ্বাস অবস্থা, কারণ অত পায়রা ডিঙিয়ে ডিঙিয়ে তাদের একটু ছাদে হাওয়া খেতে যেতে হয় বা রোদ পোহাতে যেতে হয়। কিন্তু ওই যে শখ, শখ ব্যাপারটা এমনই, তো যাদের যেটা ভালো লাগে, তেমন শৌখিন মানুষ তারা সেরকমভাবেই থাকবেন বা সেরকমভাবেই চলবেন। শখটা একেবারেই তাদের, মানে প্রত্যেকের ক্ষেত্রেই এটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। আর আচ্ছা, এখান পূর্ব বর্ধমান থেকে ভানু পাল, তিনি মানে অনুষ্ঠান শুনছেন এবং ভালো লাগছেন, এটুকুনি লিখেছেন। এরপরে আমি কার কাছে যাবো,

আমার এখন শখ হচ্ছে পুরনো মোবাইল কালেকশন করা, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট। এবং ওই পুরনো মোবাইল সংগ্রহ করতে করতে যদি ওই রকম ধরনের মোবাইল পেয়ে যান যে মোবাইলগুলো সেই একদম প্রথম দিকে এসেছিল, কালো কালো অ্যান্টেনা দেওয়া বড় বড়, তখন মনে হতো যে হাতে ওরকম একটা মোবাইল নিয়ে চললে দুটো কাজই হবে, মানে ফোনে যোগাযোগও হবে এবং কাউকে যদি মাথায় ঠকাশ করে একটু মেরে দিতে হয় তাহলে তার থেকে ভালো আর অস্ত্র হাতের কাছে কিছুই হতে পারে না। তো আপনিও মোবাইল জমাতে থাকুন, যিনি অনুষ্ঠান শুনছেন তিনি অনুষ্ঠান শুনুন, সকলেই সকলের শখটাকে নিয়ে, মানে শখটাকে সবাই একটু প্যাম্পার করলে ভালো, মানে আপনার শখ নিয়ে যদি অন্য কেউ একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে তাহলেও শখ কিন্তু আপনি ছাড়বেন না, কারণ শখ ব্যাপারটা মনের একেবারে গভীর গহনে তার বসবাস। মনের সঙ্গে মস্তিষ্ক, মনের সঙ্গে আমাদের আরাম, মনের সঙ্গে আমাদের ভালো লাগা, সমস্ত কিছু জড়িয়ে থাকে। তাই শৌখিন মানুষ আমরা, আমাদের নানান জনের নানান রকম শখ, সেই শখ আমাদের সঙ্গে থাকবে। আর আপাতত ফুলের দলের সঙ্গে আমরা একটু ঘুরে আসবো, যদিও ফুলের শখ আমাদের অনেকেরই। এই মুহূর্তে চলুন একটু ফুলের দলের সঙ্গে আমরা ঘুরে আসি, আর যাদের ফুলের শখ তারা এই গানে গানে সুগন্ধ নিন।

উষা মঙ্গেশকরের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে একটু পরেই 9টার সময় আমরা শুনে নেব একটু খবর, চারপাশে কি হচ্ছে না হচ্ছে সেটাও তো জানা জরুরি। এবং এই খবর শুনে

কিন্তু অনেকের শখ হতে পারে, অনেকের একটা মোক্ষম আকর্ষণ হতে পারে খবর শুনবার জায়গা। একটু পরেই আমরা সেটা শুনব। আর শখের সঙ্গে কিন্তু আমাদের মনস্তত্ত্বের এবং মন এবং মস্তিষ্কের একটা খুব অদ্ভুত যোগ রয়েছে, সে কথাও নিশ্চয়ই আমরা শুনব। কিন্তু আপাতত একটা গান শুনতে শুনতে আমরা চলে যাব নানান রকম খবরা খবরে। শখ আমাদের মস্তিষ্ককে আনন্দের সংকেত পাঠায় এবং সেই আনন্দ আমাদের ভালো রাখে, ভালো রাখতে সাহায্য করে, সে কথাও সেসব কথাও শুনব। আপনি আছেন আজ FM গোল্ডের মনের মেলোডিতে গোপার সঙ্গে, গোপা আপনার সঙ্গে আছে। আর এই মুহূর্তে আমরা টুকটুক করে এগোতে থাকি, চলুন মৃণাল চক্রবর্তীর এই গান শুনতে শুনতে খবরের দিকে একটু এগোই, খবর শুনে তারপর আবার ফিরে আসছি। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, আপনার মেসেজ নিয়েই ফিরবো কিন্তু, তাই কোথাও যাবেন না।

100.1 FM গোল্ডে শুনছেন মনের মেলোডি, গোপা আছি আজ আপনার সঙ্গে। আর আমরা কথা বলছি শখ নিয়ে। শখ নিয়ে আজকে আমাদের নানান রকম আলাপ আলোচনা সব কিছুই চলছে। তো শখের কথা বলতে গিয়ে সাগরের এই অতল গভীরে জলপরীদের দেশে ঘুরে বেড়াবো আমি কোনো রঙিন ফুলের বেশে। আমার শখ হৃদয় মাঝে ছন্দের কানন গড়ি, সাগর জলে ডুব দিয়ে হব জলপরী। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে তিনি তার শখের কথা বলেছেন। আবার পরের মেসেজে আমি পৌঁছই হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, তিনি বলছেন ওনার শখ ফোনে ফটো জমিয়ে রাখা এবং মাঝে মাঝে সেটা দেখা। তারপরে যে শখের কথা হচ্ছে সেই শখের কথা বলতে গেলে অনেকটাই এগোতে হয়। আমি গ্রামে মানুষ, ছাতার শিক চোখা করে, আমি যদি খুব ভুল না পড়ি, একটা বাঁশে গেঁথে

সে বাসে গেঁথে নিতাম, পুকুরে ওটা ডুবিয়ে মাছ ধরতাম। মাছ ধরাটা একটা নেশাও বটে এবং মাছ ধরার সঙ্গে সঙ্গে শখও নিশ্চয়ই থাকে। লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে। আমার একটা অদ্ভুত শখ হচ্ছে কোনো জায়গাতে খুব মশা আছে সেখানে গিয়ে মশা মারা, মশাগুলোকে তারপর একটা টেবিলের ওপর সাজিয়ে রাখা এবং সেখান থেকে আসার আগে কটা মশা মেরে এলাম সেটা গুনে নেওয়া। আমাকে অনেকেই মজা করে বলে মশা মারা পালোয়ান অসিত দত্ত সল্টলেক। এবং মশা মেরে এই যে তাদের দেহগুলিকে সাজিয়ে রাখা তারপর সেটাকে গোনা, এর মধ্যে একটা অদ্ভুত এটা শখ, শখের সঙ্গে আরও মানে ওই মশামালা পালোয়ানগিরিরও একটা ব্যাপার রয়েছে, একটা বীরত্বের ব্যাপার রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে এই শখটা সত্যিই খুবই অদ্ভুত। এবং পরের শখের দিকে যাই, শুধু শৌখিন মানুষের শখ থাকে এ কথা আমি মানতে পারলাম না। ঐশী এখানে একটা না, আমি জানি না প্রিন্টিং মিস্টেক হয়েছে কি না, ঐশী দরকার লেখা আছে, এটা সরকার হবে কি চিনার পার্ক? হ্যাঁ একদম ঠিক কথা, শুধু শৌখিন মানুষের শখ থাকে এ কথা একেবারেই ঠিক কথা নয়, একদমই নয়। শৌখিন মানুষের সঙ্গে মানে শৌখিনতার সঙ্গে শখের একটা খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। শখটা হচ্ছে কোনো একটা আগ্রহ বা কোনো একটা জিনিসের প্রতি একটা বিশেষ নজর, বিশেষ দৃষ্টি, সেই কোনো একটা জিনিসের প্রতি একটা বিশেষ জায়গা। আর শৌখিনতার সঙ্গে জড়িয়ে যায় আবার রুচি, যত্ন এবং সৌন্দর্যবোধ, এ কথা আমিও মানি। মানে ধরুন কি বলবো, আমি হয়তো ছবি তুলি, আমার এক বন্ধুও ছবি তোলে, আমি শুধু ছবিটাই হয়তো তুলে নিয়ে আসবো, কিন্তু আমার শখ হচ্ছে ছবি তোলা, আমি ছবি তুলে নিয়ে আসবো, কিন্তু যিনি শৌখিন হবেন তিনি সেই ছবি তোলার সঙ্গে সঙ্গে সেই ছবির ব্যাকগ্রাউন্ড কী হবে, সেই ছবির আলো কেমন হবে, কোন অ্যাঙ্গেলে সেই ছবিটা তুললে ভালো হবে, এইগুলোও কিন্তু একজন শৌখিন মানুষ দেখবেন। ফলে একদম ঠিক, এটা আমিও মানি যে কেবলমাত্র শৌখিন মানুষদের শখ থাকে এমন নয়, আবার সব শখের সঙ্গে শৌখিনতা জড়িয়ে থাকে তেমনটাও নয়। সেই ছোটবেলায় আমরা পড়াশোনা করতাম না যে এইটা হলে এইটা হবে এমন নয়, কিন্তু এইটা হলে এইটা হবে এমন বিষয়। যাক, শৌখিনা শৌখিনতা নিয়ে এবং শখ নিয়ে, শখ নিয়ে এমনিতেই আমরা জেরবার, এরপরে এত কিছু থাক, এরপরে কার কাছে যাব। ও লক্ষ্মী দেই আরেকটা মেসেজ পাঠিয়েছেন, তিনি বলছেন ওনার এক বন্ধু যখন বাস বা ট্রামে উঠতেন তখন সব টিকিটগুলো জমিয়ে রাখতেন। টিকিট জমিয়ে রাখা তো একটা অন্যরকম শখ, ডাক টিকিট জমানো একটা শখ। এবং আমার একটা সময় বাসের টিকিট খুব জমিয়ে রাখতে হতো এই কারণে, কারণ আমার এক ভাইপো সেই বাসের টিকিটগুলো জমিয়ে তিনি সেই টিকিটগুলো দিয়ে কত রকম কত কিছু কারুকার্য করতেন, সেই জন্য বাসের টিকিট তাকে দেওয়া এইটা একটা আমার কাজের মধ্যে ছিল এবং বাসের টিকিট জমানো তার শখের মধ্যে ছিল। ফলে এরকম শখ, শৌখিনতা, কাজ, সমস্ত কিছু মিলিয়ে একাকার হয়ে যায়। কিন্তু শখের সঙ্গে আমাদের একটা মনস্তত্ত্বের যোগ রয়েছে এবং মনস্তত্ত্বের যোগ মানেই সেখানে নানা কিছু এসে পড়ে। যে কথাটা বলছিলামই যে শখ আমাদের মস্তিষ্ককে আনন্দের সংকেত পাঠায়, পছন্দের কাজ করলে মস্তিষ্কে আনন্দ এবং তৃপ্তির অনুভূতি পারে, তাই শখের কাজের পর অনেকেই নিজেকে হালকা এবং একটা তাদের মধ্যে রিল্যাক্স ভাব একটা অনুভব হয়। শখ মানসিক চাপ কমাতেও কিন্তু খুব সাহায্য করে। সারাদিনে কাজের চাপের পর গান শোনা, গাছের পরিচর্যা করা, ছবি আঁকা বা রান্নার মতন যদি শখ থাকে তাহলে কিন্তু তা মনকে শান্ত করতে পারে। শখ আমাদের অবশ্যই পরিচয়ের অংশ। কেউ যদি বলেন আমি একজন ফটোগ্রাফার বা আমি বাগান করতে ভালোবাসি, তাহলে সেটা শুধুমাত্র কিন্তু তার কাজ থাকে না বা সেটা শুধুমাত্র তার শখ থাকে না, তখন কিন্তু তার ব্যক্তিত্বের একটা দিকও প্রকাশ পায়। আর শখ যাদের প্রফেশন, মানে শখটাই যাদের, যারা শখটাকে নিয়েই খাবার ডাল ভাত জোগাড় করবার মতন কাজ করতে পাচ্ছেন, তাদের ক্ষেত্রে তো সোনায় সোহাগা, সত্যিই তারা কিন্তু খুবই সৌভাগ্যবান। এবং আমি তো নিজেকে অবশ্যই মনে করি সৌভাগ্যবান, কারণ আমার যেটা শখ সেটাই আমার প্রফেশন এবং সেটা দিয়ে মোটামুটি আমার ডাল ভাতটা জোগাড় হয়ে যায়। তো ফলে মানে ধরুন আমার একটা জিনিস করতে ভালো লাগে কিন্তু আমার রোজগারের জন্য অন্য একটা জিনিস করতে হয়, সেটা কিন্তু একটা বিরাট বড় মেন্টাল প্রেশার।

তো ফলে যদি শখের জিনিস, শখের দিকটা যদি আমাদের কাজের মধ্যে থাকে, তাহলে সেটা কিন্তু সত্যি আমাদের ক্ষেত্রে অনেক বেশি, আমরা অনেক বেশি প্রিভিলেজ হয়ে যাই তখন। তো আপাতত আমরা একটুখানি গানের দিকে এগোই, কারণ গান শোনাটা তো আমাদের প্রত্যেকের একটা শখের মধ্যে পড়ে, এবং ভালো গান, সুন্দর সুন্দর গান, সেটা আমাদের মনকে একটা অন্যরকম জায়গায় নিয়ে যায়। তো আপাতত কার গান শুনি, মান্নাদের গান শুনে তারপরে আবার ফিরে আসছি, আর আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে, শখের কথা হচ্ছে। তাই আপনি যদি শখ নিয়ে, আপনার যদি বড়ই শখ থাকে, তাহলে অবশ্যই কিন্তু আজকে আপনি আসতেই পারেন আমাদের সঙ্গে 9903055992 এই নাম্বারে।

মান্নাদের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে এবার চলে আসি একটুখানি অদ্ভুত শখের দিকে। আমার এক অদ্ভুত শখ হলো বাইসাইকেলে চেপে গ্রামগঞ্জের পরিবেশ প্রকৃতি আরো ভালো করে পর্যবেক্ষণ করা, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় সময়। শঙ্খ বিশ্বাস, কালীনারায়ণপুর, নদিয়া। শখ যদি থাকে তাহলে সময় কখনোই বাঁধতে পারে না। দেখবেন আপনি ঠিক কোনো না কোনো সময় একটা জোগাড় করে নেবেন এটা করবার জন্য। আমার অদ্ভুত শখ হলো আপনারা রেডিওতে যে কথা বলেন।

0: গান শোনান, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেন, আমার ইচ্ছে করে আপনাদের সঙ্গে দেখা করা এবং কথা বলা, বাড়ির সবাইকে বললে তারা হাসে, এই হলো আমার অদ্ভুত শখ। রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5। দেখবেন পথে ঘাটে কোথাও হয়তো দেখা হয়ে যাবে, তবে মুশকিলটা হচ্ছে আমাদের তো চেনা যায় না, এটা হচ্ছে একটা আমাদের দিক থেকে অনেক সুবিধা হয় আর কি সেজন্য। আচ্ছা, আমার যে শখ আছে সেটা অদ্ভুত কিনা জানি না, তবে আমার শখ বিভিন্ন গাছের ফল ফুল বা বিভিন্ন নাম না জানা গাছের পাতা সংগ্রহ করে সেটা আমার বই খাতার ভেতরে রেখে দেওয়া। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। আপনার এই কথা শুনে মনে পড়ে গেল যে ছোটবেলায় এমন হতো যে বিভিন্ন ধরনের পাতা এনে বইয়ের মধ্যে রেখে দেওয়া বা বালিশের নিচে রেখে দেওয়া, তাতে করে হতো কি, ওই যে পাতার যে জালগুলো বেরোয় না, বেশ অনেক দিন হয়ে যাওয়ার পর ওই জালগুলো কীরকম একটা বেরোতো, আর মা কি বকা দিত, যা সারা পৃথিবীর যত জঞ্জাল ঘরের মধ্যে এনে জমা করে রাখবি, কিন্তু এটা যে কত বড় একটা শৌখী মানে শখের ব্যাপার সেটা তো আর মা তখন বুঝতো না। তো এখন এই আপনার এই কথাটা শুনে আমার মনে পড়ে গেল তখন এরকম কত কিছু করতাম, উদ্ভট উদ্ভট সব এক একটা কাণ্ড। শখের সঙ্গে অনেক সময় উদ্ভটের একটা বিষয় থেকেই থাকে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, যিনি উনি কি বলছেন মাঝে মধ্যেই আমি হারিয়ে ফেলছি, হ্যাঁ সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, তিনি বলছেন আজকের বিষয় অনুযায়ী ওনার অদ্ভুত শখ হচ্ছে বিভিন্ন ধরনের পাখিদের সঙ্গে কথা বলা। মানে আমাদের বাগানে এবং ছাদে যখন বিভিন্ন ধরনের পাখি আসে তখন তারা নিজেদের মধ্যে অনেক সময় কি যেন কথা বলে, তখন আমি ওই পাখিদের সঙ্গে কথা বলি। বিশেষ করে আমি যখন রেডিওতে গান শুনি তখন অনেক সময় বাগানে এসে কোকিল তার মিষ্টি কণ্ঠস্বরে ডাকতে থাকে, তখন আমি ওই প্রিয় পাখি কোকিলের সঙ্গে কথা বলি, এতে আমার শরীর এবং মন দুই ভালো হয়ে যায়। এরকম আমাদের নানান মানুষের নানান রকম শখ নিয়েই আমাদের এগিয়ে চলা, নানান রকম শখের মধ্যে দিয়েই আমাদের নানানভাবে নিজেদেরকে ভালো রাখা এবং নিজেদের সঙ্গে একটু একটু একটু একটু করে এগিয়ে চলা। এবং ওই যেটা বলছিলাম যে শখের সঙ্গে আমাদের মস্তিষ্কের একটা বিরাট যোগ রয়েছে, শখ আমাদের আত্মবিশ্বাসকে বাড়ায়। নতুন কিছু শেখা বা নতুন কোনো ধরনের কাজ বা নতুন কোনো ধরনের ইচ্ছে, শখের সঙ্গে একটা ইচ্ছেও তো জড়িয়ে থাকে কোথাও না কোথাও, সেইটাতে যদি ধীরে ধীরে ধীরে ধীরে মানুষ দক্ষ হয়ে ওঠে তাহলে কিন্তু আমাদের আত্মবিশ্বাস, আমাদের বিশ্বাস তাতে বাড়তে পারে। আর সবচেয়ে যেটা বড় কথা, এই সময় দাঁড়িয়ে শখ আমাদের একাকিত্বকে কমাতে পারে। একই শখের মানুষদের সঙ্গে ঠিক কোথাও না কোথাও আলাপ হয়, সেটা আড্ডা হতে পারে, ক্লাব হতে পারে, অফিস হতে পারে, কর্মক্ষেত্রের নানান জায়গা হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, যেখানে সকালবেলা হাঁটতে যান সেটা হতে পারে, সন্ধ্যেবেলা যেখানে ইভিনিং ওয়াকে যান তা হতে পারে। ফলে একই ধরনের শখের মানুষ এক ধরনের খাবার খেতে পছন্দ করেন, এক ধরনের কাজ করতে পছন্দ করেন, এক ধরনের মানসিকতা, এরকম কিন্তু বেশ কয়েকজন মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে। ফলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ হলে সেই জায়গা থেকে একটা একাকিত্ব কমে, আর শৌখিন কাজ করা বা শখের কাজ করবার মধ্যে দিয়ে কিন্তু সেই কাজটার মধ্যে যেহেতু নিজেকে নিয়োজিত করে দেওয়া হয় বা নিজেকে দিয়ে দেওয়া হয়, সেই জন্য কিন্তু সেই জায়গা থেকেও একাকিত্বকে ভাববার যে সময়টা সেটা পাওয়া যায় না, ফলে কিন্তু একাকিত্ব কমে। আপাতত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছোট্ট করে বিরতি নেব, বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসব, আপনি একটু সঙ্গে থাকুন আমাদের, বিরতিটা নিয়ে এক্ষুনি ফিরে আসছি। আর ঘড়ির কাটার সময় যদি মেলাতে চান তাহলে অবশ্যই মিলিয়ে নিতে পারেন, সকাল 9:30। এক্ষুনি ফিরছি, ফিরে এসে বাকি কথা হচ্ছে।
1: ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের

0: শেষ রবিবারের অপেক্ষায় থাকা। মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি।

লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান, আর গান শুনতে শুনতে একটু টুকটুক করে আবার এগোতে থাকি আমাদের মেসেজের দিকে, কারণ সময় তো তেমন কথাই বলছে। যেরকম আমি পুনে থেকে উৎপল মুখার্জি উনি বলছেন, মেলোডিয়াস গান শুনতে শুনতে চায়ের কাপে চুমুক দিচ্ছে, আজ পুনেতে বর্ষা হচ্ছে তাই এখানে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবার ওয়েদার। আজকের অদ্ভুত এবং ইন্টারেস্টিং বিষয়ে যাই, আমার অদ্ভুত শখ জেনে তুমি হয়তো হাসবে, আমি নানা ধরনের টি শার্ট এবং রিস্ট ওয়াচ ব্যবহার করতে ভালোবাসি, আমার কাছে অনেক দেশের অনেকগুলো রয়েছে, আমি চলে গেলে জানি না আমার ছেলেমেয়েরা ওগুলোকে কী করবে, সে কথা ভেবে আর লাভ নেই, আপনি বরং আরও বেশি বেশি করে রিস্ট ওয়াচ আর টি শার্ট জমাতে থাকুন এবং মন দিয়ে মজা করে সেগুলোকে এনজয় করুন। আর আমরা চলে যাওয়ার পর আমাদের জিনিসপত্র বা যা পড়ে রইল তা দিয়ে কী হচ্ছে সেসব জেনে মন খারাপ করে লাভ নেই, শখের জিনিস যতদিন পারা যায় ততদিন সেগুলোকে নিয়ে এনজয় করাটাই মজা, তাই না? পরের মেসেজে চলে যাই, পরের মেসেজ একটু গপ্পের ছলে বলি, আমার শখ হলো বহু দেশের পারফিউম সংগ্রহ করা, অনেক ছোট ছোট গাড়ি জমানো, অনেক রকম হাতঘড়ি জমানো এবং নানা রকমের পেন জমানো, এই পেন দিয়ে আমি লিখতে ভালোবাসি। অমিতাভ হোর, গল্ফ গার্ডেন, কলকাতা 33। এ তো নানান মানুষের নানান রকম শখ, নানান মানুষের নানান রকম কিছু জমিয়ে রাখা। অদ্ভুত শখই বটে, আমার যেটা আছে তা হলো ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে তাকিয়ে থাকা। আকাশে যে কত রূপ কি বলবো, ক্ষণে ক্ষণেই তা বদলায়, কখনো পুরনো হয় না। আর একটা শখ হচ্ছে ঘরের ভেতর খাই না, ব্যালকানিতে বসে ঘন্টার পর ঘন্টা ধরে আকাশ বাতাস দেখতে দেখতে খাই, এই সময় একান্তই আমার নিজের কোন্নগর থেকে মানুষই বৈদ্য। এইটা একটা ভালো বিষয়, আমার মাঝে মধ্যে মনে হয় মানে যখন শীতের সময় বা খুব যখন প্রচণ্ড গরম অথচ ছাদে সুন্দর একটা হাওয়া দিচ্ছে সেই সময় আমার মনে হয় যে সে ওখানে গিয়ে বসে যদি খাওয়া যায় তাহলে ব্যাপারটা বেশ মন্দ হয় না। বা ধরুন যখন আমরা নেমন্তন্ন খাই বাইরে বা ছাদে তখন কিন্তু আমাদের খারাপ লাগে না। তো ফলে খাওয়া দাওয়ার সময় যদি আপনার ব্যালকানিটা যদি আপনার লাঞ্চ হোক, ডিনার হোক, টিফিন হোক, যার হোক সেটা এক জায়গা হয় এবং সেই জায়গায় বসে থাকতে থাকতে বা খেতে খেতে আপনি যদি, অনেকে আমরা কি করি আমরা খেতে খেতে আমাদের কিছু একটা লাগে, টিভি দেখতে লাগে বা মোবাইলে একটু সিনেমা দেখতে লাগে বা একটু গান শুনতে লাগে, কথা বলতে লাগে, তো আপনি যদি চারিদিক আকাশ বাতাস দেখতে দেখতে আস্তে আস্তে ধীরে সুস্থে ঘন্টার পর ঘন্টা বসে খান, সেটা কিন্তু খুব একটা মন্দের নয়। কারণ আমাদের যারা ডাক্তার ওনারা বলছেন যে আমাদের দাঁত রয়েছে অনেকগুলো, কারণ অনেকটা সময় চিবিয়ে চিবিয়ে খাবারটা খাবার জন্য, আমরা তো মানে একদম গোগ্রাসে খেয়ে নিই, আমাদের হাতে সময় থাকে না বলে। সুতরাং আপনি যদি সেটা করতে পারেন সেটা কিন্তু সত্যি খুব ভালো কাজ, আর এটা যদি আপনার শখের মধ্যে পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। এরকম শখের কথা আরও বেশ কিছু রয়েছে, যে শখের কথা নিশ্চয়ই আপনাকে জানাবো, কিন্তু তার আগে আর একটা গান শুনি, গান শুনে এক্ষুনি ফিরে আসছি।

গান শুনতে শুনতে বা ধীরে ধীরে এগোতে হবে। মোহিনের ঘোড়াগুলির গান আমরা শুনছিলাম, এগোতে এগোতে আমরা কোথায় যাই, আমরা পরের মেসেজে গিয়ে পৌঁছই। আমার খুব অল্প বয়স থেকেই ডায়েরি লেখার শখ। ছোটবেলার সুন্দর মুহূর্তগুলো বা আমার চোখে পড়া কোনো স্মরণীয় ঘটনা ডায়েরির মধ্যে বন্দি করে রাখি। অবসর সময় আমি ওগুলো নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসি। কিছু কিছু ঘটনা যেমন ভালো লাগে, তেমনি কিছু কিছু ঘটনা দেখে মনে হয় স্মৃতি তুমি বেদনার। জয় মহলানবিশ, যোধপুর পার্ক। এরপর হচ্ছে শখের জিনিস আছে অনেক কিছু, শখ পূরণের ছুটি পিছু। অদ্ভুত শখ আমার বিশ্ব ঘোরা, চেপে টাট্টু ঘোরা। সুব্রত মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। সুব্রা ভট্টাচার্য, বাজরণী, কলকাতা 70 থেকে। আমার অদ্ভুত শখ বলতে পারো বহু পুরনো দিনের চিঠি, বাড়ির বড়দের হাতের সেই এক টাকা দু টাকা বাজারের ফর্দ আর পুরনো সাদা কালো ছবি পরম যত্নে জমিয়ে রাখা। আমার শ্বশুর মশাইয়ের আমলের সেই পুরনো হিসেবের খাতারা।

ফর্দগুলো যখনই আমি উল্টাই, চোখের সামনে একটা আস্ত পুরনো দিন ভেসে ওঠে। এইসব দেখে অনেকেই হাসাহাসি করে, সেই মান্ধাতার আমলের বাতিল কাগজ আর পুরনো জঞ্জাল জমিয়ে রেখে কি লাভ। কিন্তু এটা ওদের কাছে জঞ্জাল হলেও আমার কাছে ভীষণ দামি মায়াময় এক অদ্ভুত শখ। এরপর প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে, ইলেকট্রিকের জিনিস কিভাবে তৈরি হয় ছোট্টবেলা থেকে সেটা জানা ওনার এক বিশেষ ইচ্ছে। বিশেষভাবে রেডিও তখন আমাকে খুব আকর্ষণ করত। উনি যখন ক্লাস সিক্সে পড়েন তখন ছোটদের পত্রিকায় উনি দেখেছিলেন যে ব্যাটারি ছাড়া কিভাবে হেডফোন তৈরি করা যায়, এবং সেই থেকে শুরু হয়েছিল ওনার অনুসন্ধান। যারা রেডিও মেরামত করে, রেডিও সেট যারা সারান, তাদের কাছে মাঝে মধ্যেই গিয়ে তিনি জিজ্ঞেস করতেন সেই বিষয়ে, এবং তারা বলতেন যে তোমার সামনে পরীক্ষা, পড়াশোনা নষ্ট হয়ে যাবে, এখন পড়াশোনা না করে এইসব করছো। কিন্তু পরবর্তী সময় তিনি হেডফোন তৈরি করেছিলেন এবং বিনা ব্যাটারিতে তিনি বাজিয়েছিলেন। বলা বাহুল্যের জন্য ওনার পড়াশোনায় কোনো ক্ষতি হয়নি, সে কথা উনি জানিয়েছেন। নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, চারিদিক থেকে অদ্ভুত শখ হচ্ছে রাস্তাঘাটে এবং বাসে ট্রেনে কাগজের ঠোঙা পেলেই সেটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিজের কাছে রেখে দেওয়া। ওনার ঠাকুমা যখন মারা যান তখন তিনি সধবা ছিলেন, তাই অনেক মানুষ তাকে সিঁদুর দেবেন বলে ঠোঙায় করে আলতা সিঁদুর নিয়ে এসেছিলেন। শোক ভুলে সেই সময় তিনি ঠোঙা জোগাড় করছিলেন। অনেকেই ভেবেছিলেন যে ওনার মাথাটাই বুঝি খারাপ হয়ে গেছে। আসলে ঠোঙা কালেকশন উনি করতেন শব্দ ছক করবার জন্য। বিশ্বব্রহ্মাণ্ড ওলটপালট হয়ে গেলেও রোজ শব্দ ছক করা চাই, না হলে কিছুতেই ঠিক মন মানে না। আগরপাড়া থেকে চন্দন কুণ্টু, তিনি বলছেন ওনার প্রিয় শখ হচ্ছে নতুন টাকা এবং পয়সা জমানো, এতে মাসের শেষে একটা সেভিংস হয়ে যায়। আর এরপর শখ এমন একটা জিনিস, সেটা কোথা থেকে কখন এসে বসে আমরা নিজেরাই বুঝতে পারি না। ওনার অদ্ভুত শখের কথা উনি বলেছেন, টেস্ট ক্রিকেট খেলায় ইন্ডিয়ান টিমের ব্যাটিং এবং বোলিংয়ের রেকর্ড পড়া। এজন্য মায়ের কাছে প্রচুর বকুনি খেয়েছেন পরীক্ষার সময়, কিন্তু তবুও সেই শখ ওনার যায়নি। পরবর্তী সময় ওনার মনে হয়েছে যে ওইটা না করে যদি পড়াশুনো উনি করতেন অনেক ভালো হতো, কিন্তু ওই যে শখ, সে যে কোথায় কীভাবে কী করবে কেউ জানে না। সঞ্জিত বোস, যোধপুর পার্ক। আর এরপরে হচ্ছে নিশাকর ধর, তিনি বলছেন আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, ওনার যাত্রা হচ্ছে ওনার শখ। নিত্য নতুন যাত্রার বই উনি দোকানে বসেই পড়েন এবং যাত্রা করেন, এই কথাই উনি বলেছেন। এবং গান, নাচ, যাত্রা, এই ধরনের যে পারফর্মিং আর্ট, সেসব দিকেও শখ একটা অন্যরকম ব্যাপার। আবার চলে যাবো একটা গানে, গান শুনতে শুনতে আবার ফিরে আসছি, তারপর বাকি কথা হচ্ছে।

একটুখানি আপনাকে জানিয়ে রাখি আবহাওয়ার খবরাখবর। আগামী 2-3 ঘন্টার মধ্যে বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এমনিতেই মেঘলা আকাশ এবং আমাদের নানান মানুষজন তাদের নানান শখের কথা বলেছেন, যদিও একেবারে আমরা শেষ দিকে এসে পৌঁছেছি। চটপট একটুখানি নামগুলো অন্তত বলে দিই। উত্তম কুমার দাস, দ্বারহাট্টা, হরিপাল, হুগলি। বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হলে নিমন্ত্রণের কার্ড জমানো ওনার একটা শখ ছিল। এছাড়া কে পাঠিয়েছেন এইটা, মানে এত বড় বড় শখের কথা দিয়ে নামগুলোই ক্রমশ হারিয়ে যায়। সুতপা বসু দমদম পার্ক থেকে, তিনি বলছেন বেড়াতে যাওয়া এবং ক্রুজ শিপে চড়া, সেটা ওনার শখ। এরপর হচ্ছে শিপ্রা কারার, তিনি বিভিন্ন চিঠি এবং পুরনো দিনের জিনিসপত্র 1 পয়সা থেকে 20 পয়সা সেসবও জমিয়ে রাখা ওনার শখ। শিপ্রা কারার, তিনি পাঠিয়েছেন আমাদের কাছে এই চিঠি। মল্লিকপাড়া লেন, বেতর, হাওড়া 4। এছাড়াও আরও কিছু মেসেজ আমার কাছে আছে, একটু চট করে সেটা আমি নামগুলো অন্তত বলে দিতে চেষ্টা করি শেষ দিকে। গোপাল মান্না, উলুবেড়িয়া, গরুহাটা, তেঁতুলতলা, তিনি ওনার শখের কথা বলেছেন রেডিও শোনা এবং হাটে গিয়ে বিভিন্ন ধরনের ফুলের চারা কিনে এনে সেটা বসানো। আর এরপরে কে পাঠিয়েছেন, আমার অদ্ভুত শখ ইউটিউব এবং ভিডিও বানানো। এটা এখন আর অদ্ভুত শখের মধ্যে পড়ে না, পুনম চক্রবর্তী, উত্তর 24 পরগনা থেকে। এখন এটা অনেকেরই এই শখটা রয়েছে। আর আমার শখ ছোটদের জন্য কিছু লেখা, ছেলেকে বলেছি কিছু টাকা দাও, ছোটদের জন্য একটা বই রেখে যেতে চাই এই পৃথিবীতে, লেখার মধ্যে দিয়ে আমি বাঁচতে চাই, এটা আমার শখ। কাজী আবু জাফর, আত্রাই, বাংলাদেশ। আর এরপর সময় পেলে ই এবং সি স্কেলে বাঁশি নিয়ে জঙ্গল বা পার্কে বাজাতে চাই, গৌরপাল, আন্ধেরি, মুম্বাই। আর হাওড়া জগাছা বারুয়াড়িতলা থেকে পূর্ণা ঘোষ, সুন্দর সকালের অন্তহীন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর শখ হচ্ছে ফটো সংগ্রহ করে অ্যালবামে রাখা, সেটা হচ্ছে ওনার শখ। আরেকটা লাস্ট একদম এসছে, কার্তিক মণ্ডল, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালী, জেলা উত্তর 24 পরগনা। ছোটবেলা থেকে আমি আরশোলা ধরে কাঁচের বোতলে পুড়ে রাখতাম, এই অভ্যাস এখনও আছে, জ্যান্ত আরশোলা ধরে কাঁচের বোতলে রাখি। এইটা সত্যি একটা অদ্ভুত শখ, একটা ওই মশা মেরে সেটাকে গুনে রেখে আসা আর এই আরশোলা ধরার শখ, এ তো অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার। এরকম নানান ধরনের শখই আমাদের মনের মধ্যে থাকে, আমাদের মধ্যে থাকে, আর সেই সব শখ নিয়েই আমাদের পথ চলা, সেই সব শখ নিয়েই আমাদের চলা। আপাতত সুমনার গান শুনতে শুনতে আজকের মতন মনের মেলোডি এখানেই শেষ করতে হবে। গোপা বলছে ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন FM গোল্ড 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যসভার নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলডোভার রাষ্ট্রপতি মাইয়া সান্দুর সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও আজ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান থেকে একে অপরের হামলা অব্যাহত রেখেছে। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেন বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। সর্বোচ্চ 10টি গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপে গোল্ডেন বুট পেয়েছেন। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই রাজ্যসভার নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপরে লোকসভার প্রয়াত সদস্যদের সম্মানে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। কাতারে প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। এরপরে বিরোধী সদস্যরা বিভিন্ন বিষয় উত্থাপন করলে তা নিয়ে দুই কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়। ফলে উভয় কক্ষের অধিবেশনে দুপুর 12টা পর্যন্ত স্থগিত করে দিতে হয়। পরে উভয় সভার অধিবেশনই শুরু হয়েছে বলে জানা গেছে। এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। লোকসভায় সুপ্রিম কোর্ট বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। অন্যদিকে রাজ্যসভায় আলোচনার জন্য উঠছে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026। এই বিলগুলি ছাড়াও এবারের বাদল অধিবেশনে জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল, আয়কর সংশোধনী বিল এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী মোদী বলেন, আশা করা যায় এই অধিবেশন কার্যকর এবং সক্রিয় হবে। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বজুড়ে ভারতের ভূমিকা স্বীকৃতি পাচ্ছে। বিগত এক মাসে আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেশ গুরুত্বপূর্ণ সাফল্যের নজির রেখেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির ফলে জ্বালানি, সার এবং রাসায়নিক পদার্থ সহ বিভিন্ন ক্ষেত্রে সরবরাহের সংকট দেখা দিয়েছে। তা সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধির হার 7.7% ধরে রাখা সম্ভব হচ্ছে।
1: পশ্চিম এশিয়া কে যুদ্ধ কে কারণ ভারত জেসে দেশ জো এনার্জি কে লিয়ে ইউরোপের ডিপেন্ডেন্ট হ্যায় উনকে লিয়ে ये पश्चिम एशिया का युद्ध एक बहुत ही बड़ा संकट का कारण रहा। पेट्रोल, डीजल, एलपीजी, फर्टिलाइजर, केमिकल्स अने हर विषय में अनेक बाधाएं, अनेक संकट आए। उसके बावजूद भी भारत 7.7% के ग्रोथ से दुनिया की मेजर इकोनॉमी में सबसे तेज गति से आगे बढ़ने वाला देश बन के रहा।
0: মধ্যপ্রদেশ মন্ত্রিসভা রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বিল অনুমোদন করেছে। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, এই বিধি সব সম্প্রদায়ের জন্য সমান সুযোগ অধিকার দেবে এবং এই আইন সেই লক্ষ্য অর্জনের পথে একটি বড় পদক্ষেপ। তবে আদিবাসী সম্প্রদায়কে এই আইনের বাইরে রাখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ চিসিনাউতে মলদোভার রাষ্ট্রপতি মাইয়া সান্দুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এছাড়া রাষ্ট্রপতি মুর্মু মলদোভার পার্লামেন্টের স্পিকার ইগর গ্রোসুর সঙ্গে সাক্ষাৎ করবেন। মলদোভা ভারত পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি একটি ব্যবসায়িক ফোরামে ভাষণ দেবেন। সেদেশের ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও তার মতবিনিময় করার কথা। রাষ্ট্রপতি মুর্মু প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি মলদোভা সফর করছেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশে রাষ্ট্রীয় সফরে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, জ্ঞান ভারতম মিশনের আওতায় 8 কোটিরও বেশি পাণ্ডুলিপি ডিজিটাইজ করা হয়েছে। আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে ডক্টর মান্ডাভিয়া বলেন, গবেষণা সহজতর করা এবং সাধারণ মানুষের কাছে পাণ্ডুলিপিগুলো সহজলভ্য করে তোলার লক্ষ্যে মোদী সরকার জ্ঞান ভারতম মিশন চালু করেছে। তিনি জানান, এই মিশনের আওতায় সারা দেশে 1 কোটিরও বেশি পাণ্ডুলিপি নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। মন্ত্রী আরও জানান, ইতিমধ্যে 3,74,000 বেশি পাণ্ডুলিপি আপলোড করা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ UNFCCC এর কার্যনির্বাহী সচিব সাইমন স্টিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী যাদব জানান, এই বৈঠকে অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে অর্থের সংস্থান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। শ্রী যাদব আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় ভারত অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রেও উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। রাম মন্দির অনুদান চুরির মামলায় উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল সিট সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন একটি 3 বিচারপতির বেঞ্চে প্রতিবেদনটি একটি মুখবন্ধ খামে পেশ করা হয়। শীর্ষ আদালতে আজ এই মামলার শুনানি হওয়ার কথা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে আগামী 1 সেপ্টেম্বর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর, কার্যালয় এবং সরকারি পরিষেবায় বাংলা ভাষাকেই প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ঘোষণা করেছেন।
2: ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব, কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম।
0: শ্রী শাহের ওই চিঠিতে বলা হয়েছে প্রশাসনের প্রতিটি স্তরে ফাইল পরিচালনা, নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশ বাংলা ভাষায় হওয়া উচিত। পাশাপাশি নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন, আবেদনপত্র, শংসাপত্র, সরকারি পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সংবাদ বিজ্ঞপ্তি এবং অন্যান্য সরকারি যোগাযোগের ক্ষেত্রেও বাংলাকে অগ্রাধিকার দিতে হবে। বিধানসভায় দৃষ্টি আকর্ষণীয় উল্লেখ পর্বে ওঠা বিভিন্ন জনস্বার্থের বিষয়কে আরও গুরুত্ব দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। বিধানসভার অধিবেশনে আজ তিনি জানান, বিধায়কদের উত্থাপিত বিষয়গুলি দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে প্রতি 3 মাস অন্তর সেই কাজের অগ্রগতি বা কমপ্লায়েন্স রিপোর্টও প্রকাশ করা হবে। তৃণমূল কংগ্রেসের কালীঘাট শাখার 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে ইডির সিদ্ধান্তের ওপর কোনোরকম অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে কলকাতা হাইকোর্ট অস্বীকার করেছে। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, এই মুহূর্তে ইডির সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করবে না। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস ও ইডিকে 5 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। আগামী 26 অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের আওতায় 1,309 কোটি টাকার বেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আজ বিধানসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের বাজেট নিয়ে আলোচনায় চলতি অর্থবছরের বাজেটের উপরে প্রকাশিত প্রতিবেদনে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় এই কথা জানিয়েছেন। এই প্রকল্পে 1,309 কোটি 29 লক্ষ টাকার 23টি ক্রিটিক্যাল ক্লিয়ার ব্লক, সমসংখ্যক জেলা জনস্বাস্থ্য গবেষণাগার, 461টি গ্রামীণ এবং 204টি শহরে আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরির অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি জানান। প্রবল বর্ষণের ফলে অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর ফলে উজানি অসমে বেশ কয়েকটি জেলার হাজার হাজার মানুষ বন্যা দুর্গত হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট অঞ্চলের নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। দুর্গতদের জন্য ত্রাণ ও উদ্ধারের সেনাবাহিনী, জাতীয় ও রাজ্য বিপর্যয় বাহিনীকে কাজে লাগানো হয়েছে। শিবসাগর, চড়াইদেও ও জোরহাট জেলাগুলি বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য প্রশাসন সংশ্লিষ্ট জেলাগুলির বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে ত্রাণ ও উদ্ধারের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র শিবসাগর জেলাতে 5 শতাধিক দুর্গত মানুষকে বিপর্যয় মোকাবিলা বাহিনী নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে 8টি জেলার 57,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 3,854 হেক্টর জমির ফসল বন্যায় ডুবে গেছে। জম্মু ও কাশ্মীরের 2 সীমান্তবর্তী জেলা রাজৌরি ও পুঞ্ছে প্রবল বর্ষণের ফলে হরপাবান এবং ভূমিধসে 11 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও 8। বিভিন্ন সংস্থার যৌথ ত্রাণ ও উদ্ধার কাজের ফলে শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ভারী বৃষ্টির জেরে ভূমিধসের ফলে পুঞ্চ জেলার অধিকাংশ এলাকা এবং রাজৌরির অর্ধেক অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়ে টানা 9ম দিন একে অপরের ওপর হামলা চালিয়েছে। দক্ষিণ পশ্চিম ইরানের খোরমোজ শহরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালায়। অন্যদিকে জর্ডান, কুয়েত ও বাহরিন ইরানের নতুন হামলার খবর জানিয়েছে। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল স্পেন। গতরাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেয় তারা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ লাল কার্ড দেখেন। এ নিয়ে 2 বার বিশ্বকাপ জিতল স্পেন। 2010 সালে শেষবার ইকের ক্যাসিয়াসের নেতৃত্বে বিশ্বকাপ জেতে তারা। প্রতিযোগিতা সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেলেন স্পেনের পাউ কুবার্সি। সারা বিশ্বকাপে 1টি মাত্র গোল খেয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিলেন স্পেনের গোলরক্ষক ওমেন সিমন। চলতি বিশ্বকাপে 10টি গোলের সুবাদে গোল্ডেন বুট পেলেন ফ্রান্সিস কিলিয়ান এমবাপে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যসভা নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরবর্তী সংবাদ দুপুর 1:30।
3: संसद का मॉनसून सत्र आज से शुरू हो गया है। 25 दिन तक चलने वाले इस सत्र में 19 बैठकें होंगी। आज सवेरे सत्र की कार्यवाही शुरू होते ही सदस्यों ने हाल ही में दिवंगत हुए 6 पूर्व सदस्यों को श्रद्धांजलि अर्पित की। लोकसभा में प्रश्नकाल शुरू होते ही कांग्रेस, समाजवादी पार्टी सहित विपक्षी सदस्यों ने नीट परीक्षा पेपर लीक मुद्दे को उठाया। विपक्षी सदस्यों के हंगामे के कारण लोकसभा अध्यक्ष ओम बिरला ने सदन की कार्यवाही 12 बजे तक स्थगित कर दी। उधर राज्यसभा में भी ऐसी ही स्थिति रहने के कारण सदन की कार्यवाही 12 बजे तक स्थगित कर दी गई। दोपहर में पहले स्थगन के बाद जब सदन की कार्यवाही शुरू हुई तो विपक्ष के सदस्यों ने नीट पेपर लीक के खिलाफ अपना विरोध जारी रखा, जिसके बाद राज्यसभा को 2 बार स्थगित किया गया। अभी लोकसभा की कार्यवाही जारी है। उधर राज्यसभा की कार्यवाही एक बार फिर 2 बजे तक के लिए स्थगित कर दी गई है। केंद्रीय विधि और न्याय मंत्री अर्जुन राम मेघवाल ने आज लोकसभा में सर्वोच्च न्यायालय न्यायाधीशों की संख्या संशोधन विधेयक 2026 पेश किया। इस विधेयक का उद्देश्य सर्वोच्च न्यायालय न्यायाधीशों की संख्या अधिनियम 1956 में संशोधन करके सर्वोच्च न्यायालय के न्यायाधीशों की संख्या भारत के मुख्य न्यायाधीश को छोड़कर वर्तमान 33 से बढ़ाकर 37 करना है। केंद्रीय मंत्री डॉ. मनसुख मांडविया ने कहा है कि ज्ञान भारतम मिशन के तहत 8 करोड़ से अधिक पांडुलिपियों का डिजिटलीकरण किया गया है। आज लोकसभा में पूरक प्रश्नों का उत्तर देते हुए डॉ. मांडविया ने कहा कि मोदी सरकार ने पांडुलिपियों के संरक्षण और डिजिटलीकरण के लिए ज्ञान भारतम मिशन शुरू किया है। 3,74,000 से अधिक पांडुलिपियां पहले ही अपलोड की जा चुकी हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि चाहे मॉनसून हो या मॉनसून सत्र, दोनों के सक्रिय रहने पर वे उत्पादक सिद्ध होते हैं। संसद के मॉनसून सत्र से पूर्व संवाददाताओं से बातचीत में श्री मोदी ने सभी राजनीतिक दलों से सकारात्मक और सार्थक चर्चा का आग्रह किया।
4: हमारे सदन में बहुत अनुभवी सांसद भी है, दल उनका कोई भी हो, उनके पास एक लंबा अनुभव है। ऐसे समय में उनके अनुभव की, उनके ज्ञान की संसद को भी जरूरत है, देश को भी जरूरत है। और इसके लिए संसद का चलना, सार्थक चर्चा होना, ये मैं समझता हूँ कि बहुत ही समय की मांग है। एस्पिरेशन से भरे हुए देश के युवाओं की मांग है कि हम आगे बढ़े, राष्ट्रभक्ति के लिए जी रहे, आवाज को सदन में उचित मंच मिलता रहे।
3: इस बीच दिल्ली मेट्रो रेल निगम ने जानकारी दी है कि राजीव चौक, सेवा तीर्थ और केंद्रीय सचिवालय मेट्रो स्टेशन पर अब इंटरचेंज सुविधाएं चालू हैं और गेट भी खुल गए हैं। उत्तर प्रदेश सरकार द्वारा गठित विशेष जांच दल एसआईटी ने राम मंदिर चढ़ावा चोरी मामले में सर्वोच्च न्यायालय के समक्ष स्थिति रिपोर्ट प्रस्तुत की है। ये रिपोर्ट मुख्य न्यायाधीश सूर्यकांत की अध्यक्षता वाली 3 न्यायाधीशों की पीठ के समक्ष सील बंद लिफाफे में प्रस्तुत की गई। मामले की सुनवाई आज सर्वोच्च न्यायालय में होनी है। पर्यावरण, वन और जलवायु परिवर्तन मंत्री भूपेंद्र यादव ने आज नई दिल्ली में संयुक्त राष्ट्र जलवायु परिवर्तन फ्रेमवर्क कन्वेंशन के कार्यकारी सचिव साइमन स्टिल से मुलाकात की। सोशल मीडिया पोस्ट में श्री यादव ने बताया कि बैठक में अनुकूलन, प्रौद्योगिकी हस्तांतरण, जलवायु वित्त, वैश्विक मूल्यांकन और न्याय संगत परिवर्तन जैसे विषयों पर चर्चा हुई। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज चिशिनो में मोल्दोवा के राष्ट्रपति माया सांदू के साथ शिष्टमंडल स्तर की वार्ता करेंगी। राष्ट्रपति मुर्मू मोल्दोवा संसद के अध्यक्ष इगोर ग्रोसू से मिलेंगी और मोल्दोवा भारत संसदीय मैत्री समूह के सदस्यों से बातचीत भी करेंगी। श्रीमती मुर्मू 3 देशों मोल्दोवा, उत्तरी मैसेडोनिया और रोमानिया की यात्रा पर हैं। असम में लगातार हो रही बारिश के कारण बाढ़ की स्थिति और खराब हो गई है, जिससे ऊपरी असम के कई जिलों में हजारों लोग प्रभावित हुए हैं। सेना, राष्ट्रीय आपदा मोचन बल और राज्य आपदा मोचन बल को राहत और बचाव कार्यों के लिए तैनात किया गया है। उधर पंजाब और हरियाणा के कई हिस्सों में भी मूसलाधार बारिश हो रही है। स्पेन ने फीफा विश्व कप जीत लिया है। फाइनल में 90 मिनट तक संघर्षपूर्ण और रोमांचक मैच में कोई गोल नहीं हो पाया। इसके बाद स्पेन के फेरन टोरेस ने अतिरिक्त समय में गोल कर अपनी टीम को 1-0 से जीत दिलाई। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
5: दिस इज आकाशवाणी, द न्यूज रेड बाय वाल्सा विलियम्स। The monsoon session of Parliament began today when the Lok Sabha met at 11 a.m. The House paid tributes to six of its former members who passed away recently. They were Nadendra Bhaskara Rao, Omvati Devi, Sudhanshu Seal, Major General Bhuvan Chandra Khanduri, retired, K.P. Dhanapalan and Pyarelal Sangwar. The House also paid tributes to Father Amir of Qatar, Sheikh Hamad bin Khalifa Al Thani. When Lok Sabha Speaker Om Birla tried to take up the question hour, the opposition members, including from the Congress and Samajwadi Party, raised the issue of paper leak of NEET examination. Mr. Birla urged the opposition to cooperate in running the House and maintain decorum, but the opposition members continued their protest, which led to adjournment of the Lok Sabha till 12 noon. When the House met after the first adjournment at 12 noon, the opposition members continued their protest. Amid Rakas, the chair adjourned the House till 12:30 p.m. When the House met after the second adjournment at 12:30 p.m, the opposition members again continued with their protest over NEET paper leak issue. The presiding officer, Dilip Saikia, tried to take up the 0 hour, but the opposition members continued their protest. Mr. Saikia said there should be healthy debate in the House and people have sent their representatives to raise important issues. The opposition members did not pay heed to the chair's advice. It led to adjournment of the House till 2 p.m. In the Rajya Sabha, the proceedings began with the oath of the newly elected and re-elected members. Leader of the opposition, Mallikarjun Kharge, tried to raise the issue of NEET examination paper leak. However, due to uproar, the protest continued. The chair adjourned the House till 2 p.m. Union Minister of Law and Justice Arjun Ram Meghwal today introduced the Supreme Court Number of Judges Amendment Bill 2026 in the Lok Sabha. The bill aims to further amend the Supreme Court Number of Judges Act 1956 for increasing the number of judges of the apex court from the present 33 to 37, excluding the Chief Justice of India. In May this year, President Draupadi Murmu had promulgated an ordinance to increase the number of Supreme Court judges from 33 to 37. Prime Minister Narendra Modi has said, be it the monsoon or the monsoon session, if both are proactive, they prove to be highly productive. Speaking to the media before beginning of the monsoon session of Parliament, he said, when both are productive, it leads to the welfare of the nation and the well-being of all living beings. Mr. Modi said it is a powerful message that the potential and aspirations of the country's youth are as boundless as space itself.
1: मॉनसून हो या मॉनसून सत्र अगर दोनों प्रोएक्टिव हो तो बहुत ही प्रोडक्टिव होते हैं और दोनों को प्रोडक्टिव होते हैं तो देश का कल्याण होता है जीव मात्र का कल्याण होता है और इसलिए हम यही प्रार्थना करते हैं कि मॉनसून भी प्रोएक्टिव रहे मॉनसून सत्र भी प्रोडक्टिव रहे.
5: Union Minister Dr. Mansukh Mandavia has said over 8 crore manuscripts have been digitized under the Gyan Bharatam mission. Replying to supplementaries in the Lok Sabha today, Dr. Mandavia said the Modi government has launched the Gyan Bharatam mission to preserve and digitize manuscripts to facilitate research and make them accessible to the public. Special traffic arrangements have been put in place in New Delhi during the monsoon session of Parliament 2026, which began today. In a social media post, the Delhi Traffic Police said heavy vehicular movement and traffic restrictions are expected in and around the Parliament complex. According to the advisory, the public have been advised to avoid roads such as Rafi Marg, Motilal Nehru Marg, Maulana Azad Road, Parliament Street, Ashok Road, Talkatora Road, Rajendra Prasad Road, Janpath and adjoining stretches, as traffic diversions and congestion are likely in these areas. In Assam, the flood situation has worsened as incessant rain continues across the state, affecting thousands of people in several districts of Upper Assam. Several rivers in Upper Assam are reported to be flowing above the danger level. And with that, we end this news bulletin.

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: PM जय अब गरीबों की जय बन गई है।
5: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
6: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: ঘড়ি বলছি 1:16 হয়ে 34 সেকেন্ড, আর শুরু করলাম আজকের তোমায় গান শোনাবো। তোমায় গান শোনাবো নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি কোয়েল, আর আমার সঙ্গে সরিতা। শুরুই করলাম কিশোর কুমারের গান দিয়ে। কিশোর কুমারের গানের জন্য, হ্যাঁ,
1: শ্রাবণ মাস বলে কথা, সুতরাং শ্রাবণ দিন তো বটেই, আর সেই শ্রাবণ দিনে তোমায় মনে পড়েছে, মানে তোমায় গান শোনাবো আর তোমার কথা মনে পড়বে না, এটা কেমন করে হতে পারে?
0: সে তো ঠিক কথাই, সেটা কিরম করে হয়। তাই শুরু করলাম আমরা একদমই কিশোর কুমারের এই গান দিয়ে। বিশ্বনাথ গায়েন, কবিতা গায়েন, বিলারা হাওয়াখানা হুগলি থেকে অনুরোধ করেছিলেন এই গানের জন্য, সেই গান শুনে নিলাম আমরা। এরপর কার গান?
1: এরপরে কার গানে যাই? সন্ধ্যা মুখোপাধ্যায় গানে যাই।
0: একদম,
1: সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। তাহলে আমরা চলে যাই সেই গানে।

0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান আমরা শুনছিলাম, প্রণব রায়ের কথা এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরে।
1: একদমই আমাদের রম্যগীতির গান, আমাদের আকাশবাণীর নিজস্ব সংগ্রহ। আর এর আগে আমরা যে কিশোর কুমারের কণ্ঠে গান শুনেছিলাম, সেই গানের গীতিকার ছিলেন মুকুল দত্ত এবং সুরকার বাসু মনোহারি। এবারে আমরা কি দ্বিজেন মুখোপাধ্যায়ের গান শুনবো?
0: হ্যাঁ, দ্বিজেন মুখোপাধ্যায়ের গান শুনতেই পারি।
1: দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: শুনে নি,
1: চলে যাই দ্বিজেন মুখোপাধ্যায়ের গানে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: না, সন্ধ্যেবেলা একেবারেই নয়, একেবারে ভর দুপুর, যদিও সেই দুপুরে রোদ্দুর নেই, বৃষ্টি হচ্ছে এমনটাই দেখে এসেছি, জানি না এখন কোথাও কোথাও রোদ আবার থাকতেও পারে।
1: একদমই।
0: তবে সময় যাই হোক না কেন, সন্ধ্যেবেলার গান শুনতে আপত্তি নেই, কারণ অনুরোধ করেছেন বন্ধু।
1: একদমই, গীতা দত্তের কণ্ঠে আমরা এই গান শুনছিলাম।
0: হ্যাঁ, এই গানের জন্য অনুরোধ করেছিলেন সর্বেশ্বর পাল, মাহেশ হুগলি থেকে।
1: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অমল মুখোপাধ্যায়ের সুরে শুনে নিলাম এই গান, পরবর্তী অনুরোধে যাব।
0: একদম, তার আগে বলি আমরা এর আগে যে গান শুনেছি দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, অবশ্যই সলিল চৌধুরীর কথা এবং সুরে।
1: একদমই। তাহলে চলে যাই পরের গানে। পরের গান আমরা মান্নাদের গান শুনি।
0: শুনি
1: মান্নাদের গান শুনি, ফিরে এসে বলছি কোন বন্ধু অনুরোধ করেছেন।
0: বেশ বেশ।

0: শুনছিলাম আমরা আলো আমার আলো ছবি থেকে গান,
1: একদমই মান্নাদের কণ্ঠে। আর এই গানের জন্য যিনি অনুরোধ করেছেন তিনি আমার বেশ খানিকটা অভিমানও করেছেন সঙ্গে, তাই তো?
0: তিনি অভিমানও করেছেন এবং তিনি এইরকমই জানিয়েছেন যে গত 13 জুলাই তিনি অনুরোধটা বোধ হয় করেছিলেন, তাই না?
1: হ্যাঁ, 13 জুলাই অনুরোধ করেছিলেন,
0: 13 জুলাই অনুরোধ করেছিলেন, কিন্তু সেই অনুরোধটা সেই দিনকে রাখা হয়নি। আসলে প্রতিদিন তো আমরা অনুরোধ রাখতে পারি না, তো সেই কারণে আজকে আশা করি সেটা শোনানো হবে, এরকমই একটা তার আশা ছিল মনে।
1: আশা আমরা পূরণ করতে পেরেছি আশা করি, আর কোনো রাগ অভিমান রাখবেন না। আসলে কি, রাগ করার কোনো ব্যাপার নেই। এই যে 13 তারিখ আপনাকে আপনার অনুরোধের গান শোনায়নি, আজকে আমরা শুনিয়ে দিলাম, এরমভাবেই তো চলতে থাকে, তাই না?
0: একদমই তাই। আনোয়ার মোল্লা মহেশতলা থেকে এই গানের অনুরোধ করেছিলেন। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, পবিত্র চট্টোপাধ্যায়ের সুরে আমরা শুনলাম এই গান। পরবর্তী গান আমরা কি শুনতে পারি বলো তো? আরতি মুখোপাধ্যায় শুনবো কি?
1: আরতি মুখোপাধ্যায় একটি বিশেষ গানের অনুরোধ, আর আজকে শ্রাবণ মাস পড়েছে,
0: একদম
1: প্রথম সোমবার, এই গানটার অনুরোধ আসারই ছিল।
0: একদমই তাই। আরতি মুখোপাধ্যায়ের এই গানের জন্য অনুরোধ করেছেন যিনি, তার নামটাও বলে দেব।
1: অবশ্যই বলে দেব, চুঁচুড়া হুগলি থেকে সমিত সিংহ তিনি অনুরোধ করেছেন এই গান শোনানোর জন্য, বাবা তারকনাথ ছবি থেকে, তাই তো?
0: একদমই।
1: শুনি আমরা গান।

যে তুমি নরসিংহ অবতারের রূপ ধরেছ আজ কোথায়, উত্তর দাও। যে তুমি কংসকে ধ্বংস করেছ আজ কোথায়, উত্তর দাও। যে তুমি মীরার বিষের পাত্র অমৃতে ভরেছ আজ কোথায়,

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: যা গেছে তা যাক, এইটা একেবারে মূল মন্ত্র। গতকাল রাত্রি থেকে যাদের মন খারাপ তাদের জন্য এই গান।
1: একদমই তাই, যা গেছে তা যাক, কি আর করা যাবে, চার বছর পর আবার দেখা যাবে। কিন্তু আসল মানুষটিকে দেখা যাবে কিনা তার কোনো সিওরিটি নেই।
0: সেই না, না কোনো কিছুই তো শিওর নয় এই জগতে, আর সবই তো অনিত্য। যাক, দার্শনিক কথাবার্তা হয়ে যাচ্ছে। এবার আমরা ফিরে আসি, যিনি শুনতে চেয়েছিলেন তার কথা একটু বলে দিই। আলাউল মল্লিক দেওরা আমতা হাওড়া থেকে সলিল চৌধুরীর কথায় সুরে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানখানির অনুরোধ করেছিলেন।
1: একদম।
0: এবারে আমরা কোন গানে যাই?
1: আচ্ছা, তুমি যখন গতকাল রাতের কথাই তুললে, তাহলে আমরা মান্নাদের গানেই যাই।
0: বেশ চলো,
1: মান্নাদের সেই বিখ্যাত
0: সেলিব্রেশন হোক।

300 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত সিংহ, সে যে নেই তার জারি জুরি নেই।

0: হ্যাঁ,
1: শেষ পর্যন্ত বাঙালির ফুটবল মানে ওই মোহনবাগান ইস্ট বেঙ্গল, সেইখানেই আমরা থেমে থাকি।
0: একদমই। অরূপরত নাইচ, অপরূপ আইচ, গোপু আইচ, মঞ্জু রায় রাজীব গান্ধী রোড কোন্নগর থেকে শুনতে চেয়েছিলেন এই গান।
1: আমরা শুনিমের ছবি থেকে আমরা শুনছিলাম এই গান।
0: একদম একদম।
1: এবারে আমরা আবার একটা সন্ধ্যা মুখোপাধ্যায় গানে যাই।
0: বেশ বেশ, সময় তো কিছুটা রয়েছে।
1: হ্যাঁ, তাপস সৌরভ সাগরিকা শম্পা খান আকতলা থেকে অনুরোধ করেছেন এই গান শোনার জন্য।

0: আমরা শুনছিলাম এই গান প্রণব রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে, ছবির নাম সূর্য, সূর্যশিখা।
1: হ্যাঁ একদমই, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমাদের সময় যা আছে তাতে হয়তো আমরা আর খুব বেশি হলে দুটো গান শুনতে পারবো।
0: হ্যাঁ, আমরা বরং পরপর দুটো গান শুনি।
1: হ্যাঁ,
0: শুনতে শুনতে আপাতত আজকের অনুষ্ঠান শেষ করব।
1: একদম,
0: তার কারণ সময় আমাদের হাতে আর বেশি নেই।
1: একদম, একটি গান আমরা শুনব স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে, জয়দীপ রায় বাঘা যতীন থেকে শুনতে চেয়েছেন এই গান। আর
0: শ্যামল মিত্রের কণ্ঠে আমরা আরও একটি গান শুনবো, সেই গানের জন্য অনুরোধ করেছেন দীপক কুমার দাস, ঢোলি, মুজফ্ফরপুর, বিহার থেকে।
1: বেশ,
0: আর এই গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব আজকে তোমায় গান শোনাবো থেকে। সঙ্গে ছিলাম সরিতা আর কোয়েল, ফিরে আসবো 2:30 মিনিটে সুরেলা সফর সঙ্গে করে। প্রথমে শ্যামল মিত্র।

0: আমরা গান শুনছি সেদিন চৈত্র মাস ছবি থেকে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত এবং নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।
1: লিখিনি কারুর না

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: PM জয়, अब गरीबों की जय बन गई है।
5: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
6: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।

0: আজকে সোমবার, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আর সিলভার স্ক্রিন নিয়ে রয়েছি সরিতা আর কোয়েল। আর এই গান শুনে যারা ভাবছেন যে আজকে তাহলে ঝুঁক গায় আসমান, তারা কিন্তু একদম ভুল ভাবছেন, এটা প্রথমেই বলে রাখি। কারণ আজকে এমন দুজন মানুষের জন্মদিন যারা সিলভার স্ক্রিন আলো করে রেখেছেন তাদের মতো করে। একজনের জন্ম 1929 সালে পাঞ্জাবের শিয়ালকোটে জন্ম হয়েছিল তার, তাকে নিয়ে প্রথম পর্ব। এবং তারপরে 1950 সালে আরেকজন জন্মাচ্ছেন যিনি আজ অবধি আমাদের সমানভাবে মুগ্ধ করে রেখেছেন,
1: এই কিছুদিন আগে অবধি।
0: হ্যাঁ, একদম, মানে একেবারে এখন বলবো, হ্যাঁ, এই সময়টাতেও তিনি একেবারে আমাদের মুগ্ধ করে রেখেছেন, সিলভার স্ক্রিন আলো করে রেখেছেন, তাকে নিয়ে থাকবো পরের পর্বে। তো প্রথম পর্ব যাকে নিয়ে থাকছি, বললামই তার জন্ম হয়েছিল পাঞ্জাবের শিয়ালকোটে, এবং বাবা ছিলেন, টেক্সটাইলের ব্যবসা ছিল বাবার। দেশভাগের পর দিল্লি চলে আসেন, এবং সেখান থেকে মুম্বাইয়ের সফরটা কীরকম ছিল, পড়াশোনায় ভীষণ বেশ ভালোই ছিলেন তিনি, ডক্টরেট করেছিলেন। তারপরে তার মনে হয়, কিন্তু মানে সবসময় মনে হতো কোথাও ভেতরে একটা সুপ্ত বাসনা ছিল নায়ক হবার, তো সেটার জন্য তো মূল জায়গাটা আসতে হবে, যে ভারতীয় চলচ্চিত্রের যে কেন্দ্রবিন্দু মুম্বাই, সেখানে পৌঁছতে হবে
1: পীঠস্থানের মতো।
0: হ্যাঁ, কিন্তু সেখানে আসবেন কি করে? বাড়িতে বললে তো ফিল্মে যাওয়া মানে গোল্লায় যাওয়া, বাড়িতে বললে কেউ সেটা রাজি হবেন না। সুতরাং বাবা একটা ঘড়ি দিয়েছিলেন, সেই ঘড়িটা বেচে দিলেন, ঘড়ি বেচে দিয়ে পেলেন 63 টাকা। আর সেই 63 টাকার মধ্যে 13 টাকা দিয়ে ফ্রন্টিয়ার মেলের টিকিট কেটে চলে এলেন মুম্বাই। ওই যে দেখো ঘড়ি, সেই সময়টা, সময়ের চাকাটা বোধহয় সেইখান থেকেই বদলাতে শুরু করলো।
1: একদমই।
0: কিন্তু কার কথা বলছি?
1: যার কথা বলছি তার লিপে এই গানটা আমরা এতক্ষণ শুনছিলাম, হাসরাত জয়পুরী শঙ্কর জয়কিষণের ম্যাজিকে। তো
0: আরো একটা গান শুনি?
1: হ্যাঁ,
0: গান শুনলে আশা করা যায় বোঝা যাবে যে কার কথা বলছি।

0: এই গানটা শোনার পরে না আর আর বলার অবকাশ
1: একদমই তাই, বলার অপেক্ষা রাখে না যে আমরা কাকে নিয়ে রয়েছি আজকে এই অনুষ্ঠানে,
0: কারণ ইনি যেখানেই যেতেন সেখানেই এই গানটা বাজতো, সেটা নিয়ে ওনারও জীবনে একটা আক্ষেপ ছিল।
1: না আক্ষেপ ঠিক নয়, উনি বলতেন যে হ্যাঁ মানে আমাকে দেখা মাত্রই এই গানটাই বেজে উঠত আর কি।
0: একদম একদম একদম, আমরা ছিলাম যে কথায় সেটা হচ্ছে মুম্বাইতে রাজেন্দ্র কুমার, রাজেন্দ্র কুমারকে নিয়ে আমরা কথা বলছি। মুম্বাইতে রাজেন্দ্র কুমার এলেন ওই 63 টাকা হাতে নিয়ে, ঘড়ি বেচার টাকা হাতে নিয়ে, এবং এখানে এসে তিনি
1: তার থেকে 13 টাকা খরচ করে ফেলেছিলেন ওই ট্রেনের টিকিটের জন্য।
0: হ্যাঁ, এবং বাকি টাকাটা নিয়ে তিনি লড়াই শুরু করেছেন আর কি। এবং সেই সময় তা HS রাওয়াইলের সহকারী হিসেবে তিনি কাজ শুরু করেন মুম্বাইতে। 5 বছর ধরে তিনি রাওয়াইলের সাথে কাজ করেন, পতঙ্গা, সাগাই, পকেট পকেট মার এই ধরনের কিছু ছবির কাজ তিনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে, সহকারী হিসাবে কাজ করেন। এরপরে রাজেন্দ্র কুমারের আসল যে কর্মজীবনটা শুরু হয়
1: 1950 সালে
0: যোগান,
1: 50 সালের ছবি।
0: হ্যাঁ, কেদার শর্মার ছবি, যেটা ছোট্ট একটা চরিত্রে তিনি অভিনয় করেন,
1: মানে পর্দায় আত্মপ্রকাশ করলেন বলা ভালো।
0: একদমই একদমই। এবং দেবেন্দ্র গোয়েলের বচন ছবিতে গীতা বালির বিপরীতে তিনি তখন এরপরে ওই প্রধান চরিত্রটা পান আর কি।
1: এবং সেই প্রথম ছবি সিলভার জুবিলি।
0: হ্যাঁ, প্রথম ছবি সিলভার জুবিলি। এবং রাজেন্দ্র কুমারকে কিন্তু জুবিলি স্টারই বলা হয়, জুবিলি কুমার
1: নামটাই হয়ে গেছে যে কারণে, কারণ তার ছবি, তার প্রায় প্রত্যেকটি ছবি বলতে গেলে সিলভার জুবিলি করেছে।
0: এইবার একটা যে একটা ম্যাসিভ যে রেসপন্স পাওয়া, একটা প্রচন্ড সাড়া পাওয়া ছবি ছিল মাদার ইন্ডিয়া। মাদার ইন্ডিয়াতে
1: যদিও সেখানে রাজেন্দ্র কুমারের রোলটা খুব যে ইমপ্রেসিভ ছিল তা নয়,
0: খুব ইম্পর্টেন্ট কিছু নয় বা খুব অনেকটা নয় সত্যি কথা বলতে,
1: তাহলেও একটা মানে একটা মাইল ফলকের তিনি সাক্ষী হলেন, অংশ হলেন,
0: শরিক হলেন একেবারেই। কারণ মাদার ইন্ডিয়া অসংখ্য পুরস্কার পেয়েছিল সেই সময়।
1: শুধু পুরস্কার না, মানে ধরো আজও যদি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের কথা হয় সেক্ষেত্রে মাদার ইন্ডিয়াকে বাদ দিয়ে হতে পারে না।
0: হ্যাঁ, 100 মুভিজ ইউ মাস্ট সি বিফোর ইউ ডাই, এটার মধ্যে মাদার ইন্ডিয়াকে রাখা হয়,
1: একদম
0: এতটাই দুর্ধর্ষ সে ছবি। এইটা রাজেন্দ্র কুমারকে,
1: নার্গিসের বড় ছেলে
0: চরিত্র, ছোট ছেলের চরিত্র সুনীল দত্ত ছিলেন আমরা জানি। এর এইটা রাজেন্দ্র কুমারকে বেশ কিছুটা হাইপ দিল বলা যায়। এরপরে 1959 সাল, মানে 60-এর একটু আগের কথা বলছি, সেই সময় কিন্তু একটু একটু করে ওই তারকা খ্যাতি লাভ হওয়াটা শুরু হলো আর কি। বিজয় ভাটের রোমান্টিক ছবি আমরা বলবো, সেই ছবির কথায় আমরা যাব, কিন্তু এইভাবে একটু একটু একটু একটু করে রাজেন্দ্র কুমার কিন্তু বলিউডে তার নিজের জায়গাটা তৈরি করতে শুরু করলেন।
1: একদমই। এরপরে 59-এ তুমি যে ছবির কথা বলছিলে, আমি সেই ছবির কথাটা চলে আসি, গুঞ্জ উঠে শেহনাই, তাই তো?
0: একদম একদম।
1: হ্যাঁ, এবং এই এই ছবিতে তিনি সানাই বাদকের ভূমিকায় অভিনয় করেছেন।
0: হ্যাঁ,
1: আর একটা গল্প তিনি নিজেই বলেছেন তার সাক্ষাৎকারে, যে এই ছবিতে যখন অভিনয় করেছেন তিনি, বিসমিল্লা খান সানাইয়ের জাদুকর ছিলেন, তিনি ছবি দেখতে প্রিমিয়ারে দেখতে এসেছিলেন আর কি এই ছবি। তো তিনি যখন বেরিয়ে আসছেন হল থেকে, তখন রাজেন্দ্র কুমার তাকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে আমি কীরকম করলাম, আপনার কীরকম লাগলো খাঁ সাহেব? তখন বিসমিল্লা খাঁ উত্তর দিয়েছিলেন যে আমি তো আপনাকে দেখতেই পেলাম না। তো উনি একটু অবাক হয়ে তাকিয়ে আছেন, তখন বলছেন যে হ্যাঁ আমি তো ওখানে আপনাকে দেখতেই পেলাম না, আমি তো মনে হলো আমাকেই খুঁজে পেলাম ওখানে, আমিই ছিলাম সেখানে। তো রাজেন্দ্র কুমার বলছেন যে এটা যে আমার কাছে কত বড় পুরস্কার, কারণ খাঁ সাহেব বলছেন যে আমি আপনাকে দেখতে পেলাম না, মানে আমি তার মানে ওটাকে ব্যাপারটাকে এতটাই আর কি জীবন্ত করে তুলতে পেরেছি যে খাঁ সাহেব নিজেকেই অনুভব করেছেন
0: ঠিক
1: ওটার মধ্যে। এবং উনি বলছেন যে কিভাবে আর কি এই বাঁশি বাজানো সঙ্গে সানাই বাজানোর যে তফাৎ, মানে করের উপরের অংশটা দিয়ে আমরা বাঁশি বাজাই, কিন্তু তার মাঝখানে করের যে মাঝখানের অংশটা সেইটা দিয়ে কিন্তু সানাই বাজাতে হয়।
0: হ্যাঁ,
1: এবং উনি বলছেন যে যখন বিসমিল্লা খাঁ রেকর্ডিং করছেন, তখন উনি সেখানে উপস্থিত থেকে দেখছেন যে কিভাবে খাঁ সাহেব বাজাচ্ছেন। পরবর্তী সময় সেই রেকর্ডিংটা বাড়িতে নিয়ে গিয়ে সেটা বাজিয়ে তার সঙ্গে উনি একটা কাঠের সানাই তৈরি করেছিলেন, সেইটা তে তিনি বাড়িতে প্র্যাকটিস করতেন যাতে করে ব্যাপারটা একদম স্বাভাবিক হয়। তো এই ডেডিকেশনের পুরস্কার পেয়েছিলেন এইভাবেই। আমরা একটু গান শুনি,
0: গুঞ্জ উঠে শেহনাই।
1: হ্যাঁ, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি।

0: আমরা রাজেন্দ্র কুমারের কথায়, তার ছবির কথায়, তার ছবির গানে রয়েছি। যে ছবিটার কথা এই মুহূর্তে আমরা গুঞ্জুটি সায়নাই থেকে শুনছিলাম গান, আরেকটি ছবির কথা এই মুহূর্তে ভীষণভাবে বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে দিলেক মন্দির। হ্যাঁ, দিলেক মন্দির একটি অসাধারণ সৃষ্টি।
1: ডাক্তার
0: ছিলেন ধর্মেশ, ডক্টর ধর্মেশের চরিত্রে রাজেন্দ্র কুমারকে আমরা পেয়েছিলাম, এবং
1: সাথে কারা ছিলেন তারাও, মানে তা বড় অভিনেতা, মীনা কুমারী রাজকুমার,
0: একদম মীনা কুমারী রাজকুমার, রাজেন্দ্র কুমার, এটাই মূল কাস্ট আর কি। 1963 সালের ছবি দিলেক মন্দির। আমার একটা ডায়লগ মনে পড়ছে সরিতাদি, যে মহাব্বত কি হারনে কারোবার কি

0: জিতকো কি একটা বললো, নিশ্চিত করে দিল, হিন্দিতে এরমভাবে বললো আর কি ব্যাপারটা, রাজেন্দ্র কুমার বলছিলেন। কারণ শেষ মুহূর্তে যখন আমরা দেখি দিলেক মন্দিরের শেষের দিকটা ছবির, যে যখন আমরা দেখতে পাচ্ছি রামকে আর বাঁচানো সম্ভব নয়, রাম একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে প্রায়, সেই সময় রাম তাকে অনুরোধ করে,
1: মানে রাজকুমার যে চরিত্রে,
0: রাজকুমার যে চরিত্রে অভিনয় করেছিলেন, রাম তার তার স্ত্রী মানে মীনা কুমারী, মীনা কুমারীর চরিত্রের নাম ছিল সীতা, তো সীতাকে আর ধর্মেশকে অনুরোধ করেছিলেন যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে সীতার দায়িত্ব যেন ধর্মেশ, ডক্টর ধর্মেশ নেয়। কারণ তিনি একটা আন্দাজ করেছিলেন যে তাদের দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে, যেটা সত্যি সত্যিই ছিল। এবং সেটা শোনার পরে দুজনেই খুব মানে ভেঙে পড়েন আর কি, ধর্মেশ এবং সীতা, তারা দুজনের কেউই এটা আর চান না। তো এরপরে সীতার সাথে ধর্মেশের একটি কথোপকথন হচ্ছিল, সেই দৃশ্যে এই ডায়লগটি ছিল। এবং এত অসহায় দুটো চোখ একটা মানুষের, এবং সে তখন সীতাকে কথা দেয় যে আমি আমার জীবনের বাজি লাগিয়ে দেবো রামকে সুস্থ করার জন্য, এবং আমি রামকে সুস্থ করে তোমার হাতে ফিরিয়ে দেবো, এটাই এখন আমার প্রধান দায়িত্ব। তো এইটা, এই দৃশ্যটাতে রাজেন্দ্র কুমারের অভিনয় একটা অসাধারণ অভিনয়। ওই যে দুটো অসহায় চোখ, তার সঙ্গে একটা দৃঢ় প্রতিজ্ঞ চোখ যে আমাকে যেভাবে হোক তাকে সুস্থ করতে হবে,
1: একদম। এবং তিনি কিন্তু সেই কথা রেখেছিলেন, এই মানুষটিকে মানে রামকে সুস্থ করে তুলতে গিয়ে তিনি নিজের জীবনটা শেষ পর্যন্ত দিলেন এবং রামকে সুস্থ করে তুললেন। একজন ডাক্তার, তার কর্তব্য মানুষের সেবা করা, মানুষকে রক্ষা করা, নিজের কর্তব্যটা এভাবেই পালন করলেন।

0: पर भी चर्चा की।
1: The India Meteorological Department IMD has issued a red color warning for heavy to very heavy rainfall with isolated extremely heavy rainfall over Himachal Pradesh, Jammu and Kashmir, Ladakh and Uttarakhand today. The weather department has also predicted thunderstorms accompanied by lightning and gusty winds over Andhra Pradesh, Jammu and Kashmir, Ladakh, North Interior Karnataka, Odisha and Tamil Nadu, Puducherry and Karaikal today. And with that we end this news bulletin.
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
3: লোন অফার স্যার,
4: আবার এক্ষুনি ব্লক করছি।
3: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
4: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
5: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
4: তাহলে
5: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
4: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
5: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
2: সুরিলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।

0: ওথেলো করার পর উত্তম কুমারের মেকআপ তুলতে কতক্ষণ সময় লেগেছিল জানি না, তবে গোরা আর কালা করতে গিয়ে রাজেন্দ্র কুমারকে বেশ বেগ পেতে হয়েছিল, কারণ তিনি 2.5 ঘন্টা ধরে মেকআপ করতেন এবং 1.5 ঘন্টা ধরে সেই মেকআপ তুলতেন, এবং এটা প্রত্যেক দিন শুটিংয়ের সময়। এটা একটা বড় জ্বালা আর কি, প্রস্থেটিক মেকআপের তখন তো আর যুগ ছিল না, কি আর করা যাবে
1: সেই।
0: কিন্তু রাজেন্দ্র কুমার শুধুমাত্র মেকআপ বা শুধুমাত্র এক্সপ্রেশন, প্রত্যেকটা জায়গায় একটা অসাধারণ অভিনেতা, অসাধারণ অভিনেতা। একটু আগেই আলোচনা করছিলাম বলো আমরা, যে কোনো কোনো জায়গায় হয়তো মনে হয় একটু মেলোড্রামাটিক, একটু একটু উচ্চকিত
1: তখনকার অভিনয়ের ধরনটা কোথাও সেরকম তুলনায় দিলীপ কুমার একটু তাদের মধ্যে
0: একটু ডাউন টোন। হ্যাঁ একদম একদম, কিন্তু রাজেন্দ্র কুমারের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় সেটা একটু মেলোড্রামাটিক হতো, অথচ সেটা অসাধারণ দেখতে লাগতো।
1: একদমই, আর এক্ষেত্রে বলবো ভীষণ বিশ্বাসযোগ্য করে তুলতে পারতেন তিনি নিজের চরিত্রটাকে।
0: ঠিক,
1: তুমি যেমন গোড়া আর কালার কথা বললে, সেরকমই আমরা মেরে মেহবুব ফিল্মে যে সেখানে তার ভূমিকা ছিল আনোয়ার, একজন মুসলিমের চরিত্রে, মুসলিম শায়ার, এবং এটার পরে না তার কাছে অনেক চিঠি এসেছিল জানো, যে ওনার মানে সবাই ভেবেছিল যেমন ইউসুফ খান দিলীপ কুমার, তো সেরকম রাজেন্দ্র কুমারের আসল নামটা কি, তিনি নিশ্চয়ই মুসলিম, মানে তার আদব কায়দা সমস্ত কিছু দেখে এতটাই মানে জীবন্ত লেগেছিল পর্দায়।
0: ঠিক,
1: তো তখন তিনি জানিয়েছিলেন যে না না, আমি একেবারেই আমার নিজের বাবা মা যে দেওয়া যে নাম সেই নামটাকেই বহন করে চলেছি, আর কোনো নাম আমার নেই, এটা তাকে ঘোষণা করতে হয়েছিল রীতিমতো।
0: একদম,
1: শুধু তাই নয়,
0: হ্যাঁ
1: হ্যাঁ, আরো একটা ঘটনা বলি, যে কানুন বলে একটা ছবি হয়েছিল 2.5 ঘন্টার ছবি, এবং সেই ছবিতে অদ্ভুত ভাবে ভাবো 2.5 ঘন্টার ছবি, সেখানে কোনো রোমান্স নেই, কোনো
0: গান নেই,
1: একেবারেই কোর্ট রুম ড্রামা পুরোটাই বলা যায়,
0: একদম
1: একটা মার্ডার মিস্ট্রি সেটা নিয়ে ছবিটা, এবং সেখানে উকিলের ভূমিকায় ছিলেন রাজেন্দ্র কুমার, আর জাস্টিস সাকলা বলে তিনি একজন আর কি তিনি এসেছিলেন ছবিটা দেখতে, তিনি দেখার পর বলেছিলেন যে আমার 40 বছরের কর্মজীবনে এত ভালো উকিল এবং এত ভালো জাজ, জাজের ভূমিকায় অশোক কুমার,
0: অশোক কুমার, হ্যাঁ
1: হ্যাঁ, এত ভালো জাজ আমি কখনো দেখিনি।
0: তো এরকমই, তুমি নামের কথা বলছিলে, তো এই নাম বিভ্রাট তো আছেই বলিউডে, যেমন রাহুল বললেই আমরা শাহরুখ খান বুঝি, সেরকম একটা সময় গোপাল বললেই রাজেন্দ্র কুমারকে বোঝা যেত, কারণ আমরা পরপর বেশ কয়েকটি ছবিতে, তার মধ্যে দুটো ছবির নাম তো মনেই পড়ছে, সঙ্গম এবং আরজু, দুটোতেই আমরা তাকে গোপাল নামে পেয়েছি,
1: একদম
0: তাই না?
1: আর এই যে তুমি আরজুর কথা বললে, আরজুর একটা তোমাকে কথা বলি, তার আগে একটা কথা মিস করে গেছি সেটা একটু বলি, এই যে কানুন ছবির কথা বলছিলাম, তো উনি বলছেন যে মিনার্ভা সিনেমা হল থেকে উনি বেরিয়েছেন, বিআর চোপড়া আর রাজেন্দ্র কুমার দুজনে বেরিয়েছেন, এবং সেই সময় একজন এসে মানে বেশ হতদরিদ্র একজন মানুষ, তিনি এসে রাজেন্দ্র কুমারের পায়ে পড়ে গেছেন, পায়ে পড়ে গিয়ে বলছেন যে আমার ছেলেকে আপনি বাঁচানো কিন্তু দোষী নয়। হ্যাঁ, এবার রাজেন্দ্র কুমার ব্যাপারটা বুঝতে পেরে তখন বলছেন, আরে না না, আমি তো অভিনয় করেছি, আমি তো উকিল নই, আমি কি করে তোমার ছেলেকে বাঁচাবো, তুমি একজন উকিলের কাছে যাও। সে তিনি কিছুতেই তাকে বোঝাতে পারছেন না, তিনি একেবারে নারাজ, কিছুতেই বুঝবেন না, তিনি মনে করছেন যে উনিই বাঁচাতে পারেন একমাত্র,
0: মানে চরিত্রটাকে এতটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারতেন এই অভিনেতারা, সত্যি কুর্নিশ এই অভিনেতাদের।
1: তুমি আরজু ফিল্মের কথা বলছিলে, একটা ছোট্ট কথা না বললেই নয়, এই কথাটা বলে আজকে এই মানে এই পর্বটা শেষ করব, আমরা আরজুর গান দিয়ে শেষ করব এই পর্বটা। তো আরজু রামানন্দ সাগরের ছবি, তো একদিন এই ছবির পরে রামানন্দ সাগর একদিন ফোন করেছেন, ফোন করে বলছেন যে তুমি এক্ষুনি চলে এসো এখানে, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। তো তিনি গিয়ে দেখছেন একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ একটি ছেলে, কম বয়সী খুবই, সে দেখা করতে এসেছে এবং একটা ফুলের মালা নিয়ে এসেছে ওনার জন্য, ফুলের মালা পরিয়ে দিয়ে উনি বলছেন যে আপনি ভাগ্যে সেই ছবিটাই অভিনয় করেছিলেন, তাই আমার জীবনটা বেঁচে গেল, আমি একটা পা হারিয়েছি, আমার একটা পা বাদ গেছে, তারপরে আমার মনে হয়েছিল যে আমি আত্মহত্যা করব, কিন্তু এই ছবিটা দেখার পর আমার ভাবনা চিন্তাটা বদলে গেছে এবং আমি জীবনে ফিরে এসেছি। কত বড় পুরস্কার তুমি ভাবো।
0: একদমই তাই, এবং আরজু, সঙ্গম আরজু দুটোর ছবিতেই অত্যন্ত স্যাক্রিফাইসিং একটি ক্যারেক্টার, চরিত্র দুটোই গোপাল, গোপাল দুটো চরিত্রেরই নাম, এবং আমার মানে আরজুর যে দৃশ্যটা, যে দৃশ্যে তিনি রিভিল করলেন যে তার পাটা নেই তার বোন এবং তার বন্ধুর কাছে, সে দৃশ্যটাও একটা অদ্ভুত গায়ে কাঁটা দেওয়া দৃশ্য ছিল। আমরা আরজুর গান শুনতে শুনতে এই পর্বটা থেকে বিদায় নেব, আসবো আরও একজনকে নিয়ে,
1: একদম আরও একজন নক্ষত্রকে নিয়ে ফিরে আসবো গানের ওপারে।
2: छलके तेरी आंखों से।

0: আজকে তার জন্মদিনে আমাদের এফএম পরিবারের তরফ থেকে তার প্রতি অনেক শ্রদ্ধা এবং প্রণাম।
1: इस दिल में अभी और भी जख्म।

0: বরসাতকে ধুনের সঙ্গে সঙ্গে একটা ওয়েদার রিপোর্টও চলে এসেছে। কিন্তু বলা হচ্ছে যে পূর্ব বর্ধমানে আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে ধুলো ঝড় এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তাই সকলে সতর্ক থাকবেন, যারা বাড়ির বাইরে আছেন তারা সতর্ক থাকবেন এবং যারা ভেতরে আছেন চেষ্টা করবেন এই সময় না বেরোতে।
1: একদমই, এই যে বৃষ্টির সতর্কতা কোয়েল বলল বীরভূমের জন্য, আমাদের এখানে

0: আমি জানি না, স্টুডিওর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না,
1: বীরভূম নয় বর্ধমানের জন্য, পূর্ব বর্ধমান, হ্যাঁ
0: ঠিক। আর এখানেও কিন্তু তুমুল বৃষ্টি চলছে তেমনটাই শুনতে পাচ্ছি, জানি না। আপাতত আমরা যে মানুষটির কথা বলবো, আজকে যার জন্মদিন, মানে আরও একজন রাজেন্দ্র কুমারের কথা আমরা প্রথম পর্বে বলেছি, দ্বিতীয় পর্বে কি অদ্ভুত কানেকশন দেখো এই মানুষটির সঙ্গে। তিনি প্রথম যখন পর্দায় আবির্ভূত হচ্ছেন, যে সিনে তাকে আমরা প্রথম পর্দা, যদিও আমরা তাকে সেই সিনে নোটিস করছি না সেভাবে, কারণ তিনি ভিড়ের মধ্যে একজন হয়েছিলেন সেখানে,
1: একদম
0: হ্যাঁ ক্রাউডের মধ্যে একজন, এবং যে টাকাটা পেয়েছিলেন সেটা তার তখন প্রয়োজন ছিল, সেই কারণেই তিনি ওই ওইভাবে মুখ দেখিয়েছিলেন পর্দায়। সেই সিনটা ছিল যে রাজেন্দ্র কুমার মারা যাচ্ছেন, তার মৃতদেহের সামনে লোকে ভিড় করে আছে, সেই ভিড়ের মধ্যে একজন, কি অদ্ভুত সংযোগ
1: একদম,
0: এই মানুষটি যার কথা বলছি, তারও জন্ম হয়েছিল আজকের দিনে 1950 সালে,
1: একদম 1950।
0: তার নামটুকু বললেই বোধহয় আর কিছু বলার প্রয়োজন পড়ে না,
1: না নামটুকু বলারও দরকার নেই মনে হয় জানো, কারণ গানটা শুনে সবাই বুঝে গেছে,
0: হয়তো সবাই বুঝেছেন। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে কি আমরা আরেকটা গান শোনাবো,
1: হ্যাঁ
0: শুনিয়ে বুঝিয়ে দেবো,
1: ওটা ওটা শুনলে তো শিওর বুঝবেন। অনুপ ঘোষাল।

0: মাসুম, মাসুম বললে আমরা জানি আমরা কার কথা বলছি, সবাই জানে আমরা কার কথা বলছি, নাসিরুদ্দিন শাহ। আজকে নাসিরুদ্দিন শাহেরও জন্মদিন। এবং মাসুম ছবিটার কথা বলতে গেলে না দুটো ছোট্ট ছোট্ট জায়গা মনে পড়ে। একটা হচ্ছে যখন রাহুল হারিয়ে গেছে, রাহুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ স্টেশনে ডিকে মালহোত্রা এবং তার বন্ধু সৈয়দ জাফরি যে ভূমিকা ছিলেন তারা গেছেন ডায়েরি করতে, এবং সেখানে পুলিশ যা সমস্ত ডিটেলস নিচ্ছে, নিতে নিতে বলছে যে ওর বাবার নাম কি। তখন নাসিরুদ্দিনের, নাসিরুদ্দিন শাহর ওই যে ছটফটানিটা, ওই যে অভিব্যক্তিটা, ওই রিয়াকশনটা, কেন বাবার নাম দিয়ে আপনি কি করবেন, একটা বাচ্চাকে খুঁজতে হবে তাতে বাবার নাম লাগবে কেন, আমি তো সমস্ত ডেসক্রিপশন দিলাম। এবং ফাইনালি গিয়ে উনি বললেন যে ডিকে মালহোত্রা, বাবার নামটা কিন্তু ডিকে মালহোত্রাই বললেন। এবং এইটাই কাটটু করে যদি আমরা লাস্ট সিনটাতে চলে যাই, যেখানে রাহুলকে তিনি ট্রেনে তুলে দিচ্ছেন বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য বা কোথাও পাঠিয়ে দেওয়ার জন্য, ডিকে যখন গেছেন ওকে পৌঁছে দিতে, রাহুলকে বলল তুমি আমাকে মনে রাখবে তো, তখন রাহুল বলছে হ্যাঁ তোমাকে তো মনে রাখবোই, তুমি তো আমার পাপা, তখন বল পাপা হও, তুমি তো মেরে পাপা হো, তখন ও বলল যে হ্যাঁ আমি তোমার বাবা হই, বলে ওই যে রাহুলকে জড়িয়ে ধরা। এবং তারপরে তুমি ওয়াটার বটল আনো নি, তোমার ওয়াটার বটলটা কোথায়, পাগলের মতন ছুটেছেন ওয়াটার বটলটা আনার জন্য, যে ওর রাস্তায় জল তেষ্টা পাবে, ও জল খাবে কী করে। এবং যখন ওয়াটার বটল নিয়ে ফেরেন, ট্রেনটা ছেড়ে দিয়েছে, হতাশ হয়ে তিনি আবার পার্কিং লটে ফিরে আসছেন, এবং তখন যখন উনি জানলা দিয়ে দেখতে পাচ্ছেন যে ওনার তিন ছেলে মেয়ে একসাথে পেছনের সিটে বসে আছে, ওটা যে একটা কী সাংঘাতিক তৃপ্তি একটা চোখে মুখে, যে আমার তিনটে ছেলে মেয়ে একসাথে, অসাধারণ অভিনয়, অসাধারণ
1: সত্যি। কিন্তু অদ্ভুত জানো, তিনি নিজে তার ছোটবেলাটা মানে একটু অন্যরকম ছিল, তার বাবা মার সঙ্গে যে খুব সুসম্পর্ক তার ছিল তা নয়। আসলে আমাদের পরিবারটা যেমন হয় যে মানে পরিবারের বড়রা যা বলবেন সেটাই ছোটদের মেনে নিতে হবে,
0: একদম।
1: কিন্তু এখনকার ছেলে মেয়েদের কিন্তু সে তুমি করতে পারবে না, তুমি অ্যাজ এ পেরেন্ট তুমি ভাবো যে তোমার ছেলে মেয়েদের উপর তুমি যদি চাপিয়ে দিতে চাও তারা কিন্তু সেটা মেনে নেবে না, কিন্তু একটা সময় সেটাই হতো, সেটাই ট্র্যাডিশন ছিল। তো উনি বলছেন যে আমার বাবা মার খুব একটা দোষ নয়, কারণ তারা যা দেখে এসেছেন তারা সেভাবেই করেছেন, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে অন্যভাবে মানুষ করছি কারণ আমার মানসিকতা অন্যরকম। তো সেই মানসিকতার মেলবন্ধন হয়নি বলেই বাবা মার সঙ্গে একটা কোথাও দূরত্ব ছিল। তো তিনি বলছেন যে একবার এরকম হয়েছে যে উনি কিছু না বলে কই চলে গেছিলেন, হ্যাঁ রাগারাগি হয়েছিল, এরকম হয়েছিল, উনি শোনেননি, একটু চলে গেছেন উনি, এবং তারপরে বিয়ে টিয়ে করে ফেলেছেন, এরকম আর কি ব্যাপার, বিয়ে করাটা যেন কিছু ব্যাপারই না এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার উনি পরবর্তী ক্ষেত্রে উনি বলছেন যে আমি ভাবি আজকে এসে যে সে সময়টা আমার বাবা মার কিরকম মানসিকতা, মানসিক অবস্থা হয়েছিল, হ্যাঁ, এবং সেটা আমার ছেলে যদি একটু দেরি করে যে টাইমে বলে যাচ্ছে সে টাইমের বাইরে দেরি করে আমার কিরকম চিন্তা হয়, তো আমার বাবা মার কিরকম হয়েছিল সেই এক্সপ্রেশনটা কি আমি ফুটিয়ে তুলতে পারবো, এইটা তিনি বলেন। তো হয়তো উনি পারবেন, কারণ এই যে তুমি যেটা বললে মাসুম ছবির কথা, সেখানেও ওই যে স্নেহশীল পিতার ভূমিকা, হ্যাঁ, এবং সেই যাকে দূরে পাঠিয়ে দিচ্ছিলেন বাধ্য হচ্ছিলেন দূরে পাঠাতে,
0: প্রচন্ড দোটানা মনের ভেতরে, অথচ কতটা স্নেহ,
1: একদম। তার ছোটবেলার কথাটা বলছিলাম, অদ্ভুত ব্যাপার জানো, ছোটবেলায় তিনি নিজেই বলছেন যে পড়াশোনায় তিনি একেবারেই ভালো ছিলেন না, নৈনিতাল একটি স্কুলে তিনি পড়াশোনা করতেন, তাকে পাঠানো হয়েছিল সেখানে, কিন্তু সেখানে তখন প্রায় ক্লাস 8 স্ট্যান্ডার্ড, যখন তিনি ফেল করেন, যার ফলে তাকে আবার সেই স্কুল থেকে ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করা হয়, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তেন, সেখান থেকে কনভেন্ট স্কুল, সেখান থেকে ছাড়িয়ে এনে ভর্তি করা হয়। তিনি বলেন যে ভালোই হয়েছে, কারণ তা না হলে বোধ হয় আমি উর্দুটা প্রায় ভুলতেই বসেছিলাম, হ্যাঁ, নতুন করে আবার উর্দুর সঙ্গে আমার পরিচয় হলো সেখানে। আর শুধু তাই নয়, তিনি বলছেন যে আমার তিন ভাই ছিলেন ওনারা, উনি ছোট, বলছেন আমার দুই দাদা একজন পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন আর একজন স্পোর্টসে খুব ভালো ছিলেন, আমি কোনোটাই ছিলাম না। তারা যেহেতু পড়াশোনা স্পোর্টসে ভালো ছিলেন, তারা সেই কারণে স্কুলে যে নাটক হতো সেটাতেও তারা অংশগ্রহণ করতেন এবং তারা বেস্ট অ্যাক্টরের প্রাইজ পেয়েছিলেন দুজনেই, হ্যাঁ, অথচ আমাকে কেউ নাটক করতেই ডাকতো না, কারণ আমি তো কিছুই পারি না করতে,
0: ঠিক,
1: হ্যাঁ। এবার উনি যখন এই নৈনিতালের স্কুল থেকে জুনাগড়ের চলে এলেন, সেখানে যখন উনি ইয়ে করছেন, পড়াশোনা করছেন, সেই স্কুলে এসে তিনি কী করলেন, তার কয়েকজন বন্ধু বান্ধব জুটিয়ে তিনি একটা নাটক করলেন, এবং সেই নাটকটা যখন তিনি করছেন সম্ভবত মার্চেন্ট অফ ভেনিসের একটা পার্ট,
0: একটা পার্ট
1: হ্যাঁ করেছিলেন। এবং সেই নাটকটা যখন তিনি করছেন, তিনি বলছেন 14 বছর বয়স তখন আমার, এবং স্টেজে দাঁড়িয়ে সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে এইটাই আমার জায়গা, এইটার জন্যই আমি জন্মেছি, এটাই আমার জায়গা।
0: এবং সত্যি উনি ওটার জন্যই জন্মেছেন, থিয়েটারটার জন্যই, নাটকটার জন্যই উনি জন্মেছেন, অভিনয়টার জন্যই উনি জন্মেছেন। আমরা প্রত্যেক মুহূর্তে তার প্রতিটা ছবি, তুমি দেখো এক একটা ছবিতে এক এক রকম চরিত্র,
1: একদম
0: হ্যাঁ। আমরা
1: আমরা যদি একদম শুরুর দিকে ধরি, ধরো নিশান্ত দিয়ে তার,
0: হ্যাঁ হ্যাঁ,
1: শ্যাম বেনেগালের হাত ধরে তিনি বলেন, যদিও তিনি একেবারে মানে প্রশিক্ষিত অ্যাক্টর,
0: হ্যাঁ,
1: কিন্তু তিনি বলেন যে NSD-তে যা শিখেছি সেটা একরকম, তারপরে FTII-তে যে শিক্ষাটা সেইটা আমার হয় যে আমার আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে
0: ক্যারিয়ারের জগতে, অনেকটা বেশি
1: এগিয়ে দিয়েছে। কিন্তু ওই যেটা আর কি, চেহারা দেখেই সকলে মনে করতো অ্যাক্টিং করবি, এই তো চেহারা, কি অ্যাক্টিং করবে। তো উনি বলছেন যে আমার নিজেরও মনে হতো যে আচ্ছা সত্যি আমি তো হিরো হতে পারবো না, তাহলে আমি কি করব। আমার সৌভাগ্য যে সেই সময় ওই প্যারালাল মুভির একটা দৌড় শুরু হয়েছিল,
0: একটা দৌড় শুরু হয়েছিল,
1: হ্যাঁ, এবং শ্যাম বেনেগাল, গোবিন্দ নেহালনির মতো ডিরেক্টররা, গিরিশ কর্নার, তাদের মতো মানুষরা আসছেন ফিল্মের সঙ্গে যুক্ত হচ্ছেন,
0: এবং তারা অন্য রকমের ছবি তৈরি করছেন, যে ছবির জন্য এই এই মানুষটিই ফিটেস্ট, এই মানুষটিকেই প্রয়োজন।
1: একদম নিশান্ত প্রথম ছবি, তুমি ভাবো সেখানে একজন খুব লাজুক, অথচ একটু কোথাও সেখান থেকে সরে যাচ্ছেন, এরকম একটা অদ্ভুত অভিনয়, অদ্ভুত। এবং সেখানে ভাবো, সেখানে গিরিশ কর্নার তার সঙ্গে রয়েছেন, শাবানা আজমি রয়েছেন, স্মিতা পাতিল রয়েছেন, কে নেই, একেবারে সেই মানে প্যারালাল
0: চাঁদের হাট,
1: হ্যাঁ চাঁদের হাট যাকে বলে, সেখানে প্রথম ছবিতেই তিনি কিন্তু যাত্রা চিনিয়েছিলেন।
0: একদমই তাই। শুধু এবার তুমি নিশান্ত দিয়ে তার যাত্রাটা শুরু হলো, তুমি দেখো প্যারালাল মুভি বলতে গেলে আমরা আরও বেশ কয়েকটা ছবির নাম করতে পারি। আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে ছবিটা নিয়ে, পার, একটা অসামান্য ছবি, পুরস্কারের পর পুরস্কার, এই ছবিটার পুরস্কারের কোনো ইয়ত্তা নেই, কে কে পাননি।
1: এই মানুষটার না একটা সমস্যা হচ্ছে কি জানো তো, মানে মানে সমস্যা, ওনার সমস্যা নয় এটা, আসলে কার সমস্যা আমি জানি না, কিন্তু আমাদের খুব সমস্যা, মানে কি বলবো আর কি বলবো না এই মানুষটিকে নিয়ে। কারণ যে ছবিতে যে ভূমিকায় তিনি অভিনয় করেছেন, সে তিনি যদিও নিজে কিন্তু বলেন যে, অনেকে বলেন না যে চরিত্রের মধ্যে ডুবে যাওয়া সেই চরিত্রটা হয়ে ওঠা, উনি সেটাতে বিশ্বাসই করেন না। হ্যাঁ, উনি বলেন যে সারা জীবন আমি যে অবজার্ভ করেছি সেইটা দিয়ে আমি চরিত্রটাকে ইয়ে করার
0: সাজানোর চেষ্টা করি।
1: হ্যাঁ একদমই তাই,
0: একদম। তো
1: পারের কথা বলছিলাম,
0: পারের কথা আমরা বলছিলাম, পারের তোমার শেষ দৃশ্যটা হয়তো মনে আছে।
1: সেই শেষ দৃশ্য না, পারের কথা বলতে গেলে তোমাকে একটু ইন্টারাপ্ট করেই বলি, তার আগে যেখানে ওই শুয়োরকে নদী পার করছেন সেই দৃশ্যটা, মানে অমানসিক যে পরিশ্রমটা,
0: হ্যাঁ মানে
1: ওটাটা
0: একদমই, ওটা কিন্তু কাইন্ড অফ শেষ দৃশ্যই, মানে ওটার পরেই ছবিটা আস্তে আস্তে শেষ হয়,
1: শেষের দিক,
0: হ্যাঁ শেষের দিক একেবারেই। আমি ওই দৃশ্যটার কথাই বলতে যাচ্ছিলাম যে

0: কে নিয়ে, এবং যখন গন্তব্যে পৌঁছলেন তখন তাদের হাতে কিন্তু ধরিয়ে দেওয়া হলো ওই 20টা টাকাই।
1: এবং সেই টাকাটা হাতে নিয়ে নাসিরুদ্দিন শাহর মুখের মানে তাকানোটা, দৃষ্টিটা,
0: হ্যাঁ মানে বলছে তোমাকে 20 টাকা কথা হয়েছিল, এই নাও 20 টাকা, তোমাকে আমি আর 2টো টাকা বেশি দিলাম বকশিস, মানে সেটাই হাসি, মানে হাসি মুখে নয় কিন্তু একটা অসহায় মুখে মাথা নেড়ে নিয়ে নিল আর কি।
1: হ্যাঁ মানে ওই যে দৃষ্টিটা, ওটার না কোনো ব্যাখ্যা হয় না, সত্যি বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনো, এই ছবিটা যতবার দেখি না গায়ে কাঁটা দেয় সত্যি।
0: আর এবং তুমি যে শেষ দৃশ্যটার কথা বলছিলে,
1: শেষ দৃশ্যে যেখানে শাবানা আজমি ভাবছেন যে আমার গর্ভের সন্তান সে কি আছে, এই যে অমানসিক পরিশ্রম, সেই পরিশ্রমটার পরে তার কোনো ক্ষতি হয়ে যায়নি তো, তিনি যখন ভাবছেন ভয় পাচ্ছেন, সেই সময় নাসিরুদ্দিন শাহ তার শরীরের উপর ঝুঁকে পড়ে তিনি সেই সন্তানের, অনাগত সন্তানের স্পন্দনটা অনুভব করার চেষ্টা করছেন যে সে আছে কি নেই। স্পন্দনটা যখন অনুভব করতে পারছেন তারপরে তার দৃষ্টি, মানে মুখের ভঙ্গিটা, চোখ দুটো চকচক করে উঠছে, অদ্ভুত। মানে আমি জানি না কি করে এই ধরনের অভিনয় করা সম্ভব, এটা বোধ হয় শিখে হয় না।
0: এবং গৌতম ঘোষ এখানে ওই সেই আছে আছে এখনো প্রাণ আছে ব্যাপারটা গৌতম ঘোষ এত সুন্দর করে পোর্ট্রেট করেছেন, সেলুলয়েডে ধরেছেন,
1: সত্যি
0: অসাধারণ। একটা গান শুনি
1: আমরা তাহলে, এবারে এমন একটা ছবির গান শুনি যে ছবিটা নিয়ে অনেক কথা বলার আছে, স্পর্শ। শুনি সেই ছবির গান।

আমরা স্পর্শ ছবির গান শুনছিলাম, এখানে দৃষ্টিহীন একজন মানুষের ভূমিকায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। এবং কোয়েল, একটা সিনের কথা আমার খুব বলতে ইচ্ছে করছে, যেখানে শাবানা আজমি আসছেন তার ব্লাইন্ড স্কুলে, তিনি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে চান এবং তাকে যখন জিজ্ঞেস করছেন, তিনি প্রথমে রাজি হননি, পরে যখন আসছেন তখন উনি জিজ্ঞেস করছেন যে আপনি সপ্তাহে কদিন আসতে পারবেন, উনি বলছেন যে আমি 7 দিনই আসতে পারবো। সেটা শুনে হাসছেন, হেসে বলছেন যে, আশুরুদ্দিন শাহ হাসছেন হেসে বলছেন যে, না না, একদিন তো আমাদেরও ছুটি আছে, তাহলে বাকি 6 দিন আপনার এলেই হবে। তারপরে যখন কথোপকথন করছেন, বলতে বলতে শাবানা আজমি একবার বলেছে যে, হ্যাঁ আমি এই মানে বেচারা শব্দটা তাদের জন্য বলেছেন আর কি, ওই বাচ্চাগুলোর জন্য। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠছেন, করে উঠে বলছেন, বেচারা নয়।

0: আপনি মদত করতে পারেন, সাহায্য করতে পারেন, কিন্তু আপনি তরাস খাবেন না ওদের উপর, দয়া দেখাবেন না।
1: আপনাকে এটা ভুলতে হবে, এই বেচারা শব্দটা আপনাকে ভুলতে হবে এখানে কাজ করতে গেলে
0: একদম। এবং তারপরে বলছেন যে আপনি ওদেরকে ওদের জীবনে আশা দেখাবেন, মানে আশার আলো দেখাবেন, ওদেরকে উম্মীদ জাগাবেন ওদের মধ্যে। হ্যাঁ, এইটা যখন বলছেন, আশার কথা বলছেন, যখন অদ্ভুত, দেখো মানুষটা তো দৃষ্টিহীন, দৃষ্টিহীন মানুষের দৃষ্টি কিরম হতে পারে, হয় কখনো চোখটা বন্ধ বা চোখটা খোলা থাকলেও সেই দৃষ্টিটা একটা মানে কোনো কিছু নির্দিষ্ট বস্তুকে দেখছে না,
1: স্থির
0: দৃষ্টি। হ্যাঁ, কিন্তু এখানে আমি দেখছি যে, আমরা দেখছি যে যখন উনি এই কথাটা বলছেন, ডায়লগটা বলছেন না, ওই আশার কথাগুলো যখন বলছেন, তখন তার চোখের তারাটা অদ্ভুতভাবে যেন নেচে উঠছে, চোখের মণিটা মানে অদ্ভুতভাবে আইবলটা মুভ করছে।
1: অ্যাকচুয়ালি জানো তো, মানে যারা অন্ধ ব্যক্তি হন, যাদের চোখে দৃষ্টি থাকে না, এরকম কিছু মানুষের সংস্পর্শে একটা সময় আমিও ছিলাম, তো তাদের কিন্তু এই নাসিরুদ্দিন শাহ যে অভিনয়টা করেছেন না, তাদের কিন্তু এটাই হয়, তাদের প্রথমে তাদের মুখে একটা খুব স্মাইল থাকে, একটা খুব হাসি থাকে, এবং সেই হাসিটা যখন তারা কথা বলতে বলতে নিজেদের কষ্টের জায়গাটায় পৌঁছান, তখন সেই হাসিটা আস্তে আস্তে মিলিয়ে গিয়ে একটা রাগ বেরোয়। হ্যাঁ, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তাদের মধ্যে থেকে বের হয়, এবং তারপর আবার তারা নিজেকে নর্মাল করার চেষ্টা করেন, তখন আবার হাসেন। এটা কিন্তু হয়, খুব স্বাভাবিকভাবে হয়।
0: একদম, শুধু তাই নয়, আমি বলছিলাম আই বলের ওই রকম মুভমেন্ট, এবং চোখটা না, আশার কথা যেহেতু বলছেন, চোখটা চকচক করে উঠছে। আমি জানি না কোনো অন্ধ কোন, কিন্তু সেটা দেখে কিন্তু কোথাও মনে হচ্ছে না যে তিনি অন্ধ নন।
1: হ্যাঁ, একদমই একদমই।
0: এইটা এই অভিনয়ের কথা আমি জানি না, উনি নিজে পরবর্তী সময় সাক্ষাৎকারে বলেছেন যে আসলে আমার যিনি দিদা ছিলেন, নানি ছিলেন, উনি ওনার বোন ছিলেন, এরকম চোখে তার সমস্যা ছিল, উনি দেখতে পেতেন না, আর উনিও বয়সকালে ওরকম করতেন আর কি, ওরকম, এবং ওনাকে দেখে আমি শিখেছি, এবং সেইটাই অভিনয় করেছি। এবং শুধু তাই নয়, ওনার স্ত্রী রত্না পাঠক শাহ, তিনি বলছেন যে এই যখন স্পর্শে তিনি অভিনয় করেছেন, তখন বেশ দীর্ঘদিন তিনি বাড়ি থেকে বেরোননি।
1: হ্যাঁ, মানে বাইরের দুনিয়াটার সঙ্গে আলাদা করে রাখা,
0: কোথাও নিজেকে,
1: একদমই। এবং এই গানটাও খুব রেলেভেন্ট, এই যে পেয়ালা ছালকা, আমরা সিনেমায় যতবার দেখেছি গানটা সাবানা আজমি গাইতে শুরু করেন, ততবার প্রথমে তিনি খালি পেয়ালা বলে গানটা শুরু করতেন, এবং তারপরেই নেহি বলে থেমে গিয়ে পেয়ালা ছালকা গাইতেন। তার মানে কি, এটা সিম্বলিক যে না, শূন্যতা নয়, পূর্ণতাটাই জীবন, এবং এই দুটো শূন্য মানুষ একে অপরের সঙ্গে সংস্পর্শে এসে পূর্ণ হচ্ছেন, এটাই কিন্তু গানটা সিম্বলাইজ করছে আর কি। তো
0: আমরা আরেকটা গানে যাই,
1: একদম একদম,
0: বাজার এই ছবির গান।

0: এই মানুষটাকে নিয়ে এত কিছু বলার না, গান বোধহয় না শুনলেই ভালো হয়, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আমরা কোন কোন ছবির কথা না বলবো, এই ছবিতে যেমন আমরা এমন একটি চরিত্র পেয়েছি, লেখক আর কি তিনি, এবং স্মিতা পাতিলকে তিনি ভালোবাসেন, স্মিতা পাতিল যদিও তাকে ভালোবাসেন না, তিনি অন্য একজনকে ভালোবাসেন, সেটা জানার পরও তার সঙ্গে সঙ্গে থাকা, তাকে আগলে রাখার চেষ্টা করা কোথাও, এবং ওই যে অসহায়তা, যখন তিনি বিয়ে করতে পারতেন, স্মিতার জীবনে আর কেউ আসেনি, তখন তিনি তাকে বিয়ে করতে পারেননি, কারণ তখন তিনি এস্টাবলিশ নন, যখন এস্টাবলিশ হয়েছেন তখন পারছেন না স্মিতাকে কাছে পেতে, সেই অসহায়তা সেইটা অদ্ভুতভাবে চোখে মুখে ধরা পড়েছে। তুমি ইজাজতের কথা বলছিলে,
1: ইজাজতের শেষ একদম শেষ দৃশ্যটা মনে পড়ছে, যেখানে বলছে শশী কাপুর বলছেন তোমার শালটা কোথায়, এবং রেখা ওদিকে তাকিয়ে দেখছেন শালটার উপরে আস্তে করে নাসিরুদ্দিন শাহ হাতটা দিয়ে রেখেছেন, কিন্তু মানে এটা এটাও সিম্বলিক যে ওই শালটার উপরে না ওর আর অধিকার নেই, ওটা তখন শশী কাপুর গিয়ে নিয়ে চলে আসেন। কি অদ্ভুত একটা শূন্য দৃষ্টি, মানে এবং রেখা যখন প্রণাম করে বলছেন যে এবারে আমাকে অনুমতি দাও, আগেরবার তো অনুমতি না নিয়েই চলে এসেছি, এবার অনুমতি নিয়ে বিদায় নিই, এবং সেই যে আস্তে করে গালে হাতটা রেখে বলা যে সুখে থাকো, যে ভালোবাসাটা যে সুখটা আমি তোমাকে দিতে পারিনি সেটা তুমি অন্য কোথাও পাও, কি অদ্ভুত সুন্দর এই দৃশ্য, অদ্ভুত সুন্দর।
0: আরো কত কিছু বলার আছে, মিট মশালার কথা বলতে ইচ্ছে করছে, সুবেদার অত্যাচারী একজন মানুষ,
1: একদম একদম,
0: সেই ভূমিকায় তিনি অসাধারণ। আবার মন্থন, যেখানে তিনি প্রথমে যে ডেয়ারি কোঅপারেটিভ তার বিরুদ্ধে বিরোধী ছিলেন, তখন একরকম অভিনয়, আবার যখন কোঅপারেটিভ মানে তার পক্ষে সওয়াল করছেন, তখনও মনে হচ্ছে যেন একেবারে তিনি, সে কি বলবো, মানে তার সমস্ত শরীরের শক্তি খরচ করে তিনি বোঝানোর চেষ্টা করছেন বাকিদের যে তোমরা ভুল করছো, তোমরা এই ভুলটা করো না,
1: একদম। এবং সেটা সারফারোশেও, সাংঘাতিক একটা চরিত্র, একটা নিষ্ঠুর চরিত্র, একটা ছোট্ট ছাগলছানাকে অবধি ছাড়েন না তিনি, ঘরের ওই ছাগলছানাটা ঘরের ল্যাম্পটা ভেঙে দিয়েছে বলে তাকেও ওপর থেকে ফেলে তার পাটা ভেঙে দেয়, মানে তার পাটা মোটকে ভেঙে দেয়।
0: আরো অনেক ছবির কথা বলা বাকি রয়ে গেল আমাদের, যদিও আমরা সরফরোজের এই গান দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। রিসেন্ট যে ছবিটা মুক্তি পেয়েছে, হ্যাঁ, মে বাফাস আউঙ্গা, আমার এখনো দেখা হয়নি, শুধু ট্রেলারটুকু দেখেছি, সেটুকু দেখেই আপ্লুত, মুগ্ধ, জানি না পুরোটা দেখলে কি হবে,
1: যারা এখনো দেখেননি দেখে নিন,
0: একদম। আর এই মানুষটিকে আজকে জন্মদিনে অনেক শ্রদ্ধা জানাই, আমাদের তরফ থেকে প্রণাম জানাই, তিনি খুব ভালো থাকুন, আর এইভাবেই আমাদের আরো আরো বেশি করে ভরিয়ে রাখুন।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাই এ ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব।
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মলডোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দো বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য সুরক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবন সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সহমত হয়েছেন। চিসিনাউতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর যৌথ প্রেস বিবৃতিতে রাষ্ট্রপতি মুর্মু মলডোভা সফরকে এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, তিন দশকের বেশি সময় ধরে দুদেশের মধ্যে উষ্ণ হার্দিক সম্পর্ক বিদ্যমান। এই সফরের মধ্যে দিয়ে পারস্পরিক বিশ্বাস ও ক্রমবর্ধমান অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে।
1: হাম কৃষি, লজিস্টিক্স এবং ইনফ্রাস্ট্রাকচার, হেলথ, ফার্মাসিউটিক্যালস, রিনিউয়েবল এনার্জি, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইনোভেশন সহিত আপসি হিতকে বিভিন্ন ক্ষেত্র মে সহযোগ মজবুত করনে পর সহমত হুয়ে। শিক্ষা আর ক্যাপাসিটি বিল্ডিং হমেশা সে হামারি সম্বন্ধকে সবসে মজবুত স্তম্ভ মে রহি হে। হামনে উচ্চ শিক্ষাকে ক্ষেত্র মে এজুকেশনাল এক্সচেঞ্জেস আর ইনস্টিটিউশনাল পার্টনারশিপস কে বিস্তার পর ভি চর্চা কি।
0: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভা আজ বাদল অধিবেশনের প্রথম দিনই ব্যাহত। দুটি কক্ষেই কাজকর্ম দিনের মতো মুলতবি হয়ে গেছে। পঞ্চমবার মুলতবি হওয়ার পর রাজ্যসভা দুপুর আড়াইটায় বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নির্ধারিত বিষয়গুলি উত্থাপনের চেষ্টা করেন, কিন্তু বিরোধীরা স্লোগান দিতে থাকেন, চলে প্রতিবাদ বিক্ষোভ। হৈহট্টগোলের মধ্যে অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। এর আগে সকাল ১১টায় সভা শুরু হলে বিভিন্ন দলের নবনির্বাচিত সাংসদরা শপথ নেন। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করেন। এরপরই দফায় দফায় সভার কাজ ব্যাহত হয়। লোকসভাতেও একই চিত্র নজরে আসে। ষষ্ঠবার ব্যাহত হওয়ার পর পরিস্থিতি একই থাকায় সভার কাজ দিনের মতো মুলতবি করে দেন প্রিসাইডিং অফিসার জগদম্বিকা পাল। এদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলা প্রতিবাদ বিক্ষোভের সময় অভিজিৎ দীপকে আটক করা হয়েছে বলে যে খবর সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও সরকারি সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এক্স হ্যান্ডেলের এক বার্তায় জানিয়েছেন, আজ সকাল ১১:৫০ থেকে প্রতিবাদকারীদের এক প্রতিনিধি দলের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই দুপক্ষের মধ্যে কথাবার্তা হয়। ৪টে নাগাদ প্রতিবাদকারীরা তাঁর কাছে একটি স্মারকলিপি জমা দেন। অন্যদিকে সংসদ ভবন চত্বরে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে আগামী ১ সেপ্টেম্বর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর, কার্যালয় এবং সরকারি পরিষেবায় বাংলা ভাষাকেই প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ঘোষণা করেছেন। তিনি বলেন, সেপ্টেম্বরের ১ তারিখের মধ্যেই এ সংক্রান্ত প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির কাজ সম্পূর্ণ করা হবে। অন্য রাজ্য কিংবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রাজ্য সরকার বাংলা ভাষায় চিঠিপত্র পাঠাবে এবং প্রয়োজনে তার সঙ্গে হিন্দি ভাষাতেও কাগজপত্র আদান প্রদান করা হবে। বিধানসভায় আজ দ্বিতীয় পর্বে ১৯৯৩ ১১ জুলাই ঘটনায় আক্রান্তদের অর্থ সাহায্য করার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।
2: যে সমস্ত ভুক্তভোগী মারা গেছেন, যে সমস্ত ভুক্তভোগী আহত হয়েছেন, তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, কারণ তারা একটি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কষ্ট ভোগ করেছেন। মৃত ভুক্তভোগীদের শহীদ হিসেবে গণ্য করা উচিত এবং এদেরকে শহীদ হিসেবে গণ্য করার রেকমেন্ডেশন করেছেন কমিশন। যে ১২ জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে ২৫ লক্ষ করে টাকা আর আহতদের ৫ লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে।
0: মুর্শিদাবাদের সাগরদীঘিতে পরিচয় গোপন করে থাকা এক বাংলাদেশিকে আটক করে সুতির আহিরণের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। আনারুল শেখ নামে ২৫ রাজশাহী জেলার বাসিন্দা ৫ বছর আগে লালগোলা সীমান্ত দিয়ে এদেশে আসে। এক মহিলাকে বিয়ে করার পর তার মামা কালাম শেখকে বাবা সাজিয়ে আধার, ভোটার সহ অন্য সরকারি নথি সে তৈরি করেছিল বলে অভিযোগ। সাগরদীঘিতে সে ভোটও দেয়। রাজ্যের পুরুলিয়া এবং দীঘার ওপর বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে প্রায় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দুপুরের পর দক্ষিণবঙ্গের কলকাতা, ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ২-১ পশলা ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। এদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলার সতর্কতা রয়েছে। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে ৬টা বেজে ৩৫ মিনিটে।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, 1993-এর 21শে জুলাই পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় পেশ করেছেন। এদিকে আগামীকাল শহীদ দিবস পালনের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠী এবং কংগ্রেসের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর জেলায় 4টি নতুন মেডিকেল কলেজের স্থাপনের সিদ্ধান্ত সরকারের। মালদায় গণি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিমড টু বি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেতে চলেছে। রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের কালীঘাট শাখার 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে ইডির সিদ্ধান্তের ওপর কোনোরকম অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে কলকাতা হাইকোর্ট অস্বীকার করেছে। পুরুলিয়া ও দীঘার ওপর বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র আজ দুপুর থেকে দফায় দফায় বৃষ্টিতে জনজীবন ব্যাহত। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আজ রাজ্যের শৈব তীর্থগুলিতে পুণ্যার্থীদের ঢল। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1993-এর 21শে জুলাই পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। হতাহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: সরকার পরিবর্তনের পর এটাই প্রথম 21শে জুলাই। এমনিতেই ভাঙন, দলবদল এবং নেতৃত্বের সংকটে ছত্রভঙ্গ তৃণমূল কংগ্রেস শিবির। তারই মধ্যে শহীদ দিবসের ঠিক আগের দিন বিধানসভায় 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করে রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু রিপোর্ট পেশ করাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে 21শে জুলাইয়ের শহীদদের রাজনৈতিকভাবে ব্যবহার

0: ব্যবহার করে ক্ষমতা, বাড়ি গাড়ি ও বিপুল সম্পত্তির মালিক হওয়ারও অভিযোগ তুললেন তিনি। একই সঙ্গে কমিশনের সুপারিশ অনুযায়ী নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা করে এবং আহতদের 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে শহীদ পরিবারগুলির প্রতিও বড় বার্তা দেওয়ার চেষ্টা করল রাজ্য সরকার। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ওই ঘটনায় আইনসম্মত ও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, বহু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া যায়নি। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিকে তাঁর সরকার যথাযথ মর্যাদা দিচ্ছে।
2: মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি। কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালানোর প্রয়োজন ছিল না। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল, যেখানে গুলি চালানো হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। যে গুলি চালানো হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক।
1: এদিকে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র কমিশনের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন চাপা পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সরকার সামনে এনেছে, একই সঙ্গে ঘটনায় শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান তিনি।
3: আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন।
1: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেছেন, তাদের দলের দাবিতেই সুশান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট প্রকাশ পেল। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতায় বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাইয়ের সভাস্থল ঘুরে দেখেন। হাইকোর্টের নির্দেশে আগামীকাল সেখানেই শহীদ দিবসের দলীয় কর্মসূচির আয়োজন করছে তৃণমূল। এই সভার প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। এদিকে 21 জুলাইয়ের সভার জন্য গান্ধী মূর্তি, শহীদ মিনার, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। 3টি জায়গায় চালানো হবে ড্রোনের মাধ্যমে নজরদারি। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে মেয়ো রোডে শহীদ তর্পণ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আগামীকাল শহীদ মিনারে 21 জুলাইয়ের সমাবেশ করা হবে। দলীয় সভাপতি শুভঙ্কর সরকার আজ ওই সভাস্থল পরিদর্শন করেন। বিরোধী দলনেতা এবং কালীঘাট তৃণমূল কংগ্রেস ব্লক পরিষদীয় দলের আবেদন মেনে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু আগামীকাল 2 ঘণ্টা সভার অধিবেশনে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 21 জুলাইয়ের শহীদ সমাবেশের জন্য কালীঘাট তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের তরফে প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষকে পৃথক চিঠি দিয়ে আগামীকাল বিধানসভার অধিবেশন মুলতুবি রাখার আবেদন জানান। কিন্তু তার প্রেক্ষিতে অধ্যক্ষ জানান, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব নয়, তাই সভার অধিবেশন মুলতুবি রাখা যাবে না। তিনি বেলা 12টা থেকে 2টো পর্যন্ত সভার কাজ মুলতুবি রাখার কথা ঘোষণা করেন। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার 4টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর জেলায় এগুলি তৈরি করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ বিধানসভায় জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের চলতি বছরের বাজেট বরাদ্দের ওপর আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, রাজ্যের 13টি মেডিকেল কলেজে MBBS এর 650টি আসন বাড়ানোর চেষ্টা চলেছে। রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে 2215টি শয্যা বরাদ্দ করা হয়েছে বলেও স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন। এছাড়া অ্যাম্বুলেন্স নিয়ে দালালদের বারবারন্ত রুখতে রাজ্য সরকার নতুন অ্যাপ চালু করারও সিদ্ধান্ত নিয়েছে। CPIM বিধায়ক মুস্তাফিজুর রহমান রাজ্যে বিকেন্দ্রীভূত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা চালু করার পক্ষে জোরালো সওয়াল করেছেন, যা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। বর্তমান রাজ্য সরকারের তাই লক্ষ্য হওয়া উচিত বলে রাজ্য বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রীর বাজেটের দাবি সংক্রান্ত আলোচনায় ডোমকরের বিধায়ক এই মন্তব্য করেন। তৃণমূল কংগ্রেসের আজাদ মিনজাজুল আরফিন এর বিরোধিতা করে স্বাস্থ্যক্ষেত্রে কর্মরত অস্থায়ী কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানান। মালদায় গণি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিমড টু বি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেতে চলেছে। সংসদে আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, এই প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন অনুযায়ী ডিস্টিংক্ট শ্রেণীর অধীনে ডিমড টু বি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার আবেদন করে। সেই সুপারিশের ভিত্তিতে

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: নমস্কার, স্টুডিও ঘড়িতে এখন সময় 8:11:20, আর যথারীতি প্রত্যেক দিনের মতো চলে এসেছি স্টুডিও প্রান্তে। আপনাদের বন্ধু আমি সুদীপ্ত,
3: আর আমি কল্পলাল। অবশ্যই আপনারা আছেন, কারণ অনেকক্ষণ ধরেই আপনারা টিউন করে রেখেছেন 110.1 MHz IRFM গোল্ড। কারণ একটাই, সময়টা শুধুমাত্র আপনাদের জন্য নির্ধারিত, আপনার কথা শোনার জন্য আপনারা প্রস্তুত। তবে একটু অবাক লাগছে আপনাদের, কারণ ফেসবুক পেজের পোস্টারে শুধুমাত্র সুদীপ্ত নামটা রয়েছে।
2: এক্স্যাক্টলি, শুধুমাত্র আমি ঠাই পেয়েছি,
3: কিন্তু ঠাই আমিও পেয়েছি, মানে আমি কল্পলাল, কল্পলাল মজুমদারও কিন্তু ঠাই পেয়েছি। তাই 12টা পর্যন্ত আমাকে পছন্দ না হলেও সহ্য করে যেতেই হবে।
2: বিষয়টা বলে দিই, আজকের আপনার কথায় কি নিয়ে আপনারা কথা বলবেন বা কি নিয়ে আমাদের কাছে মেসেজ পাঠাবেন, প্রযুক্তির ব্যবহার কি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে, এই নিয়ে আপনার মতামত জানান। নাম্বার বলে দিচ্ছি, ফোন করলে ফোন করবেন 2248-8085 এ, যদি মেসেজ পাঠাতে চান, হোয়াটসঅ্যাপ করতে চান 9903055992 এই নম্বরে, এবং অবশ্যই সে সঙ্গে আপনারা জানেন রয়েছে আমাদের ফেসবুক পেজ, FM গোল্ডের ফেসবুক পেজ। আজকের বিষয়, প্রযুক্তির ব্যবহার কি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে।
3: বলতে বলতে প্রচুর মেসেজ, মানে হোয়াটসঅ্যাপ মেসেজ।

0: বলো, ফেসবুক পেজে আমাদের মেসেজ প্রচুর এসছে, আপনাদের সঙ্গে ফোনেও কথা হবে, কিন্তু একদম শুরুতেই আমাদের হোয়াটসঅ্যাপে একটু চোখ রাখি। বাবাই সিংহ বারাসাত থেকে লিখেছেন যে আজকের বিষয়ে প্রযুক্তির ব্যবহার কি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে, এই নিয়ে একটু অন্যরকম মত পোষণ করব। আজকাল যে কোনো সমস্যার জন্যই প্রযুক্তিকে কাঠগড়ায় দাঁড় করানোটা খুব সহজ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় প্রযুক্তি আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি নয়, বরং অনেক ক্ষেত্রে উপকারী করছে। যে মানুষটা সারাদিন কাজের পর একা ঘরে ফেরে, তার কাছে মোবাইল বা ইন্টারনেটই কিন্তু অন্যতম বড় সঙ্গী। মন খারাপ থাকলে পছন্দের গান শোনা, ভালো কোনো সিনেমা দেখা, বা হাজার মাইল দূরে থাকা বন্ধু বা পরিবারের মানুষের সঙ্গে ভিডিও কলে একটু আড্ডা দেওয়া, এগুলো তো উল্টে আমাদের মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেয়। প্রযুক্তি আমাদের হাতে থাকা একটা মাধ্যম মাত্র, একটা ছুরি দিয়ে যেমন আপেল কাটা যায় তেমনি কারো ক্ষতিও করা যায়। এখন কে কীভাবে সেটা ব্যবহার করবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার, তাই নিজের মানসিক স্বাস্থ্যের অবনতির জন্য প্রযুক্তিকে দোষ না দিয়ে আমাদের নিজেদের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আনাটা বেশি জরুরি। ধন্যবাদ আনতে বাবাই সিংহ বারাসাত থেকে পাঠিয়েছে এই মেসেজ।
1: শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে লিখছেন, প্রযুক্তির ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে কিনা এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া কঠিন। প্রযুক্তি নিজে খারাপ নয়, আসল সমস্যা লুকিয়ে আছে আমাদের অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত ব্যবহারের মধ্যে। আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্ক্রিনের ওপর নির্ভরশীল। সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট এবং ভার্চুয়াল দুনিয়ার চাকচিক্য আমাদের ভিতরে এক ধরনের কৃত্রিম প্রতিযোগিতা তৈরি করছে। এর ফলে এই অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে একাকিত্ব, বিষণ্ণতা এবং মনোযোগের অভাব বা অ্যাটেনশন স্প্যান কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। এমনকি রাতের পর রাত স্ক্রিন স্ক্রল করার কারণে অনিদ্রা রোগ বা স্লিপিং ডিসঅর্ডার বাড়ছে, যা সরাসরি আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। তবে এর উল্টো দিকও আছে, এই প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু আজ মানুষ ঘরে ঘরে মানসিক স্বাস্থ্য সচেতনতার পাঠ পাচ্ছে, থেরাপিস্টদের সাথে যোগাযোগ করতে পারছে। তাই প্রযুক্তিকে আমরা কিভাবে এবং কতটা সময় নিয়ে ব্যবহার করছি সেটাই আসল বিষয়। আমাদের উচিত প্রযুক্তিকে জীবনের অংশ করা, কিন্তু প্রযুক্তিকে আমাদের জীবনের চালিকা শক্তি হতে না দেওয়া। ডিজিটাল ডিটক্স বা স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমরা এই মানসিক ক্ষতি এড়াতে পারি। লিখেছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে।
0: আসলে আমাদের বন্ধুদের বলবো, আমাদের শ্রোতারা যারা এই মুহূর্তে টিউন করছেন 100.1 মেগাহার্টজ AIRFM গোল্ড, তারা কিন্তু যে ফোনও করবেন 2248-8085-এ, কোনোভাবে ফোনের আলোটা ব্লিঙ্ক করতে করতে আবার অফ হয়ে যাচ্ছে, সেই জন্যই বারবার বলছি আপনাদের সঙ্গে কথাও কিন্তু বলতে চাই, কারণ আমাদের যারা নিয়মিত ফোন করেন তাদের কণ্ঠটা না শুনলেও আমাদের একটু অস্থিরতাটা বেড়ে যায়।
1: একদম 2248-8085-এ অবশ্যই ফোন করবেন।
0: আচ্ছা, বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া কলকাতা থেকে পাঠিয়েছে আজকের এই বিষয় নিয়ে হোয়াটস স্যাপে তার মেসেজ। লিখেছেন, এক ধরনের স্বাভাবিকত্ব হারিয়েছে প্রযুক্তির ছোবলে, অসুবিধার কথা জানিয়ে নজর সোজা গুগলে, নেই আন্তরিক প্রচেষ্টা শতপ্রবৃত্তের বাতাবরণে, অবমূল্যায়ন উঠছে ফুটে স্বচ্ছ মানসিকতার দর্পণে, শারীরিক কিছু হলেই গুগল সার্চের প্রবণতা, এক্সপার্ট নির্ভর না হলেই টালমাটাল মানসিকতা, সবকিছুতেই প্রযুক্তি নির্ভর। এগিয়ে চলার অন্তরায় যুক্তিপূর্ণ পরামর্শ হোক জীবন যুদ্ধে সহায়। বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া কলকাতা থেকে একটু ছন্দিকভাবে যিনি, যেটা ওনার একদম স্বভাবসিদ্ধ ব্যাপার আর কি, সেই বিষয়ে উনি পাঠিয়েছেন এভাবে।
1: এরপর নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে লিখছেন, আমাদের জীবনে প্রযুক্তি সুবিধা এনে দিল, ক্ষতিটা বেশি করছে। সারাদিন মোবাইলের মধ্যেই ব্যস্ততা, প্রযুক্তির সাহায্যে মোবাইল থেকে নানান রকম তথ্য সংগ্রহ, সবসময় স্ক্রিনের উপরে নিজের দৃষ্টিটা দেওয়া আমাদের অনেকের ব্রেন এবং চোখের খুব ক্ষতি করে। মানুষের সাথে সাক্ষাতে কথা বলা আলাদা, প্রযুক্তি এসে যাওয়ায় সেই সব আমাদের মধ্যে থেকে উঠে গিয়েছে বলা যায়। আমার ব্যক্তিগত মতামত, প্রযুক্তির ব্যবহার আমাদের ক্ষতি বেশি করছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লিখছেন নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে।
0: আমাদের পরপর প্রচুর বন্ধুরা তো আমাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে নানান রকম ভাবনা চিন্তাগুলো করছেন এবং তার ফসলও অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেটা বলা সেটা হচ্ছে এই চিন্তাভাবনাগুলো যখন আমাদের মনের সঙ্গে ম্যাচ করে, মিলে যায়, তখন কিন্তু আরও খুব মানে আমাদের ভালো লাগার জায়গাটা, ভালো লাগার ক্ষেত্রটা আরও বেশি বেড়ে যায়, তাই না? যেমন দেখো, সৌভিক ঢাকুরিয়া থেকে

0: হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে কি জানিয়েছেন যে প্রযুক্তি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি এর অতিরিক্ত ব্যবহার মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলেছে। সারাদিন মোবাইলের পর্দায় ডুবে থাকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করা, অবিরাম নোটিফিকেশন এবং তথ্যের ভিড়, এসবের ফলে উদ্বেগ, একাকিত্ব, মানসিক চাপ ও ঘুমের সমস্যা বাড়তে পারে। তবে প্রযুক্তি নিজে শত্রু নয়, এর সঠিক এবং পরিমিত ব্যবহারই আসল বিষয়। প্রয়োজনের বাইরে কিছু সময় ফোন থেকে দূরে থাকা, পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, প্রকৃতির সান্নিধ্যে থাকা এবং নিজের জন্য নিরিবিলি কিছু সময় রাখা মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য তো করেই। তাই প্রযুক্তিকে আমাদের নিয়ন্ত্রণ করা উচিত, প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হওয়া নয় যে। সৌভিক ঢাকুরিয়া থেকে পাঠিয়েছে এই বার্তা।
1: এরপরে কে লিখছেন? হ্যাঁ, আমাদের নিয়মিত হোয়াটসঅ্যাপ দাতা দীনেশ লস্কর। দীনেশ লস্কর বালি মধ্য জয়পুর হাওড়া থেকে লিখছেন, হ্যাঁ প্রযুক্তি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে, কিন্তু কিছু করার নেই, উন্নতি তো হতে হবে, না হলে তো একই জায়গায় পড়ে থাকতে হবে। প্রযুক্তির ভালো মন্দ দুটোই থাকবে। প্রযুক্তি আসার ফলে অনেক কিছুর সুবিধা হয়েছে, অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হয়েছে, তেমনি আবার ক্ষতিও হয়েছে। অনেক গাছপালা জীবজন্তু তারা এই মোবাইলের টাওয়ারের ফলে দুনিয়া থেকে হারিয়ে গেছে। প্রযুক্তি যেমন কম বয়সী ছেলেমেয়েদের উপকার করছে, তেমনি অপকারও করেছে। মোবাইল এসে যাওয়ার ফলে করোনার সময় মোবাইলের পড়াশোনা হচ্ছিল, তেমনি মোবাইল অতিরিক্ত পরিমাণে দেখতেই ছেলেমেয়েরা এর ফলে মাথায় এবং চোখে তাদের এফেক্ট বাড়ছে। প্রযুক্তির দরকার আছে, একটি দরজা বন্ধ হলে আরও দশটা দরজা খুলে যাচ্ছে, এটাই তো নতুন প্রজন্মের কাছে লাভ। লিখেছেন দীনেশ নস্কর হাওড়া থেকে।
0: আচ্ছা, এরপর পরমা মিত্রের হোয়াটসঅ্যাপ মেসেজ একটু পড়ে নেব। ভবানীপুর কলকাতা থেকে উনি লিখেছেন শুভ সন্ধ্যা সুদীপ্ত, না সুদীপ্ত আসলে সঙ্গে আমিও আছি, আপনাকে অনেক শুভ সন্ধ্যা জানাই। প্রযুক্তি আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু যে প্রযুক্তি আমাদের পৃথিবীকে হাতের মুঠো এনে দিয়েছে, সেটি কখনো কখনো আমাদের নিজের মন থেকে দূরেও সরিয়ে দিচ্ছে। সামাজিক মাধ্যমে হাজার মানুষের সঙ্গে যুক্ত থেকেও অনেকেই আজ একাকিত্বে ভোগেন, অবিরাম স্ক্রল করতে করতে মন হারিয়ে ফেলে শান্তি, আর নোটিফিকেশনের শব্দ যেন কেড়ে নেয় মনোযোগ। বাস্তবের হাসি, গল্প আর সম্পর্কের জায়গা অনেক সময় দখল করে নেয় ভার্চুয়াল উপস্থিতি। তবে এর জন্য প্রযুক্তিকে এককভাবে দোষ দেওয়া ঠিক নয়। প্রযুক্তি যেমন মানসিক চাপ বাড়াতে পারে, তেমনি সঠিকভাবে ব্যবহার করলে শেখা, যোগাযোগ, এমনকি মানসিক সহায়তাও দিতে পারে। তাই প্রয়োজন প্রযুক্তিকে সচেতন ব্যবহারের। প্রযুক্তি তখনই আশীর্বাদ যখন মানুষ প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে। সমস্যা শুরু হয় তখনই যখন প্রযুক্তি মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে পাঠিয়েছেন এই হোয়াটসঅ্যাপ মেসেজ।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold।
1: প্রযুক্তির ব্যবহার কি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে, এই নিয়ে আমাদের ফেসবুক পেজে লিখছেন তপন চক্রবর্তী বাসুবাটি সেঙ্গুর থেকে। আমরা নয়া প্রযুক্তির যুগে বাস করছি, ইট মেক্স আওয়ার ডেইলি লাইফ কুইকার, সেফার অ্যান্ড চিপার, কিন্তু এর অপব্যবহার আমাদের শরীর মনকে পরোক্ষভাবে ক্ষতি করছেই। কোথায় না প্রযুক্তি, বিশ্ব আমাদের হাতের মুঠোয়, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তায় মুঠো ফোন হাতে নিয়ে ঘরকুনো আত্মকেন্দ্রিক হচ্ছি আমরা। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, আয়রন, স্টিল, ইলেকট্রিসিটি, মিনারেল, ডোমেস্টিক এগ্রিকালচারাল ফিল্ডস, ওয়্যার নট,

0: সর্বত্র এর ব্যবহারে দূষণ দুশ্মনে জেরবার হচ্ছে, চোখের দৃষ্টি ক্ষীণ হচ্ছে, ভুল তথ্য পরিবেশনে বিপথগামী হচ্ছে, ফলত মানসিক স্বাস্থ্য তথা শারীরিক অবস্থা ও ক্ষতির মুখোমুখি। নমস্কার, শ্রবণ সঙ্গীদের বিশ্বায়নে আমরা ধরাকে সরা জ্ঞান করছি। লিখেছেন তপন চক্রবর্তী, বাসুবাটি, সিঙ্গুর থেকে।
1: পাশাপাশি দমদম থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমাদি, মানে সীমা দাস ফোন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, লিখেছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দিদি,
0: শুভ সন্ধ্যা দিদি।
1: প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। মাত্রাতিরিক্ত স্ক্রিন টাইম, সোশ্যাল মিডিয়া আসক্তি এবং একটানা অনলাইনে থাকার প্রবণতা উদ্বেগ, বিষণ্ণতা এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। এটি বাস্তব জীবনের সামাজিক সম্পর্ক থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। পরিশেষে বলা যায়, প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর ক্ষতিকর প্রভাব এড়াতে আমাদের প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে ডিজিটাল ডিটক্স, মানে নির্দিষ্ট সময়ের জন্য প্রযুক্তি থেকে দূরে থাকা এবং স্ক্রিন ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। খুব ভালো থাকবেন আপনি সবসময়। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস।
0: এরপর উত্তম দালাল খরসরাই, মনসাতলা, বেগমপুর, হুগলি থেকে লিখছেন, প্রযুক্তির কথা বললে আমি প্রথমে মোবাইলের কথা বলবো। আগে যখন মোবাইল ছিল না, তখন মানুষ যেভাবে সময় কাটাত, কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। এখন মানুষের মন ছবি দেখা বা চ্যাট করাতে আটকে নেই, কোন ফাঁকে যেন সেটা অসুখ হয়ে গিয়েছে। হ্যাঁ, অসুখ, শারীরিক এবং মানসিক একটা অসুখ, অনেক রকমের অসুখ যা বিকৃত করছে মন, মনন এবং শরীরকে। হালকাভাবে দেখলে বলা যায় মানুষ নিজের স্বাস্থ্য নিয়ে ভাবছে, মন্দ কি, কিন্তু তলিয়ে দেখলে বোঝা যাবে ব্যাপারটা ততটা সরল নয়। সমীক্ষা বলছে এই স্বাস্থ্য সৌন্দর্য সচেতনতার একটা বড় দিক এক্ষেত্রে নার্সিসিজম বা আত্মমগ্নতা। শেষ পর্যন্ত জীবনের সব মুহূর্তের গল্প মানুষকে হতাশার কিক দেয় অবিরাম, আর আমি আপনি পালানোর রাস্তা না পেয়ে আরও বেশি ডুবে যাই সোশ্যাল মিডিয়ার এই কুহক দুনিয়ায়। এটাতেও অসুখী, তাই না দাদা ভাই? লিখছেন উত্তম দালাল খরসরাই, মনসাতলা, বেগমপুর, হুগলি থেকে।
1: একটু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, হয়তো আপনারা চেষ্টা করছেন 2248-8085-এ আসার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য, কোথাও যেন একটু যোগাযোগ করতে পারছি না বলে আমরাও কিন্তু খুব দুঃখিত। আমরাও চেষ্টা করছি, আমাদের কর্তৃপক্ষও যদি এটা শোনেন এই অনুষ্ঠানটা, তাহলে নিশ্চয়ই কোনোভাবে যোগাযোগ করে নেবেন, কারণ এই যে আপনাদের সঙ্গে কথা বলা না বলার জন্য একটা আফসোস কিন্তু আমাদেরও থেকে যাচ্ছে। কারণ
0: আমরা দেখছি টেলিফোনের দিকে যে লাইট ব্লিঙ্ক করছে কিনা,
1: একদম
0: দেখছি, আমিও দেখছি 2248-8085-এ কোনো বন্ধু এলেন কিনা তার বক্তব্য নিয়ে।
1: হ্যাঁ, মানে অনেকেই হয়তো ডায়াল করছেন, চেষ্টা করছেন কথা বলার জন্য। তো আমরা ভীষণভাবে, মানে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে আমরা যোগাযোগ করতে পারছি না বলে, কিন্তু ইচ্ছেটা আমাদেরও রয়েছে। আচ্ছা, আমরা পরের হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। পাঠিয়েছেন কিশোর দা বালি হাওড়া থেকে, শুভ সুদীপ্তকে শুভ সন্ধ্যা জানিয়েছে। সুদীপ্ত একটু জানিয়ে দাও শুভ সন্ধ্যা। আচ্ছা, কল্পলালকে না জানালেও জানে না অবশ্য কল্পলাল এখানে আছে কিনা। হ্যাঁ আছি, আমিও আপনাকে জানালাম শুভ সন্ধ্যা। প্রযুক্তি শুধু মানুষের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেনি, গাছপালা, জীবজন্তু সকলেরও ক্ষতি করেছে, কিছু করার নেই। প্রযুক্তির মাধ্যমে যেমন উপকার হচ্ছে, তেমনই অনেক সুযোগ সুবিধাও হচ্ছে আমাদের, অনেক ক্ষতিও হচ্ছে অনেক। বাচ্চারা সারাদিন মোবাইল দেখছে, চোখের প্রবলেম, হাতের প্রবলেম, মাথার প্রবলেম, এইসব প্রচুর পরিমাণে দেখা দিয়েছে। এমনকি কিছু ছেলে মেয়ে মোবাইলে এতটা আসক্ত হয়ে পড়েছে যে তাদের মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। এখন আর রকে বসে আড্ডা নেই বললেই চলে, আমরা বড়রাও এখন মোবাইলে ঢুকে গেছি, অনেক সময় মোবাইলের সঙ্গে, অনেকটা সময় মোবাইলের সঙ্গে আছে। মানুষ ভালো করে খেতে না পেলেও মোবাইলের নেট কার্ড মারতে হবে, এটা তো ঠিক কথাই। এতটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাই আমরা আর কি, ফোনটা না থাকার কারণে। প্রযুক্তি, এই ধরনের প্রযুক্তি আসার পরে সেটাকে যদি আমরা ব্যবহার করতে না পারি। এমন কিছু টিনেজার ছেলে মেয়েদের কথা আমি শুনেছি, অবাক হয়ে গেলাম, মোবাইলের টাওয়ারের জন্য হার্টের ক্ষতি হচ্ছে, অনেক গাছপালার ক্ষতি হচ্ছে, নারকেল গাছের ডাব অপুষ্ট হচ্ছে। আমাদের প্রকৃতিতে অনেক পাখি ছিল, সেসব পাখি আর দেখি না সেভাবে, যেমন চড়াই পাখি, শালিক পাখি।

0: ঘোড়াই পাখি সংখ্যা, ঘোড়াই পাখিটা কি আমি অ্যাকচুয়ালি জানি না,
1: ঘোড়াই পাখি কি আমি
0: শুনিনি, যাই হোক ঘোড়াই পাখি সংখ্যায় কমে যাচ্ছে, প্রচুর সুবিধেও হয়েছে, যোগাযোগের মাধ্যম খুলে গেছে, জলের নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, হ্যাঁ 1 ঘন্টা রাস্তা 15 মিনিটে পৌঁছে যাচ্ছে, প্রযুক্তি না হলে এই জায়গায় পড়ে থাকতে হতো, একই জায়গায় পড়ে থাকতে হতো, এত কিছু আমরা ভোগ করতে পারতাম না, সব কিছুরই দরকার আছে। কিশোর বালি হাওড়া থেকে পাঠিয়েছেন তার এই মেসেজ।
2: দত্তপুকুর থেকে শুভ দত্ত লিখছেন, আজকের বিষয়ে প্রযুক্তির ব্যবহার কি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে? একদম বাস্তব একটি প্রশ্ন। প্রযুক্তি আমাদের জীবনে অনেক সুবিধা এনে দিয়েছে ঠিকই, আমি নিজের ডিজিটাল ফটো এডিটিং করতে খুব ভালোবাসি, আর প্রযুক্তির জন্যই তো এইসব সৃজনশীল কাজ এত সহজে করা সম্ভব হচ্ছে, কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে। সারাদিন কাজের পর আমরা যখন একটানা মোবাইল বা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকি, তখন অজান্তেই আমাদের মানসিক চাপ বাড়ে, আমরা বাস্তবের চেয়ে ভার্চুয়াল দুনিয়ায় বেশি বাঁচতে শুরু করেছি। মানুষের সাথে সামনাসামনি কথা বলা, আড্ডা দেওয়া, এগুলো আজকাল অনেকটাই কমে গেছে। রাতে ঘুমোতে যাওয়ার আগেও সেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, যার ফলে চোখের চারপাশে মনেও প্রচণ্ড ক্লান্তি আসছে। তাই আমার মনে হয় প্রযুক্তি নিজে হয়তো খারাপ নয়, কিন্তু তার অতিরিক্ত আর অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যের ধীরে ধীরে বড় ক্ষতি করে দিচ্ছে। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আজকের আলোচনা হচ্ছে, লিখছেন দত্তপুকুর থেকে শুভ দত্ত।
0: পাশাপাশি রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, লিখেছেন, নমস্কার দাদাভাই, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা।
0: প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলছে। অতিরিক্ত স্ক্রিন টাইম, সোশ্যাল মিডিয়া চাপ এবং ক্রমাগত নোটিফিকেশন আমাদের মনোযোগের অভাব, অ্যাটেনশন স্প্যান, উদ্বেগ এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং ডিজিটাল বিরতি মেনে চললে মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখাটা সম্ভব। ভার্চুয়াল জগতের বাইরে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, খেলাধুলো করা বা বই পড়ার মতো অভ্যেস করে তুলুন। আপনি ভালো থাকবেন দাদাভাই, অনেক ধন্যবাদ। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে পাঠিয়েছে।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: প্রযুক্তির ব্যবহার কি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে, এই নিয়ে কে লিখছেন? লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। ইনিও লিখেছেন ছন্দ মিলিয়ে, প্রযুক্তি মোটেও খারাপ নয়, কাগজ কলম ছাড়া এখন আমার লেখা হয়। পর্তুগালে থাকে আমার ছেলে, প্রতি রাতে কথা বলি একটু সুযোগ পেলে, গল্প লিখি, ছবি দেখি, হাজার কথার মালা, প্রযুক্তিতে দূর হয়ে যায় আমার মনের জ্বালা, ছোট হয়ে আসছে পৃথিবী, দূরকে কাছে, পরকে আপন, সমস্যা কি ভাই? প্রযুক্তির মতো এমন আপন বন্ধু যে আর নাই। ভারী চমৎকার লিখেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে।
2: প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এই বার্তার, মানে এই মোশনের অনুযায়ী তার যে চিন্তাভাবনা, লিখেছেন প্রযুক্তির কল্যাণে আধুনিক যুগ আগোয়ান, এমন ব্যবহারে বাড়ছে সভ্যতার সমৃদ্ধি ও মান, দূরকে করেছে নিকট, শিক্ষায় যোগায় শিক্ষক, অসুস্থরা নিরাময়ের হদিশ নানান প্রশিক্ষক, প্রযুক্তি পদ্ধতি মাত্র, ব্যবহার নিজের হাতে, পরিমিত ব্যবহারে ক্ষতি হয় না কোনো মতে, মানসিক স্বাস্থ্যের উন্নতি করে, একাকিত্ব ঘোচায়, নানান কিছু আয়ত্তে এনে বাঁচে ও বাঁচায়। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন।
1: দীপায়ন

0: সৎপথি বাঁকুড়া থেকে লিখছেন। তার আগে দুটি লেখা রয়েছে তাপু, মানে ঠিক ওইটা বুঝতে পারছি না, বাঁকুড়ার দীপায়ন সৎপথি
1: লিখছেন,
0: একটু অপরিচিত লাগছে, ভুল জায়গা না বলা থেকে বাঁকুড়া বলাই ভালো। উনি লিখছেন, এক্সেসিভ ইউজ অফ টেকনোলজি অবশ্যই মেন্টাল হেলথের ক্ষতি করছে, মানবিক গুণাবলী বিকশিত হতে দিচ্ছে না, ইনসেনসিটিভ মানুষ হিসেবে গড়ে তুলছে। লিখেছেন ছোট্ট করে দীপায়ন শতপথী বাঁকুড়া থেকে।
1: শঙ্খ অধিকারী বাঁকুড়া থেকে, বাঁকুড়া সাবরাকোন থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ। লিখেছেন, প্রযুক্তির ব্যবহার কি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে, এই প্রশ্নের সরাসরি উত্তর হ্যাঁ কিংবা না তাতে দেওয়া মুশকিল। কেননা বহু বৈদেশিক গবেষণা আছে, সেখানে বলা হয় যত উন্নত গ্যাজেট বেরোচ্ছে, বিশেষ করে অন্তর্জালের সঙ্গে সঙ্গতি রেখে সেই সব ডিভাইস বেরোচ্ছে, সেগুলোর একটা শরীরে নেতিবাচক প্রভাব আছে আর আরেকটা হচ্ছে মানসিক প্রভাব। সেখানে যন্ত্রের প্রতি নির্ভরতা আমাদের এত বেড়ে যাচ্ছে যে স্বাভাবিক মানুষসুলভ আচরণে আমাদের ব্যাঘাত ঘটে যাচ্ছে। সরাসরি কারোর সাথে মুখোমুখি বসে কথা বলা, তার চোখে চোখ রাখা, হাতে হাত রাখা, এসব আমাদের যে অনুভূতিগুলো জাগায় সেগুলো যন্ত্রের মাধ্যমে পাওয়া কোনো মতেই সম্ভব নয়। তখনই মানসিক স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়ে মানুষের মধ্যে। তাছাড়া এখন যাবতীয় কাজ সব কিছু যন্ত্র নির্ভর, নানান প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাজ করতে হয়, সারাদিন বাড়ি অফিস, অফিস বাড়ি, সব জায়গাতে একই রকম আচরণ আমাদের মনের উপর চাপ ফেলে বই কি। আবারও এটা একটা এমন সমস্যা যে প্রযুক্তি নির্ভরতা আমরা এক লহমায় কাটিয়ে উঠতেও পারবো না, তাই একথা অস্বীকার করার জায়গা নেই, প্রযুক্তি নির্ভরতা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। শঙ্খ অধিকারী বাঁকুড়া থেকে পাঠিয়েছে তার এই মেসেজ।
0: সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে ছোট্ট করে লিখছেন, প্রযুক্তির লক্ষ্যই হল মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, সুতরাং কেউ যদি এগোতে গিয়ে হোঁচট খায় তার দায় তো প্রযুক্তির নয়। লিখছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে।
1: তারপর আমরা দেখে নিই কে পাঠিয়েছেন। পাঠিয়েছেন হচ্ছে তেঁতুলতলা থেকে, না উনি তো এটা অবশ্যই অনুগল্পের বিষয়, সরি আমি পরের মেসেজটা দেখে নিই। সেটা হচ্ছে কে পাঠিয়েছেন, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। বলছেন যে হ্যাঁ, আমার মতে অতিরিক্ত ব্যবহার করলে ক্ষতি হতে পারে, তবে সঠিক ব্যবহারে উপকারও আছে। কীভাবে ক্ষতি করে সেটা পয়েন্ট হিসেবে বোঝাতে চাই। এক, আসক্তি ও উদ্বেগ, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন মনোযোগ কমে, ফোমো বাড়ে, ঘুমের সমস্যা, রাতে স্ক্রিনে নীল আলো ঘুম নষ্ট করে, তুলনা এবং হতাশা, অন্যের জীবনের সঙ্গে নিজেকে তুলনা করলে আত্মবিশ্বাস কমে, সামাজিক দূরত্ব, সরাসরি কথা কমে, একাকিত্ব বাড়ে। কিভাবে উপকার করে সেটাকে পয়েন্ট হিসেবে বুঝিয়ে দিচ্ছি। যোগাযোগ, দূরের মানুষের সাথে সহজে কথা বলা যায়, মেন্টাল হেলথ অ্যাপ, অনলাইন কাউন্সেলিং পাওয়া যায়, এছাড়া স্ট্রেস কমাতেও সাহায্য করে। সমাধান, দিনে দিনে দিনে নির্দিষ্ট সময় ব্যবহার, স্ক্রিন ব্রেক, ঘুমের এক ঘন্টা আগে ফোন দূরে রাখা। উনি খুব সুন্দর করে বিষয়টা আমাদের কাছে তুলে ধরলেন, যেটা কিন্তু একটা সেই মেডিকেল সায়েন্সে এভাবেই হয়তো, বা মেডিকেলি যেগুলো আমরা বোঝাই না ডাক্তাররা সেইভাবে। এবং ভালো লাগলো আপনার এই মেসেজ, এভাবে বার্তাটা পেয়ে, থ্যাংক ইউ সো মাচ।
0: এরপর লিখছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, টেকনোলজি ইজ এ ইউজফুল সার্ভেন্ট বাট এ ডেঞ্জারাস মাস্টার, অর্থাৎ প্রযুক্তি একটি দরকারি সেবক কিন্তু একজন বিপজ্জনক প্রভু। দরকারি সেবক, দৈনন্দিন কাজ, যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থায় প্রযুক্তি মানুষের জীবনযাত্রাকে অত্যন্ত সহজ এবং দ্রুত করেছে। আর বিপজ্জনক প্রভু কিভাবে, মাত্রাতিরিক্ত স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার মানুষের বাস্তব জীবনের সামাজিক সম্পর্ক নষ্ট করছে এবং শারীরিক ও মানসিক ক্ষতি করছে। লিখছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।
1: আমাদের সময় কিন্তু অনেকটা কমে গেছে, আমরা দেখে নিই পরপর আর কি কি রয়েছে। সুভাষ চক্রবর্তী উত্তরবাহলি থেকে লিখেছেন যে প্রযুক্তি নির্ভর জীবনযাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে। প্রযুক্তির উপর ভর করে আমরা ঘরে বসেই সব কাজ, যেমন সামাজিকতা রক্ষা, অফিসের কাজ, খেলাধুলো, গান বাজনা ইত্যাদি করে ফেলতে চাইছি। অর্থাৎ মানুষের সাথে মানুষের যোগাযোগ এখন ভাটা পড়তে চলেছে, ফলে মানুষের মানসিক স্বাস্থ্যের এতটুকু বিকাশ না হয়ে অবনতি হয়েই চলেছে। তাই প্রযুক্তি নির্ভরতা কমিয়ে মানুষের সাথে চলাফেরা ঘোরাফেরা করা, ওঠা বসা ইত্যাদির মাধ্যমে নিবিড়।

0: आकाशवाणी FM गोल्ड खांटी सोना
1: मन की बात जनगणের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
2: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকের হিয়ার মাঝেতে আপনাদের সবাইকে স্বাগত।
3: হিয়ার মাঝেতে রয়েছি আমি কল্পলাল মজুমদার,
2: আর আমি সুদীপ্ত ঘোষ।
3: আর আজকের এই বিশেষ আয়োজনে আমরা অবশ্যই ইতিমধ্যে আপনারা জানেন সোমবার মানেই এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যাকে আমরা সবাই সবাই চিনি, এক কথায় বলতে গেলে সবাই চিনি, কিন্তু পুরোপুরি হয়তো জানি না।
2: তিনি কবি, তিনি সাহিত্যিক, তিনি সুরকার, নাট্যকার, চিত্রকর, শিক্ষাবিদ, দার্শনিক, একজন মানুষের মধ্যে যেন অনেকগুলো মানুষ।
3: একদমই তাই, তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আজ আমরা তার বিখ্যাত কবিতা বা গান নিয়ে নয়, বরং তার জীবনের এমন অনেক অজানা, অবাক করা এবং মানবিক গল্প নিয়ে কথা বলবো, যেগুলো হয়তো অনেকেই আগে শোনেননি।
2: তাহলে শুরু করছি আজকের হিয়ার মাঝে।

0: আসলে আমরা শুরুতেই বললাম যে যে মানুষটাকে আমরা ঠিক ছোট্টবেলা থেকে যাকে সঙ্গে করে বড় হয়ে ওঠা, যে মানুষটি আমাদের শয়নে স্বপ্নে জাগরণে প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে মানুষটাকে ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকার কথা কল্পনা করতে পারি না, রবীন্দ্রনাথ ঠাকুর। তার গান, গল্প, উপন্যাস যাই বলি না কেন, সবটাই তো আমাদের জীবনের সঙ্গে মিশে যাওয়া, আমাদের নিজের জীবনের কথা কিভাবে যেন তিনি মনের কোণে ঢুকে উকি দিয়ে সবটা জেনে বার করে লেখনী ধারণ করেছেন, যার জন্য তার লেখার মধ্যে নানানভাবে আমরা কিন্তু নিজেদেরকে খুঁজে পাই। এই কারণেই বোধ হয় রবীন্দ্রনাথ এত আপন। কিন্তু আমরা এটাও তো জানি যে যে মানুষটি লেখা প্রত্যেকটা মুহূর্তে, শুধুমাত্র বাঙালি বলবো না, পৃথিবীর বিভিন্ন কোণের বিভিন্ন প্রান্তের মানুষকে সমৃদ্ধ করেছে, সেই মানুষটির প্রথাগত শিক্ষা তো সে অর্থে ছিল না, মানে স্কুলে যাওয়া, স্কুলিং ব্যাপারটা, সকালবেলা উঠে স্কুল যাওয়া, বিকেলবেলা ফেরে, এটা আমরা খুব একটা দেখিনি। হ্যাঁ, কিছুদিন স্কুলে গেছিলেন, কিন্তু তারপর বোধ হয় সেভাবে স্কুলের গণ্ডির মধ্যে থেকে তার শিক্ষাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি কিন্তু খুব একটা এগিয়ে যাননি। কিন্তু এর পেছনে তো অবশ্যই বিভিন্ন রকম কারণ থাকতে পারে, কারণ রবীন্দ্রনাথ ছিলেন মূলত মুক্ত শিক্ষার পথিকৃত আর কি, এবং শান্তিনিকেতন তার জলজ্যান্ত প্রমাণ। এই বদ্ধ পরিবেশ, চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকা এমন একটা পরিবেশের মধ্যে শিক্ষা গ্রহণটা তার বোধ হয় একেবারেই পছন্দ ছিল না, কারণ তৎকালীন স্কুলগুলো ছিল চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ, খোলা আকাশ নেই, প্রকৃতির ছোঁয়া নেই। ছোট্ট রবির মন ছিল মুক্তির খোঁজে, গাছ পাখি আলো হাওয়ার মধ্যে তিনি বারে বারে নিজেকে খুঁজে পেতেন, তাই সেই বদ্ধ ক্লাসরুম যেন তার শ্বাসরুদ্ধকর লাগত।
1: একদমই তাই, যে কারণেই আমরা কিন্তু খুঁজে পাই, মা গো আমি ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। এই যে মুক্তি, এই যে মুক্তির আনন্দ, বারবার এরই অন্বেষণ করে গেছেন রবীন্দ্রনাথ। দ্বিতীয় কারণ যে কারণে তিনি স্কুল পছন্দ করতেন না, সেটা হচ্ছে যান্ত্রিক।

0: পদ্ধতি। যে সময় তিনি শিশু বা তার সময়ে শিক্ষা ব্যবস্থায় মুখস্থ বিদ্যার উপর জোর দেওয়া হতো। শিক্ষক বলছেন, ছাত্র শুনছে। শিক্ষক বলছেন, ছাত্র সেটা অনুকরণ করে তোতা পাখির মতো বলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন করার সুযোগ ছিল খুব কম, চিন্তার কোনো স্বাধীনতাই ছিল না, নিজের বক্তব্য রাখার কোনো উপায়ই ছিল না। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে শিক্ষা মানে শুধু তথ্য জানা নয়, বরং অনুভব করা, বুঝে ওঠা। তাই এই একঘেয়েমি যান্ত্রিক পড়াশোনা তার মনে কোনো রকম আনন্দ জাগাতে পারত না।
1: পাশাপাশি এটাও আমরা ভাবতে পারি বা আমরা জানি যে সেই যে প্রথাগত শিক্ষার মধ্যে যে শাসন আর ভয়টা থাকে, সেটাও কিন্তু তার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পরিপন্থী বলা যেতেই পারে। কারণ তখনকার স্কুলে শাসন ছিল খুব কঠোর, অনেক সময় শারীরিক শাস্তিও দেয়া হতো। ছোট্ট রবির কাছে এই ভয়ভিত্তিক শিক্ষা একেবারেই অগ্রহণযোগ্য। তিনি মনে করতেন, ভয় দিয়ে শেখানো যায় না, যা শেখা ভালোবাসা দিয়েই বোধহয় সম্ভব।
0: আর তারই ফলশ্রুতি আমরা তার জীবনস্মৃতিতে দেখতে পাই। তিনি বারান্দার যে রেলিংগুলো ছিল সেগুলোকেও তিনি মাঝে মাঝে বেত দিয়ে পেটাতেন, ঠিক যেভাবে স্কুলের পণ্ডিত মশাইরা ছাত্রদের পেটাতেন। আরও একটা কারণ, সেটা হচ্ছে স্বাধীনতার অভাব। তিনি তো স্বাধীন চেতা ছিলেন, স্বাধীন মনের মানুষ ছিলেন, তাই স্বাধীনতার অভাব যেখানে, রবীন্দ্রনাথের মন সেখানে প্রশ্নে ভরা থাকত, কৌতূহলে ভরা থাকত। কিন্তু স্কুলে সেই স্বাধীনতা ছিল না। কখন বসতে হবে, কখন উঠতে হবে, কি পড়তে হবে, সমস্ত কিছু নির্দিষ্ট থাকত, একটা রুটিন থাকত। এই যে বাধা ধরা নিয়ম, এই বাধা ধরা নিয়ম তার সৃজনশীলতাকে কোথায় যেন আটকে দিত বলা যায়।
1: তাই দেখা যায় তিনি খুব অল্প সময়ে নিয়মিত স্কুলে গিয়েছিলেন, কখনো ওরিয়েন্টাল সেমিনারি, কখনো নর্মাল স্কুল, কিন্তু কোথাও বেশি দিন টেকেনি। শেষ পর্যন্ত বাড়িতেই শুরু হয় তার পড়াশোনা, গৃহশিক্ষকের কাছে, হ্যাঁ, একেবারে নিজের মতো করে। আর এখানেই লুকিয়ে আছে একটা বড় শিক্ষা।
0: এর অনেক পরে যখন তিনি প্রতিষ্ঠা করলেন শান্তিনিকেতন, তখন সেই বিদ্যালয়কে তিনি গড়ে তোলেন সম্পূর্ণ ভিন্নভাবে। খোলা আকাশের নিচে ক্লাস, প্রকৃতির সঙ্গে মেলবন্ধন, শিক্ষকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেখানে শিক্ষা হবে আনন্দের, শিক্ষা হবে মুক্তির।

0: আমরা যখন ভাবি যে একজন কবি হয়ে ওঠা মানে বহু বছরের সাধনা, অভিজ্ঞতা, জীবনকে দেখার পরিপক্কতা, কিন্তু যখন শুনি কেউ মাত্র 8 বছর বয়সেই প্রথম কবিতা লিখে ফেলেছেন, তখন বেশ অবাক হতে হয়, তাই না? হ্যাঁ, কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের। মাত্র 8 বছর বয়সে, যে বয়সে সাধারণত শিশুরা খেলাধুলো, দুষ্টুমি আর ছোট্ট ছোট্ট স্বপ্ন নিয়ে মেতে থাকে, সেই বয়সে ছোট্ট রবি কলম ধরেছিলেন কবিতা লেখার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে সম্ভব হলো এটা?
1: আসলে আমরা সবসময় যেটা বলি আর কি, শিশু রবি বা শিশু মন তো বিভিন্নভাবে বেড়ে ওঠে তার পরিবেশের উপর নির্ভর করে। তো রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তার ব্যতিক্রম অবশ্যই নয়। রবীন্দ্রনাথ জন্মেছিলেন এমন এক পরিবারে যেখানে সাহিত্য, সঙ্গীত, শিল্প সব কিছুই ছিল দৈনন্দিন জীবনের অংশ। তার বড় দাদা দিদিরা ছিলেন লেখালেখি এবং সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত। ঘরের মধ্যে নিয়মিত সাহিত্য চর্চা, গান, আলোচনা, এই সব কিছুই ছোট্ট রবির মনে এক বিশেষ আবহ তৈরি করেছিল।
0: আরও একটা মানে বিষয় আছে কল্পলাল, মানে আমার মনে হয় যে অসাধারণ সংবেদনশীলতা। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ছিলেন গভীরভাবে অনুভবপ্রবণ, অনুভূতিপ্রবণ, প্রকৃতির প্রতি তার টান ছিল প্রবল। জানলার ধারে বসে আকাশ দেখা, গাছের দোলা, পাখির ডাক, এসব কিছুই বলা যায় নয়াঞ্জলিতে পরবর্তী সময়ে তিনি যখন প্রকৃতিকে দেখছেন আরেকভাবে, তখন তার সেই জোড়াসাঁকোর স্মৃতি মানে মাঝে মাঝেই ভেসে আসত তার মনের মধ্যে। তো এসব তার মনে অদ্ভুত এক সুর তুলত, আর সেই অনুভূতি ধীরে ধীরে বোধহয় তার লেখনীতে এক একটা শব্দ হয়ে উঠেছিল।
1: আরও একটা কথা ভীষণভাবে তার লেখা পড়ে আমাদের মনে হয় যে স্বাধীন চিন্তার সুযোগ, কারণ রবীন্দ্রনাথের শিক্ষা ছিল অনেকটাই বাড়িতে নিজের মতো করে, কঠোর নিয়মে বাধা না থাকায় তার কল্পনা শক্তি মুক্তভাবে বিকশিত হওয়ার সুযোগ পেয়েছিল। আর এই স্বাধীনতাটাই তাকে খুব অল্প বয়সেই বোধহয় আরো বেশি সৃষ্টিশীল করে তুলেছিল।
0: তার সেই একেবারে প্রথম দিককার কবিতাগুলো হয়তো আজকের চোখে খুবই সরল।

0: কিন্তু সেখানে ছিল এক শিশু মনের নিষ্পাপ কল্পনা আর অনুভবের ঝলক, আর সেই ঝলকই পরে হয়ে উঠেছিল এক বিশাল আলোর উৎস, যা আলোকিত করেছে বাংলা সাহিত্যকে, বলা যায় বিশ্ব সাহিত্যকে।
1: ভাবুন তো, যে শিশুটি 8 বছর বয়সে প্রথম কবিতা লিখছে, সে কিন্তু তখনও জানে না একদিন সে হয়ে উঠবে বিশ্বকবি। তার সেই ছোট্ট পদক্ষেপই ছিল এক মহাযাত্রার সূচনা।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনে নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে দেশের পক্ষে তা কল্যাণের। নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের সঙ্গে আজ নতুন দিল্লিতে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলডোভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনৌতে ভারত মলডোভা বিজনেস ফোরামে আজ বক্তব্য রাখেন তিনি। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টানা নদিন সংঘাতের আবহে হরমুজ প্রণালীতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের বন্দর থেকে রওনা হওয়া এমভি গোল্ডেন লিও জাহাজে হামলায় চার ভারতীয় নাগরিকের নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত শুধুমাত্র দুবছরের জন্য কার্যকর হবে বলে নির্দেশিকা জারি। জম্মু ও কাশ্মীরে টানা বৃষ্টিতে আরও চারজন প্রাণ হারিয়েছেন, এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬। আসছি বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আজ বাদল অধিবেশন প্রথম দিনে দফায় দফায় ব্যাহত। উভয় সভায় দিনের মতো মুলতুবি হয়ে যায়। সকাল ১১টায় লোকসভার অধিবেশন বসলে এন ভাস্কর রাও, সুধাংশু শীল সহ সদ্য প্রয়াত সদস্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কাতারে প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা বলেন, আধুনিক কাতারের ভিত্তি স্থাপনে তার ভূমিকা অনস্বীকার্য। এরপরই অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব চালানোর চেষ্টা করলে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সহ বিরোধী সদস্যরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানান। হই হট্টগোল চলতে থাকায় সভার কাজ বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। এরপরও একই ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকে। ষষ্ঠবার সভার কাজ বিঘ্নিত হওয়ার পর বিকেল ৩টে ফের তা শুরু হলে পরিস্থিতি একই থাকায় সভার কাজ দিনের মতো মুলতুবি করে দেন প্রিসাইডিং অফিসার। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। পঞ্চবার মুলতুবি হওয়ার পর রাজ্যসভা দুপুর ২:৩০টায় বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নির্ধারিত বিষয়গুলি উত্থাপনের চেষ্টা করলে বিরোধীরা স্লোগান দিতে থাকেন, চলে প্রতিবাদ বিক্ষোভ। হই হট্টগোলের মধ্যে অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী মোদী বলেন, আশা করা যায় এই অধিবেশন কার্যকর এবং সক্রিয় হবে। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বজুড়ে ভারতের ভূমিকা স্বীকৃতি পাচ্ছে। বিগত এক মাসে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্যে নজির রেখেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ফলে জ্বালানি সার এবং রাসায়নিক পদার্থসহ বিভিন্ন ক্ষেত্রে সরবরাহের সংকট দেখা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুপক্ষের মধ্যে কথাবার্তা হয়। প্রতিবাদকারীরা একটি স্মারকলিপি তার কাছে জমা দেন। ধর্ণা অবস্থান তুলে নিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান শ্রী নাড্ডা। অন্যদিকে সংসদ ভবন চত্বরে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছে বলে যে খবর সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও

0: সভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনাউতে অনুষ্ঠিত ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, তার এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। ভারত এবং মলদোভার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন, ভারত এমন অংশীদারিত্বে বিশ্বাসী যা পারস্পরিক আস্থা ও সমৃদ্ধির ওপর ভিত্তি করেই গড়ে ওঠে। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। তিনি বলেন, ভারতীয় সংস্থাগুলি মলদোভার পুনর্নবীকরণ শক্তি প্রকল্পগুলিতে অংশগ্রহণ করতে আগ্রহী।
1: I am greatly encouraged by the growing cooperation. There is immense potential for collaboration across diverse sectors such as digital technology, artificial intelligence, cyber security, fintech, digital public infrastructure, infrastructure development, renewable energy, advancement of manufacturing, logistics, agriculture, food processing, pharmaceuticals, biotechnology. Indian companies are interested in participating in the development projects of Moldova in energy sector, including solar energy, battery storage, smart grids, green hydrogen.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ধু বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য, সুরক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবন সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সহমত হয়েছেন। চিসিনাউতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর যৌথ প্রেস বিবৃতিতে রাষ্ট্রপতি মুর্মু মলদোভা সফরকে এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, তিন দশকের বেশি সময় ধরে দুদেশের মধ্যে উষ্ণ হার্দিক সম্পর্ক বিদ্যমান। এই সফরের মধ্য দিয়ে পারস্পরিক বিশ্বাস ও ক্রমবর্ধমান অংশীদারিত্ব দিকটি প্রতিফলিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে পানামার পররাষ্ট্রমন্ত্রী জাভিয়ের এদুয়ার্দো মার্টিনেজ আচা ভাস্কুয়েজের ভারত সফর সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। নতুন দিল্লিতে পানামার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, এই সফর দুই দেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে।
2: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India-SICOM ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টানা নদিন সংঘাতের আবহে হরমুজ প্রণালীতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। মার্কিন বাহিনী ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খরমুজ শহর লক্ষ্য করে হামলা চালায়। অন্যদিকে জর্ডন, কুয়েত ও বাহরিনে ইরান নতুন করে হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত সপ্তাহে ইরানের সঙ্গে সংঘর্ষে নিহত দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন ডিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় দুর্ভাগ্যবশত চারজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর একজন আহত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে পাঁচজন ভারতীয় নাগরিক সহ মোট 17 জন নাবিক ও কর্মী ছিলেন। লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিয়ে স্টারমারের পদত্যাগের পর তিনি দায়িত্ব নিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে 5 বছর বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত কেবল 2 বছরের জন্য কার্যকর হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থ দপ্তর থেকে আজ এই মর্মে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, চলতি বছরের 20 জুলাই অর্থাৎ আজ থেকে আগামী 2 বছর এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। মালদায় গণিখান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিমড টু বি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেতে চলেছে। সংসদে আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, এই প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন অনুযায়ী ডিস্ট্রিক্ট শ্রেণীর অধীনে ডিমড টু বি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার আবেদন করে। কয়লা ও খনি দপ্তরের প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবে জানিয়েছেন, জাতীয় কয়লা গ্যাসিফিকেশন মিশনের আওতায় 2030 সালের মধ্যে 100 মিলিয়ন টন কয়লার গ্যাসিফিকেশনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় আরও 4 জন প্রাণ হারিয়েছেন, ফলে গত 2 দিনে মৃতের সংখ্যা বেড়ে 16 দাঁড়িয়েছে। বন্যা দুর্গত রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম ভারী বৃষ্টির কারণে উদ্ধার ও ত্রাণ কাজ ব্যাহত হচ্ছে। এখনও অন্তত 7 জন নিখোঁজ রয়েছেন। অসমে অবিরাম বৃষ্টির কারণে আজ গুয়াহাটির একাধিক এলাকা ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। মালিগাঁওয়ের গোশালা

এলাকার মাধবদেব নগরে ধসের কারণে চারজন আহত। কামাখ্যা মন্দিরগামী সড়কের একাধিক জায়গাতেও ভূমিধসের খবর মিলেছে। এর জেরে বিপর্যস্ত যান চলাচল। এদিকে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ এবং রিভোই জেলায় একটানা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত, একাধিক নিচু এলাকা জলমগ্ন। লাদাখে আজ দ্বিতীয় দিনেও ভারী বর্ষণ অব্যাহত। আবহাওয়া দপ্তর হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায় আগামীকাল ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এর প্রেক্ষিতে কাংড়া, মান্ডি, সিরমাউর জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘার ওপর বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আজ দুপুর থেকে দফায় দফায় বৃষ্টিতে জনজীবন ব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা, দুই চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনে নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি করে দেওয়া হয়েছে। নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের সঙ্গে আজ নতুন দিল্লিতে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। ইউক্রেনের বন্দর থেকে রওনা হওয়া এমভি গোল্ডেন লিও জাহাজে হামলায় চার ভারতীয় নাগরিকের নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল ৬টা বেজে ২০ মিনিটে।

0: সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক সত্তরটি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ড এ।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

0: আর লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: गाने कथाएं गोल्डन समय আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold-এ, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
2: স্টুডিও ঘড়িতে এখন সময় ঠিক 10:22 হয়ে 54 সেকেন্ড। শুনছেন FM গোল্ডে হিয়ার মাঝে। স্টুডিও প্রান্তে আপনাদের সঙ্গে আমি সুদীপ্ত,
3: আর আমি কল্পনার। আর অবশ্যই কথা হচ্ছে আজ আমাদের সেই প্রাণের মানুষ, যে মানুষটিকে নিয়ে আমাদের একদম শৈশব থেকে পথ চলা শুরু, জীবনের শেষ প্রান্তে গিয়েও যে মানুষটি ছত্রছায়ায় আমাদের এই বেড়ে ওঠা, আমাদের এই পথ চলা, তাকে ছাড়া এক মুহূর্ত আমরা আমাদের জীবনে কোনো কাজের ক্ষেত্রেই তাকে ছাড়া আমরা ভাবতে পারবো না। তিনি হলেন স্বয়ং রবীন্দ্রনাথ, এবং তার জীবনের নানান জানা অজানা কাহিনী নিয়েই আজকে হেয়ার মাঝেতে সুদীপ্ত কল্পলাল আছে আপনাদের সঙ্গে।
2: একটা বিষয় না বললেই নয় যে নিজের নাম গোপন রেখে কবিতা প্রকাশ, এটা বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে

0: খুব অল্প বয়সেই ঘটেছিল, একেবারে কৈশোর বয়স, যখন তার ভানুসিংহ ঠাকুর এই ছদ্মনামে কবিতা লেখা শুরু করেন। তখন বয়স কত হবে, বছর ১৬, তাই
1: একদম ১৬-১৭, ওই সময়টা থেকেই তো শুরু। এই ছদ্মনাম গ্রহণের পেছনে ছিল এক ধরনের সাহিত্যিক খেলা এবং আত্মপরীক্ষাও বলা যেতে পারে। তিনি এমনভাবে ব্রজবুলি ভাষায় কবিতা লিখেছিলেন যেন সেগুলি কোনো প্রাচীন কবির রচনা। পাঠক তো বটেই, অনেক পণ্ডিত প্রথমে ভেবেছিলেন এগুলো সত্যি মধ্যযুগীয় কোনো অজানা কবির সৃষ্টি বোধ হয়।
0: ভানু সিংহের পদাবলী এই নামে পরিচিত এই কবিতাগুলিতে প্রেম, ভক্তি, রাধাকৃষ্ণের লীলারস খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে যখন প্রকাশ পেল যে এই কবিতার রচয়িতা আসলে কিশোর রবীন্দ্রনাথ, তখন বলা যায় সাহিত্য জগতে একরকম প্রত্যেকের মনে বিস্ময়ের সঞ্চার হলো।
1: আর এই ঘটনাগুলো যে তার প্রতিভার প্রমাণ এমনটাই নয়, বরং দেখায় নিজের পরিচয়ের বাইরে গিয়েও সৃষ্টিশীলতার এক নতুন দিগন্তকে তিনি কিভাবে অন্বেষণ করেছিলেন। তার এই ছদ্মনাম ব্যবহার ছিল নিছক গোপনতা নয়, বরং এক অভিনব সাহিত্যিক পরীক্ষা, যা আজও বাংলা সাহিত্যে এক অনন্য নজির হয়ে আছে।

0: খুব চেনা মানুষ কখনো কখনো খুব অজানা বলে মনে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে এখনো পর্যন্ত একটা বিস্ময়। তার জীবন, তার সাহিত্য কীর্তি, সমস্ত কিছুই এত বছর পরেও যেন আমাদের প্রত্যেকের কাছে অধরা। আমরা সবাই জানি তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং সেই টাকা তিনি কিভাবে কি খাতে খরচ করেছিলেন সেটা আজও পর্যন্ত অনেকেরই অজানা। আসুন সেদিকে একটু আলোকপাত করি।
1: একেবারেই, আসলে ১৯১৩ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, আমরা সকলেই জানি, এবং এই পুরস্কারের অর্থ তিনি কিন্তু ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন এমনটা একেবারেই নয়, বরং সমাজ এবং শিক্ষার উন্নতির জন্য তিনি ব্যয় করেছিলেন এই বিপুল পরিমাণ অর্থ। শান্তিনিকেতনের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি রবীন্দ্রনাথের জীবনের একটা অন্যতম স্বপ্ন, সকলে জানে, একটি আদর্শ শিক্ষাকেন্দ্র গড়ে তোলা। তিনি আগে থেকেই শান্তিনিকেতনে একটি বিদ্যালয় শুরু করেছিলেন। নোবেল পুরস্কারের বড় অংশের অর্থ তিনি এই প্রতিষ্ঠান চালানো এবং আরও বেশি উন্নত কীভাবে করা যায় নিরন্তর সেই প্রচেষ্টা এবং সঙ্গে সঙ্গে অর্থ ব্যয়ও কিন্তু করেছিলেন।
0: আর এই অর্থের সাহায্যে এই যে বিদ্যালয়ে তার পরিকাঠামো, শিক্ষার পরিবেশ এবং সেই সঙ্গে শিক্ষকদের সহায়তা করা সম্ভব কিভাবে করা যায় তাই নিয়ে তিনি মনোনিবেশ করেছিলেন। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানই ধীরে ধীরে বড় হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে, যা তার স্বপ্নের বিশ্বমানবের মিলন ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে।
1: বিশ্বভারতী প্রতিষ্ঠার ভিত্তি তৈরি নোবেল অর্থ শুধু স্কুল চালানোর জন্য নয়, ভবিষ্যতে আরও একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গড়ার ভিত্তিও তিনি করেছিলেন। ১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা পায়, যেখানে ভারতীয় এবং পাশ্চাত্য শিক্ষার সমন্বয় ঘটানো হয়, সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। এবং রবীন্দ্রনাথের লক্ষ্য ছিল শিক্ষা যেন শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রকৃতি, সংস্কৃতি, মানবিকতার সঙ্গে যুক্ত হয়ে যায়, অর্থাৎ একটা মুক্ত শিক্ষা, যে শিক্ষার মধ্যে চার দেয়ালের মধ্যে আবদ্ধ থেকে যে শিক্ষা তিনি দেখেছিলেন তার বরাবরের পরিপন্থী ছিলেন তিনি। ওই যে মুক্ত শিক্ষা, মুক্ত চিন্তার পৃষ্ঠপোষক ছিলেন, যে কারণেই শান্তিনিকেতন, যে কারণেই বিশ্বভারতী।
0: আর কল্পলাল, আরও একটা ব্যাপার, রবীন্দ্রনাথ কিন্তু শুধুমাত্র শিক্ষাতেই সীমাবদ্ধ থাকেননি, তিনি গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নতির কথাও ভাবতেন। জানা যায় যে নোবেল পুরস্কারের অর্থের একটা অংশ তিনি গ্রামাঞ্চলে সমবায় ব্যাংক বা আর্থিক সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে ব্যবহার করেছিলেন, যাতে কৃষক আর সাধারণ মানুষ স্বনির্ভর হয়ে উঠতে পারে।

100.1 মেগাহার্টজ এআইআর এফএম গোল্ডে গড়ি বলছে এই মুহূর্তে রাত 10টা বেজে 37 মিনিট হয়ে গেছে। আপনি শুনছেন হিয়ার মাঝে সুদীপ্ত এবং কল্পলালের সঙ্গে। সময় এখন অনেকটা বাকি, আর আজ আমরা হিয়ার মাঝেতে এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি এবং তার জীবনের জানা অজানা বিভিন্ন কথা, তবে অজানা যা দিকটাকেই আমরা একটু তুলে ধরার চেষ্টা করব, কারণ যা জানা তা তো জানা হয়েই গিয়েছে, বরং যা অজানা তাকে জানার একটা অদম্য ইচ্ছে তো থাকেই, বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ যদি তিনি হয়ে থাকেন, তাহলে তাকে জানার ইচ্ছে আমাদের সকলের মনের মধ্যেই একটা প্রবলভাবে জেগে ওঠে। সাহিত্যিক, সুরকার, দার্শনিক, এই সব পরিচয়ের আড়ালে চিত্রকর রবীন্দ্রনাথ যেন অনেকটাই অচেনা থেকে গেছেন, অথচ তার জীবনের শেষ দশকে যে শিল্প সৃষ্টি তিনি আমাদের কাছে রেখে গেছেন তা একেবারেই ব্যতিক্রমী, আধুনিক এবং বিস্ময়কর। আসলে রবীন্দ্রনাথ প্রায় 60 বছর বয়সের পর আঁকা শুরু করেন, অনেকটা পর, মানে 60 তখন সে পরিণত। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তিনি সম্পূর্ণ নিজের মতো করে ছবি আঁকতে থাকেন। তবে আশ্চর্যের বিষয়, এই বয়সে শুরু করেও তিনি 2000 বা তার বেশি চিত্রকর্ম

0: সৃষ্টি করেন। আমরা দেখেছি রবীন্দ্রনাথের যে নিজের পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপিতে কোথাও একটু ভুল ত্রুটি হলে সেটাকে কিন্তু কাটাকুটি নয়, বরং সেখানেও একটা ছবি তিনি এঁকে দিতেন।
1: একদমই তাই, মানে এই যে দেরিতে ছবি শুরু করার পিছনে এগুলোই মজার ঘটনা। কবিতা বা প্রবন্ধ তিনি লিখছেন, লেখার সময় শব্দ যেটা চয়ন করেছেন সেটা পছন্দ হচ্ছে না, সেই মুহূর্তে তিনি পাণ্ডুলিপিতে কাটাকুটি করতেন, আর সেই কাটাকুটির দাগ থেকেই ধীরে ধীরে নানা অদ্ভুত আকৃতি, মুখ, পাখি, প্রাণী জন্ম নিতে থাকে। এভাবেই জন্ম নেয় তার চিত্র জগৎ। রবীন্দ্রনাথের অনেক ছবি আসলে ডুডল, প্রথমে কোনো পরিকল্পনা যার থাকে না, যে কাজ করার আগে, যে চিত্র করার আগে প্রথমে কাগজে হঠাৎ কোনো আঁকা রেখা, কালি ছড়িয়ে যাওয়ার দাগ, শব্দ মুছতে গিয়ে তৈরি হওয়া ছায়া, এই রকম বিষয়গুলোকে তিনি কল্পনার রঙে রূপ দিতেন আর তার ছবিতে তৈরি হতো নানান কিছু।
0: ঠিক তাই, এবং দেখো বাস্তবের অনুকরণ নয় বরং অন্তর্জগতের প্রকাশ তার বিভিন্ন ছবিতে কিন্তু বারে বারে প্রকাশিত হয়েছে। এবং আমরা দেখেছি যেমন তিনি কোনো ছোটবেলায় পড়াশোনাটাও যেমন কোনো ছকে বাঁধা নিয়মের মধ্যে থেকে পড়াশোনা করেননি, বরং তার অবাধ এবং মুক্ত মন ওই মুক্ত পরিবেশে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যেমন অনেক সুযোগ মানে সহজ হয়েছিল, তেমনি এই যে আঁকা নিয়ে যখন কথা হচ্ছে তখন আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের ছবিতে নেই কোনো নির্দিষ্ট স্কুল বা ধারার অনুসরণ, না পুরোপুরি পাশ্চাত্য ধারার অনুসরণ করেছেন এমনটাও নয়, আবার পুরোপুরি ভারতীয় ঐতিহ্য গ্রহণ করে তিনি তার ছবি বা তিনি তার আঁকাগুলোকে নতুন রূপ দিয়েছেন এমনটাও কিন্তু নয়।
1: একটা নতুন ধারা এনেছেন, না প্রাচ্য না পাশ্চাত্য,
0: একদম। এবং একটা জিনিস ভীষণভাবে আমরা তার, যারা ছবি বা লেখার সঙ্গে তো প্রত্যেকেই প্রায় পরিচিত, কিন্তু ছবিগুলো যদি দেখা হয় তাহলে কিছু কিছু বৈশিষ্ট্য তো নতুন করে চোখেই পড়ে, যেমন ধরো গাঢ় কালো রেখা, অদ্ভুত একটা মুখের গঠন,
1: ব্যাকগ্রাউন্ড বলে কিছু নেই, মানে অনির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড,
0: হ্যাঁ, এবং অনেক রঙের সাহসী ব্যবহার, অর্থাৎ যেখানে যে রঙটা হয়তো কোনো শিল্পী ব্যবহার করতে চান না,
1: মানে প্রথাগত নিয়মের মধ্যে পড়ে না, সেই নিয়মকে ভাঙা
0: সেই ব্যাপারগুলো কিন্তু তার ছবির মধ্যে হয়। এবং একটি চমকপ্রদ তথ্য হলো, মানে বেশ মজার লেগেছে আমার যখন আমরা জেনেছি সে সম্পর্কে, যে রবীন্দ্রনাথের ছবি প্রথমে ভারতে তেমন সমাদর কিন্তু পায়নি, বরং তার সেই ছবি ইউরোপ, তার চিত্রকর্ম গুলো ইউরোপের বিভিন্ন জায়গাতে প্রদর্শিত হয়েছিল এবং সেখানেই সে তার প্রশংসা আস্তে আস্তে মানে প্রশংসাটা হয়েছিল তার ছবির।
1: 1930 সাল, সম্ভবত 1930 সালে তার চিত্র প্রদর্শনী হয় প্যারিসে, এবং তারপর লন্ডন, বার্লিন সহ আরও বিভিন্ন শহরে প্রদর্শিত হয় তার চিত্র, আর ইউরোপীয় শিল্পীরা তার কাজের মধ্যে এক নতুনত্ব খুঁজে পান যা সেই সময়ের আধুনিক শিল্পের সঙ্গে সাযুজ্যপূর্ণ ছিল।
0: একেবারেই, আর লেখার সঙ্গে ছবির একটা তো অদ্ভুত সম্পর্ক আমরা বারে বারে খুঁজে পাই, যে অনেক ছবিতেই দেখা যায় অক্ষরের মতো আকার, লেখার ভাঙা অংশ, লিপির ছাপ, কারণ শিল্পের জন্মই হয়েছে লেখার ভেতর থেকে, এ শব্দ যেন ছবির জন্ম, একেবারেই অনন্য একটি প্রক্রিয়া। এবং পাশাপাশি আরো কিছু মুখ, বিশেষ করে নারী মুখ,
1: শিল্পীদের একটা মানে খুব বিশেষ বিষয় আকার, বিশেষ বিষয়
0: নারী মুখ, এবং সেটা কিন্তু খুব রহস্যময়, মানে বড় চোখ, গভীর অভিব্যক্তি, কখনো বিষণ্ণতা, কখনো নির্লিপ্ততা।
1: আসলে কল্পলাল অনেকে মনে করেন যে এগুলো তার মনের ভিতরের আবেগ, তার নিঃসঙ্গতা, তার ভাবনার প্রতিফলন। রবীন্দ্রনাথ নিজেই এক জায়গায় লিখছেন যে আমি ছবি আঁকি না, ছবি আমার কাছে নিজে থেকেই আসে। কি সুন্দর কথা বলতো,
0: একদমই,
1: মানে তিনি শিল্পকে কোনো নিয়মে বেঁধে রাখতে চাননি, তার কাছে শিল্প ছিল সম্পূর্ণ মুক্ত, একেবারে স্বতঃস্ফূর্ত।
0: আর তার এই স্বাধীন শিল্পভাবনা শান্তিনিকেতনের শিল্পচর্চায় কিন্তু বড় প্রভাব ফেলে। পরবর্তীকালে আমরা দেখেছি নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের মতো শিল্পীরাও এই মুক্তধারার দ্বারা অনুপ্রাণিত হন এবং তাদের সেই চিত্রেও সেই প্রভাবটা পড়ে, এবং একদম জীবনের শেষের দিকে তার ছবিতে আরও বেশি গভীরতা এবং অন্ধকারের ছাপটা কিন্তু দেখাই যায়, তাই না?
1: হ্যাঁ, তখন তিনি মানে রং আরও গাঢ় ব্যবহার করতেন, মুখ আরও বিমূর্ত হতো, ভাবনা হতো আরও অন্তর্মুখী, মানে এ যেন তার জীবনের একবারে শেষ পর্বের যে মানসিক অবস্থা তারই একটা প্রকাশ।

0: তাই এ কথা সহজেই বলা যায় যে চিত্রকর হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন সম্পূর্ণ স্বতন্ত্র। না, তিনি কোনো নিয়ম মানেননি, কোনো পথ অনুসরণ করেননি, বরং নিজে পথ তৈরি করে সেই পথে হেঁটেছেন। তাই বলাই বাহুল্য, তার ছবির মধ্যে নেই তেমন বাহুল্যতা বা অলঙ্কার, তেমনই আছে গভীর রহস্য।
1: মানে কবিতায় যদি আমরা বলি তিনি শব্দের জাদুকর, তাহলে তার ছবিতে তিনি বলা যায় অন্তর্জগতের একজন চিত্রকর।

হিয়ার মাঝে রবীন্দ্রনাথ। বিশ্বকবি যখন বিদেশে গেলেন, সেখানেও কিন্তু নিজের পরিচয় তিনি অটুট রেখেছিলেন। পৃথিবীর নানা প্রান্তে ঘুরেছেন তিনি, যেমন ঘুরেছেন ইংল্যান্ডে, আমেরিকায়, জাপানে, জার্মানিতে, ফ্রান্সে। কোথাও তার অভাব ছিল না সম্মান আর কৌতূহলের, কিন্তু এই যে বহির্বিশ্ব, তার মধ্যেও তিনি কখনো নিজের শিকড়, নিজের সংস্কৃতি বা নিজের পরিচয়কে বদলাবার চেষ্টা করেননি, বরং

0: তিনি যে ভারতীয়, তিনি যে বাঙালি, সেই পরিচয়কেই যেন আরও দৃঢ়ভাবে তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে।
1: আসলে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে গেলে যেটা আমাদের প্রাথমিকভাবেই মনে হয়, এই যে বাঙালি পোশাক পরিহিত স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশে গিয়ে কি ধুতি ছেড়ে হ্যাটকোট প্যান্ট এই ধরনের কিছু ড্রেসে তিনি অভ্যস্ত হয়ে পড়েছিলেন।

0: রবীন্দ্রনাথ ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি পরতেন নিজের স্বকীয় পোশাক, লম্বা আলখাল্লা, চাদর, কখনো ধুতি, এবং তার দাড়ি, চুল, চলন, বলন সবকিছুতেই এক অনন্য ভারতীয়তা লক্ষ্য করা যেত, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং এই চেহারা তাকে বিদেশে এক বিশেষ পরিচিতি দেয়। মানুষ তাকে শুধু একজন কবি হিসেবে নয়, বরং এক প্রাচ্যের ঋষি হিসেবেও দেখতে শুরু করে।
1: রবীন্দ্রনাথ ইংরেজিতে সাবলীল হলেও তার চিন্তা, তার দর্শন ছিল গভীরভাবে ভারতীয়। তার বক্তৃতায়, মানে তিনি যখন বক্তৃতা দিতেন, তখন উঠে আসত উপনিষদের ভাবনা, মানব ধর্ম, বিশ্ব মানবতা, প্রকৃতির সঙ্গে একাত্মতার কথা, এবং সেই সঙ্গে অবশ্যই আসত আত্মার স্বাধীনতা আর অন্তরের মুক্তির ধারণা। আসলে কি বলতো, তিনি কখনো পাশ্চাত্যের অনুকরণে নিজের ভাবধারাকে বদলাননি, বরং এটা বলতে পারি আমি যে নিজের সংস্কৃতির আলোতেই বিশ্বকে তিনি ব্যাখ্যা করেছিলেন।
0: সে তো অবশ্যই, এবং আমরা দেখেছি যে নিজের মাটির সুর কিভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি পৌঁছে দিয়েছিলেন। আসলে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ তাকে বিশ্বজোড়া খ্যাতি দেয়, কিন্তু এই কবির বা এই কবিতাগুলির মূল সুর কিন্তু একেবারে ভারতীয়। হ্যাঁ, এবং যেখানে ভক্তি, আধ্যাত্মিকতা, প্রকৃতির সঙ্গে আলাপচারিতা সবটাই আমরা লক্ষ্য করি তার সেই কবিতা বা তার সেই কবিতার মধ্যে যে
1: সুর, মধ্যে যে কবিতা সুর,
0: একদমই। এবং তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজের সংস্কৃতির ভাষাতেই কথা বলেছেন, এটাই বোধহয় তার সবচেয়ে বড় শক্তি।
1: আরও একটা ব্যাপার যদি আমরা খুব ভালোভাবে দেখি, সেটা দেখব যে রবীন্দ্রনাথ শুধু প্রশংসাই করেননি, প্রয়োজনে কিন্তু তিনি পাশ্চাত্য সভ্যতার সমালোচনাও করেছেন। ধরো প্রথম বিশ্বযুদ্ধের পর, সেই সময়টাকে যদি বলি, তিনি ইউরোপের অতিরিক্ত জাতীয়তাবাদকে প্রশ্ন করেন, প্রশ্ন তুলেছিলেন তিনি। তারপর ধরো যান্ত্রিক সভ্যতা, ভোগবাদ, এগুলোকে তিনি বিপজ্জনক মনে করতেন এবং সোচ্চারভাবে তিনি তার বক্তব্যকে পেশ করতেন। আর এই সমালোচনা তিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে, বিদেশিদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এবং এতটাই ছিল তার আত্মবিশ্বাস, এতটাই ছিল তার নিজের চিন্তাভাবনার প্রতি নিজের কনফিডেন্স।
0: এবং বিদেশে তার বহু গুণী মানুষের সঙ্গে পরিচয় এবং বন্ধুত্ব হয়, যেটা স্বাভাবিকভাবে হবেই তার মতো মানুষ, যেমন আলবার্ট আইনস্টাইন, তাদের সঙ্গেও আলোচনায় তিনি সমান মর্যাদায় নিজের মতামত তুলে ধরেছেন অন্য একটা জায়গায় গিয়ে। এবং তিনি শিখেছেন, গ্রহণ করেছেন, কিন্তু নিজের যে সত্তাটা, সেই সত্তাটাকে কখনো হারিয়ে যেতে দেননি। এখানে মানে আমরা একটা জিনিস বলতেই পারি, একদম, যে বিশ্বভারতী বিদেশ সফরের অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেছিলেন যে পূর্ব এবং পশ্চিমের মিলন দরকার, এবং এই ভাবনা থেকেই জন্ম নিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
1: আর এখানে তিনি এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে ভারতীয় ঐতিহ্য থাকবে, আবার সেই সঙ্গে বিশ্ব সংস্কৃতির সঙ্গেও সংযোগ থাকবে, মানে শুধুমাত্র ভারতীয় ঐতিহ্য নয়, বিশ্ব সংস্কৃতির সঙ্গে সংযোগ থাকতে হবে। আর এটাই তার পরিচয়ের প্রকৃত রূপ, নিজেকে ধরে রেখে বিশ্বকে গ্রহণ করা।
0: তাই রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশে গিয়ে নিজেকে যে বদলেছেন, এ কথা আমরা আর কখনোই মানে বিশ্বাসও করতে পারবো না, কারণ তিনি মনে করতেন নিজেকে হারিয়ে বিশ্বকে কখনো পাওয়া যায় না। কি সুন্দর কথা না, নিজেকে হারিয়ে বিশ্বকে পাওয়া যায় না। তিনি দেখিয়েছেন নিজের সংস্কৃতি ও পরিচয়কে অটুট রেখেও বিশ্ব মানব হওয়া সম্ভব।
1: তাই মানে এটা মানে খুব সহজেই বলা যায় যে তিনি শুধুমাত্র একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি নন, তিনি এক সেতুবন্ধন, যেখানে নিজের মাটির গন্ধ নিয়েই বিশ্বকে আলিঙ্গন করা যায়।

0: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়। যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: ঘড়ির কাঁটা যা জানান দিচ্ছে তাতে আমাদের এই পর্ব থেকে বিদায় নেওয়ার সময় প্রায় উপস্থিত। তাই আমরা মানে কল্পলাল এবং সুদীপ্ত আপনাদের সাময়িক বিদায় নিচ্ছে।

ফিরে আসবে ঠিক 11:10 সংবাদ বিরতির ওপারে। ততক্ষণ সঙ্গে রাখুন 100.1 MHz IRFM গোল, সঙ্গে রাখুন সুদীপ্ত কল্পলালকে, সঙ্গে রাখুন হিয়ার মাঝিকে।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে, হিয়ার মাঝে।

0: যে গানটি আমরা শুনছিলাম, যে রবীন্দ্রসঙ্গীতটি আমরা শুনছিলাম পীযূষ কান্তি সরকারের কণ্ঠে, সেই গানে যেন একবারে প্রকৃতি জীবন্ত। আর এইখানেই বোধ হয় রবীন্দ্রনাথ অনন্য। রবীন্দ্রনাথের গানে প্রকৃতি কখনো নিছক দৃশ্য নয়, সে কথা বলে, সে ডাকে, কখনো সঙ্গ দেয়, কখনো বিরহ জাগায়।
1: তার সুর বা তার কথার ভেতর দিয়ে প্রকৃতি যেন প্রাণ পায়। তাই রবীন্দ্রনাথের গান শুনলে মনে হয় গানেই বোধহয় বৃষ্টি ঝরে, হাওয়া সত্যি সত্যি বয়ে যায়, আর যে ঋতুরা যেন আমাদের দরজায় কড়া নাড়ে প্রতি মুহূর্তে, তার গানের প্রতিটি ছত্রে বোধহয় সেভাবেই আমাদেরকে, আমাদের মনকে দোলায়িত করে।
0: আসলে আমার বারবার একটা জিনিস মনে হয়, যখন খুব

0: ঠান্ডা মাথায় ভাবি আর কি, প্রকৃতি নিয়ে, রবীন্দ্রনাথ নিয়ে, যে রবীন্দ্রসঙ্গীতে প্রকৃতি কখনোই কিন্তু নিস্তব্ধ নয়। ধরো যদি কোন গানের কথা বলি, এসো হে বৈশাখ, মানে এই গানে গ্রীষ্মের আগমন যেন এক শক্তিশালী আহ্বান। আবার ধরো আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, বৃষ্টি যেন নিজের ছন্দে গান গাইছে নিজে। মানে এখানে প্রকৃতি মানুষের বাইরের কিছু নয়, সে যেন মানুষের সঙ্গে কথা বলছে
1: একেবারে। এবং বাংলার ছটি ঋতু তার গানে একেবারে আলাদা আলাদা আবেগের বাহক, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সবটাই যদি আমরা ধরি, রবীন্দ্রনাথের গানে একটা অন্যরকম মাত্রা পেয়ে যায় এই প্রত্যেকটা ঋতু। যেমন বসন্ত মানে প্রেম, নবজাগরণ,
0: একদম,
1: বর্ষা মানে আকুলতা, অপেক্ষা, শরৎ মানে প্রশান্তি, নির্মলতা। আর এই ঋতুগুলো কেবল আবহাওয়া নয়, মানুষের মনের ভাষা হয়ে ওঠে প্রতি মুহূর্তে।
0: আর রবীন্দ্রনাথ এমনভাবে শব্দ ব্যবহার করেছেন যাতে প্রকৃতির আওয়াজ আমরা শুনতে পাই। এই যে ঝড়ো ঝড়ো মুখর দোলা বয়ে যায়, মানে এই সব ধ্বনিময় শব্দে, বৃষ্টি, হাওয়া, পাতার শব্দ, সবকিছু সবকিছু যেন একবারে জীবন্ত হয়ে ওঠে। আর তার সুরের ভেতরেও থাকে সেই চলন, কখনো সেটা মৃদু, আবার কখনো সেটা তীব্র।
1: তার গানে মানুষ এবং প্রকৃতি আলাদা নয়, একদম একাত্ম, প্রত্যেকটা মুহূর্তে আমরা ফিল করি, সেটা অনুভব করি। মানুষের মন যেমন কাঁদে, তেমনি আকাশে মেঘ জমে, মানুষের আনন্দ যেমন ফোটে, তেমনি ফুল ফোটে। এই মিলনেই তার গানের সৌন্দর্য, মানুষ নিজের অনুভূতিকে প্রকৃতির মধ্যে বারে বারে খুঁজে পায় রবীন্দ্রনাথের গানে।
0: আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রকৃতির যে চিত্র, সেটা শুধু দৃশ্যমান জগতেই সীমাবদ্ধ নয়, এর মধ্যে আছে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। প্রকৃতির মধ্যে তিনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন, আলো, বাতাস, আকাশ সব কিছুর মধ্যেই তিনি খুঁজে পান এক চিরন্তন শক্তি। তাই তার গান শুধু প্রকৃতির বর্ণনা নয়, এক ধরনের অন্তরের সাধনা।
1: শান্তিনিকেতনের প্রকৃতিময় পরিবেশ তার গানকে গভীরভাবে প্রভাবিত করেছে। হ্যাঁ, খোলা আকাশ, গাছপালা, ঋতুচক্র, এসবই রবীন্দ্রনাথের সৃষ্টিকে প্রাণ দিয়েছে। প্রকৃতির সঙ্গে এই নিবিড় সম্পর্কই তার গানকে এত জীবন্ত করে তুলেছে।
0: সত্যি তাই, তাই বোধ হয় রবীন্দ্রসঙ্গীত আমাদের সকলের এত প্রিয়। আর রবীন্দ্রসঙ্গীত মানেই, প্রকৃতির গান মানেই এক জীবন্ত স্পন্দিত সত্তা। তাই তার গান শুনলে মনে হয় বৃষ্টি শুধু পড়ছে না, সে যেন গান গাইছে, হাওয়া শুধু বইছে না, সে যেন কথা বলছে। আর প্রকৃতি শুধু আছে নয়, সে আমাদের সঙ্গী হয়ে উঠেছে।
1: আর এই কারণেই রবীন্দ্রনাথের গান প্রকৃতির জীবন্ত রূপ আমরা এত স্পষ্টভাবে অনুভব করতে পারি। সত্যি, যা বাংলা সঙ্গীতকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

0: রবীন্দ্রনাথের বর্ষার গান শুনলাম। বর্ষার পরেই শরতের কথা মনে চলে আসে, আর শরতের ছবি মূর্ত হয়ে ওঠে যেন কবিগুরুর গানে। রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে নির্মলতার উৎসব বলা যায়। বাংলা শরৎ আমরা যেমন দেখি, নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা, শিউলির সুবাস, এই সমস্ত মিলেই এক অপূর্ব শান্তির আবহ। আর এই শরতের সৌন্দর্যকে সবচাইতে জীবন্ত করে তুলেছেন বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে, তার সুরে। শরৎ কেবলমাত্র একটি ঋতু নয়, এক নির্মল অনুভূতির প্রকাশ।
1: রবীন্দ্রসঙ্গীতে শরতের আকাশ যেন এক বিশুদ্ধতার প্রতীক। মেঘহীন নীল আকাশ, তুলোর মতো সাদা মেঘের

0: খেলা, আর এই দৃশ্য তার গানে এক শান্ত স্বচ্ছ অনুভূতির জন্ম নিয়েছে প্রত্যেক গানে বারে বারে। মনে হয় মনটাও যেন ধুয়ে মুছে নির্মল হয়ে উঠেছে যখন তার সেই গান আমাদের কানে আসে।
1: শরতের অন্যতম পরিচয় বলা যায় কাশফুল আর শিউলি ফুল, আর রবীন্দ্রনাথ এই উপাদানগুলিকেই অসাধারণ করে তুলেছেন। কাশফুলের দোলায় যেন মৃদু সুর বাজে, শিউলির গন্ধে ভরে ওঠে ভোরের নিস্তব্ধতা। তার গানে এগুলো শুধুমাত্র কি বলবো দৃশ্য নয়, যেন বলা যায় অনুভূতির ভাষা।
0: একদমই, এবং বাংলার শরৎ মানেই তো আগমনীর বার্তা, দুর্গাপুজো দুয়ারে প্রায় উপস্থিত। রবীন্দ্রনাথের গানে এই আগমনের আনন্দ অপেক্ষা খুব সূক্ষ্মভাবে ধরা পড়ে। কোথাও যেন আছে প্রতীক্ষা, কোথাও আছে আনন্দের মৃদু উত্তেজনা। শরৎ এখানে উৎসবের ঠিক পূর্ব মুহূর্ত, এক কোমল আবেগের সময়।
1: আসলে তার সুরের কথা যদি বলি, সেখানে শরতের সঙ্গে কোথায় যেন একটা মিলেমিশে একাকার হয়ে যাওয়া, মানে শরতে যেমন তীব্রতা নেই শুধু কোমলতা আছে, কোলাহল নেই রয়েছে শান্ত সুর, আর তার সুরও সেখানে একবারে ধীর গতির মৃদু, যেন শরতের বাতাসের মতোই নরম সেটা।
0: এবং শরতের সেই আলো একেবারেই আলাদা, তার গানে আমরা বারে বারে যেটাকে মূর্ত হতে দেখি, উজ্জ্বল কিন্তু কোমল। রবীন্দ্রনাথ সেই আলোকে গানে ধরেছেন, যেখানে থাকছে সোনালী রোদ, ছায়ার মৃদু বিস্তার। আর এই আলো ছায়ার খেলা তার জীবনে বা তার গানে এক স্বপ্নময় আবহ তৈরি করেছে।
1: আর রবীন্দ্রনাথের গানে শরৎ শুধু বাইরের প্রকৃতি নয়, মানুষের মনেরও প্রতিচ্ছবি। সেখানে শরৎ মন শান্ত হচ্ছে, অনুভূতি হচ্ছে স্বচ্ছ, এক ধরনের নিঃশব্দ আনন্দ যেন জাগছে মনের মধ্যে। শরৎ যেন অন্তরের এক বিশ্রামের সময় বলা যায়।
0: আর শান্তিনিকেতনের পরিবেশ রবীন্দ্রনাথের ঠিক সেই শরৎ চিত্রকে আরো আরো অনেক গভীর করেছে। খোলা আকাশ, নির্জন প্রান্তর, ঋতুর স্পষ্ট উপস্থিতি, সব মিলিয়ে রবীন্দ্রনাথের গানে শরৎ হয়ে উঠেছে জীবন্ত এক অভিজ্ঞতা।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের গানে শরৎ কোনো স্থির দৃশ্য নয়, এটা এক অনুভবের প্রবাহ বলা যায়। নীল আকাশ যেন কথা বলে তার সুরে, কাশফুল যেন দোলে সুরের তালে তার সুরে, আর শিউলির গন্ধ যেন ছড়িয়ে পড়ে মনে তার সুরে।
0: আর এই কারণেই বলা যায় রবীন্দ্রনাথের গান, কবিগুরুর গান, তার গানে শরৎ শুধু দেখা যায় না, অনুভব করা যায়। তার ছবি যেন সত্যি মূর্ত হয়ে ওঠে সুর।

0: রবীন্দ্রনাথের গানে বেশ কিছু গানে বলা যায় পাশ্চাত্য সঙ্গীতের একটা প্রভাব, একটা সৃজনশীল মেলবন্ধন আমরা যেন খুঁজে পাই। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের জগৎ যেমন ভারতীয় শাস্ত্রীয় লোকসঙ্গীত আর কীর্তনের ধারায় সমৃদ্ধ, ঠিক তেমনই সেখানে সূক্ষ্মভাবে মিশে আছে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাবও। তবে এই প্রভাব কিন্তু অনুকরণ নয়, এটা এক সৃজনশীল রূপান্তর বলা যায়, যেখানে তিনি দুই ভিন্ন সঙ্গীত ধারাকে মিলিয়ে দিয়ে এক নতুন সুর ভাবনা সৃষ্টি করেছেন।
1: রবীন্দ্রনাথের পরিবার বিশেষ করে ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হওয়ায় তার ছোটবেলা থেকেই পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে পরিচয় ঘটে। ব্রহ্ম সঙ্গীতে যে ব্যবহার করা হতো চার্চ মিউজিকের ধাঁচ, সেটাও কিন্তু ওই যে পাশ্চাত্য ঘরানার সঙ্গে যখন তার একটা মেলবন্ধন তৈরি হয়, তখন প্রত্যেকটা মিউজিকের একটা অন্যরকম যে মাত্রা, একটা অন্যরকম তান, একটা অন্যরকম সুর ছন্দ, সবটা তিনি শুনতে থাকেন। হারমোনি এবং কোরাস গানের প্রভাবও কিন্তু ছিল স্পষ্ট। এই পরিবেশ তার সঙ্গীত বোধকে আরও বেশি প্রসারিত করেছিল।
0: 1878 সাল, তখন তিনি ইংল্যান্ডে যান। সেখানে তিনি পাশ্চাত্য সঙ্গীত বিশেষ করে পিয়ানো, ভায়োলিন, অপেরা এই সব কিছুর সঙ্গে সরাসরিভাবে পরিচিত হন, আর এই অভিজ্ঞতা তার মনে এক নতুন সুর জগতের দরজা খুলে দিয়েছিল।
1: এবং রবীন্দ্রসঙ্গীতে সাধারণত ভারতীয় রাগভিত্তিক সুর ব্যবহৃত হয়।

0: দেখেছি বাবা বলে তো হয়, কিন্তু তার অনেক গানেই দেখা যায় পাশ্চাত্য সুরের গঠন, মেজর ও মাইনর স্কেলের ব্যবহার, সরল ও সরাসরি মেলোডিক লাইন, কখনো কখনো কর্ড বা হারমোনিক চিন্তার ছাপ, সবটাই কিন্তু এই যে পাশ্চাত্য প্রভাব যেটা আমরা বলছি বারে বারে তার গানে বিভিন্ন সময় বিভিন্নভাবে এসছে, এবং তার গান সহজে পাওয়া যায় আবার শুনতেও আলাদা লাগে।
1: আরও একটা ব্যাপার লক্ষ্য করে, সেটা হচ্ছে তালের যে সরলতা, তালের যে গতি, সেটাকেও কিন্তু ইগনোর করা যায় না। পাশ্চাত্য সঙ্গীতের প্রভাবে তার অনেক গানে তালের গঠন বেশ সহজ, বেশ স্পষ্ট, একটা যেন মার্চের মতো গতি রয়েছে বা ওয়াল্টেজের মতো একটা দোল রয়েছে। এইসব তালে তার গান কখনো প্রাণবন্ত, আবার কখনো বা ভীষণ ভীষণ রকমের লিরিক্যাল।
0: রবীন্দ্রনাথের বেশ কিছু ভক্তিমূলক গান যেখানে চার্চ মিউজিকের প্রভাব ভীষণভাবে স্পষ্ট, সমবেত কণ্ঠে গাওয়ার উপযোগী সুর, এক ধরনের গাম্ভীর্য ও শুদ্ধতা, এই ধারা তার গানে সত্যি কথা এক নতুন আবহ সৃষ্টি করে, একথা তো বলাই বাহুল্য।
1: রবীন্দ্রনাথের কিছু গান সরাসরি পাশ্চাত্য সুরের প্রভাবে বা সেই কাঠাময়ে তিনি লিখেছিলেন, যেমন কিছু প্রার্থনা সঙ্গীত, কিছু দেশাত্মবোধক বা উদ্দীপনামূলক গান, এই গানগুলিতে সুরের চলন ভারতীয় রাগের তুলনায় অনেকটাই বলা যায় ভিন্নতর।
0: এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রবীন্দ্রনাথ কিন্তু কখনো পাশ্চাত্য সঙ্গীতকে হুবহু নকল করেননি, মানে অনুকরণ করেননি,
1: অনুসরণ
0: করেছেন একেবারেই। এবং তিনি পাশ্চাত্যের সুরের সরলতা নিয়েছেন, ভারতীয় সঙ্গীতের আবেগের সঙ্গে মিলিয়েছেন, নিজের কাব্যিক ভাষায় তা প্রকাশও করেছেন, তার ফলে রবীন্দ্রনাথের গান কিন্তু একেবারে এক স্বতন্ত্র হয়ে আমাদের সামনে ধরা দিয়েছে।
1: আসলে কি বলতো কল্প, রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে সংস্কৃতি কোনো সীমানায় আটকে থাকে না, তাই তার গানে এই পূব পশ্চিমের মিলন আসলে তার বিশ্ব দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি দেখিয়েছেন নিজের শিকড় ধরে রেখেও বিশ্বকে গ্রহণ করা যায়।
0: রবীন্দ্রনাথের গানে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব সত্যি এক নিঃশব্দ, কিন্তু তার উপস্থিতি ভীষণই গভীর। না, এটা একেবারেই অনুকরণ নয়, না কোনো প্রভাবের আধিপত্য আছে, বরং বলা যেতেই পারে এক সুন্দর সংলাপ,
1: একদম,
0: যেখানে পূর্ব ও পশ্চিম মিলিত হয়ে সৃষ্টি করেছে এক নতুন সুরের ভাষা যার নাম রবীন্দ্রসঙ্গীত।

0: হিয়ার মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টিশীলতার এক আশ্চর্য দিক হল তিনি নিজের লেখা গান নিজেই বারবার বদলাতেন। একজন কবি বা সুরকার সাধারণত একটি গান লিখে সেটিকে চূড়ান্ত বলে মেনে নেন, কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন ব্যতিক্রম। তার কাছে গান ছিল এক জীবন্ত সত্তা যা সময়, অনুভূতি এবং পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হতো।
1: রবীন্দ্রনাথের কাছে কোনো গানই স্থির ছিল না। তিনি মনে করতেন শিল্প কখনো সম্পূর্ণ নয়, তা সবসময়ই হয়ে ওঠার মধ্যে থাকে। কি সুন্দর বলো, সব সময় শিল্প হয়ে ওঠার মধ্যে থাকে।
0: ভারী সুন্দর কথা।
1: হ্যাঁ, তাই একটি গান লেখার পরে তিনি তা নিয়ে ভাবতেন, গাইতেন, পরিবর্তন করতেন, কখনো শব্দ বদলাতেন, কখনো সুর, আবার কখনো তাল বা ভঙ্গি, সবটাই প্রতিনিয়ত পরিবর্তিত হতো।
0: একটা প্রশ্ন বারবার মনে আসছে তো, যে কেন তিনি বদলাতেন। আসলে একটা কারণ হলো অনুভূতির পরিবর্তন। জীবনের বিভিন্ন সময়ে মানুষের অনুভূতি বদলায়। রবীন্দ্রনাথও জীবনের বিভিন্ন পর্বে একই গানকে নতুনভাবে অনুভব করতেন, ফলে সেই অনুভূতির সঙ্গে মিলিয়ে তিনি গানের কথা বা সুর পরিবর্তন করতেন বা সুরে পরিবর্তন আনতেন।

0: এবং অনেক সময় তিনি মনে করতেন যে আগের সুরটি যথেষ্ট নিখুঁত হয়নি। আসলে শিল্পীদের, মানে খুব গুণী শিল্পীদের তো এটাই হওয়া স্বাভাবিক, যেটা তিনি তো সৃষ্টি করেছেন সেটা সম্পর্কে তার একটু খুঁতখুঁতে ব্যাপার থাকেই, তাই তিনি মনে করতেন আগের সুরটি যথেষ্ট নিখুঁত হয়নি। গাইতে গাইতে বা অন্যকে শেখাতে গিয়েও তিনি সেই সুরকে আরও পরিশীলিত করতেন।
1: আবার ধরো এরকমও হয়েছে যে কোনো অনুষ্ঠান, কোনো ঋতু বা বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষে কোনো কিছু অনুযায়ী তিনি গানকে সামান্য বদলে নিতেন, এতে গানটি সেই মুহূর্তের সঙ্গে বেশি মানানসই হয়ে উঠত।
0: কিছু কিছু কি বলবো আর কি ঘটনার কথা তো মনেই পড়ে যায়। যেমন ধরো খুব ভালো লাগার ভালোবাসার একটি গান, আমার হিয়ার মাঝে লুকিয়েছে। এই গানের সুর এবং গায়ন ভঙ্গিতে রবীন্দ্রনাথ নিজে নানান সময় পরিবর্তন এনেছেন। বিভিন্ন গায়ক গায়িকার কাছে এই গানের ভিন্ন ভিন্ন রূপও কিন্তু শোনা গেছিল।
1: আরও একটা গানের কথা তোমার কথা শুনে মনে পড়ছে, যে গানের সুর আর ছন্দেও সময়ের সঙ্গে পরিবর্তনের ছাপ পাওয়া যায়, বিশেষ করে গাওয়ার ধরনে। কি সেই গান গানে গানে শুনবো আমরা?
0: একদম, বরং যে গান দুটোর কথা বললাম সেই গানগুলো আমরা বরং একটু শুনে নিই। আসলে ওই বলার পরে গানগুলো বোধ হয় আমরাও নতুন করে আবিষ্কার করি। রবীন্দ্রনাথের সেই ভালো লাগার দুটো গান আমরা পরপর শুনবো।
1: হ্যাঁ,
0: একটা গান তো বলেই দিলাম, আমার হিয়ার মাঝে, আর আরেকটা গান বরং আমরা গানে গানেই শুনে নিই। সাহেব চট্টোপাধ্যায় এবং ইন্দ্রাণী সেন এবারে শিল্পী থাকছেন আমাদের জন্য হিয়ার মাঝেতে।

আছে। শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে, হিয়ার মাঝে।

0: রবীন্দ্রনাথ ঠাকুর নোটেশন বা স্বরলিপি তৈরি করলেও কখনোই সেটাকে একেবারে চূড়ান্ত বলে মানেননি বা মনে করেননি। তার মতে স্বরলিপি কেবল একটি দিক নির্দেশ, আসল গান জন্ম নেয় গায়কের কণ্ঠে। তাই তিনি গায়কদের স্বাধীনতাও দিতেন, যাতে তারা নিজের অনুভূতি দিয়ে গানকে প্রাণবন্ত করে তুলতে পারেন।
1: আর এই পরিবর্তনশীলতার জন্যই সত্যি রবীন্দ্রসঙ্গীত আজও এত বৈচিত্র্যময়। একই গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পায়, কিন্তু তার মূল সত্তা অটুট থাকে। এটি প্রমাণ করে যে রবীন্দ্রনাথের গান কোনো স্থির বস্তু নয়, এটি এক চলমান শিল্পধারা।
0: অথচ দেখো, আমরা বারবার করে কিন্তু এটা দেখেছি যে শুনে এসেছি ছোটবেলায় যে রবীন্দ্রনাথের গানের একটু

0: কোনো চলনের বিচ্যুতি না হয়, মানে সেটাকে একদম ভীষণ স্ট্রিক্ট নাকি?
1: একদম ঠিকঠাক নোটেশন রেখে গান করা, এই বিষয়গুলো কিন্তু ছোটবেলা থেকে আমাদের মধ্যে গেঁথে দেওয়া হয়।
0: অথচ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই নিজের গান বদলাতেন, আর এটা তার সৃষ্টিশীলতার গভীরতার স্বাধীন চিন্তার পরিচয়। তিনি গানকে কখনোই শেষ বলে মানেননি, বরং প্রতিনিয়ত নতুন করে গড়ে তুলেছেন, আর সেই কারণেই তার গান আজও জীবন্ত, আজও প্রাসঙ্গিক এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলেছে।
1: একদম, এবং সেই তাল মিলিয়ে চলে বলেই বোধ হয় আমরা সুখ দুঃখ প্রত্যেকটা মুহূর্তে রবীন্দ্রসঙ্গীতকে আমাদের জীবনের অঙ্গ হিসেবে ধরে নিয়েছি। জীবন অচল হয়ে যাবে তখনই যখন রবীন্দ্রসঙ্গীত আমাদের কানের ভেতর দিয়ে মরমে পৌঁছবে না। তাই আমরা নিরন্তর চেষ্টা করব নতুন নতুনভাবে রবীন্দ্রসঙ্গীতকে আমাদের অন্তরে আত্মস্থ করে জীবনের অঙ্গ করে তোলা।
0: আর
1: সেই ইচ্ছে নিয়েই ঘড়ির কাঁটা যেরকমভাবে আমাদের জানান দিচ্ছে, আমাদের আপাতত শুভরাত্রি জানাতে হবে আপনাদেরকে।
0: একদমই তাই, রবীন্দ্রনাথকে মনে নিয়ে, মননে নিয়ে, হৃদয় নিয়ে আজকের মতো হিয়ার মাঝে শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম আমি সুদীপ্ত,
1: আমি কল্পলাল, আর যেতে যেতে সঙ্গে রেখে গেলাম মনোজ মুরলী নায়ারের কণ্ঠে এই গান, যা আমাদের অন্তরের গভীরে প্রবেশ করে আমাদের মনকে আরো শুচি, আরো পবিত্র করে তুলবে। সকলে খুব ভালো থাকবেন,
0: শুভরাত্রি।

বৃষ্টিমুখর দিনে ময়ূরও তো তার সুন্দর পেখম সাজিয়ে আনন্দে নৃত্য করতে থাকে। সেই গানই এখন শুনব আশা ভোঁসলের কণ্ঠে। সুধীন দাশগুপ্তর কথায় আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি।

এবারের গানটি স্বপন চক্রবর্তীর কথায়, আশা ভোঁসলে ও রাহুল দেব বর্মনের দ্বৈত কণ্ঠে।

এবারের গানটি শুনবেন অরিন্দম সাহার কথায়, রূপঙ্কর ও শুভমিতার দ্বৈত কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এক ঘন্টা হয়ে গেল, এখনও এক ঘন্টা বাকি। এবারের গানটির গীতিকার শুভ দাশগুপ্ত, শিল্পী রূপঙ্কর।

আধুনিকারের অনুষ্ঠানে সবশেষে শুনবেন রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া কয়েকটি গান। প্রথম গানটির গীতিকার নীলাঞ্জন নন্দী।

অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন রণজিৎ সেনগুপ্তের কথায়, রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। সেই সঙ্গেই শেষ হলো ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানটি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন মৌচাক ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে গাওয়া একটি গান।

মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

से की बोले फेली एक ओके यदि जगह माधाई की जो मन करो ना जो

রে মৌচাকচে আছবি থেকেই মান্না দে ও আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে গাওয়া একটি গান।

0: বড়,
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

0: শুনছেন মৌচাক ছায়া ছবির গান। এবারে শিল্পী মান্না দে।
1: এবার মোলে সুতো হবো

শুনলেন মৌচাক ছায়া ছবি থেকে গান। এবারে শুনবেন দেয়ানে ছায়া ছবির গান। প্রথম গানটির শিল্পী আরতি মুখোপাধ্যায়।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায়। ছবির নাম দেয়া নেয়া।

এর গানটি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে, ছবির নাম দেয়ানিয়া।

ডিটেইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন লাভ এক্সপ্রেস ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও কুমার শানু।

বারে লাভ এক্সপ্রেস ছবির থেকে জিৎ গাঙ্গুলি ও বব উহুলোর দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে শুনবেন ওম শান্তি ছায়াছবি থেকে গান। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন অনুপম রায় ও অঙ্কিতা।

শুনছেন ওম শান্তি ছায়া ছবির গান। এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন বাপি লাহিড়ী ও জুন বন্দ্যোপাধ্যায়।

শুনলেন ওম শান্তি ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনলেন যথাক্রমে মৌচাক, দিয়ানিয়া, লাভ এক্সপ্রেস ও ওম শান্তি ছায়াছবি থেকে গান। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন স্বাদের বাংলা গান। প্রথমে শুনবেন বাংলা ব্যান্ড মহিনের ঘোড়াগুলির গাওয়া কয়েকটি গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবারে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী নীলা মজুমদার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্ঘ্য সেন।

ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে সবশেষে শুনবেন নজরুল গীতি, শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন নজরুল গীতি। মিক্সড মেলোডিজ অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন বাংলা ব্যান্ড মহিনের ঘোড়াগুলির গাওয়া গান, তারপরে দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ছিলেন নীলা মজুমদার, এরপর রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন অর্ঘ্য সেন, সবশেষে নজরুল গীতি গিয়ে শোনালেন অঞ্জলি মুখোপাধ্যায়। নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম, শুনবেন রাগ ভৈরব, তবলায় তরুণ রায়, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন, তানপুরায় আশিস চক্রবর্তী। ভৈরব রাগে খেয়াল পরিবেশনায় সাবিনা মুমতাজ ইসলাম।

প্রভাতিতে এতক্ষণ শুনলাম খেয়াল শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম, শুনলাম রাগ ভৈরব। এরপর শুনব গিটার শিল্পী রতন ভারতী, শুনব রাগ বৈরাগী তবলায় অশোক মুখার্জি, তানপুরায় কোয়েল সাহা। বৈরাগী রাগে গিটার পরিবেশনায় রতন ভারতী।

0: এতক্ষণ শুনলেন গিটার বৈরাগীর আগে পরিবেশনায় রতন ভারতী। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

দুপুর 5:37 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারুতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী রাজেশ্বর ভট্টাচার্য।

107 মেগাহার্টজ FM রেইনবো শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রনাথের গান, এবং আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের পরের শিল্পী প্রথমে দেবব্রত বিশ্বাস, তারপরে জয়তী আচার্য।